0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা

0: অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ছটায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

দেবী সরস্বতী নিত্যা, তিনি শ্বেত পদ্মে আসীনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা, শ্বেত গন্ধে অনুলিপ্তা। তার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী শুভ্র বর্ণা, শ্বেত অলঙ্কারে ভূষিতা। তিনি সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা বন্দিতা, দেবতা ও দানবগণের দ্বারা অর্চিতা, সকল মুনি দ্বারা পূজিতা এবং ঋষিগণের দ্বারা সর্বদা স্তুতা হয়ে থাকে।

যিনি কুন্দপুষ্প, তুষার ও মুক্তামালার মতো শুভ্র, যিনি শ্বেত বস্ত্র পরিহিতা, যাঁর হস্ত বীণার বড়দণ্ডে মণ্ডিত, যিনি শ্বেত পদ্মে উপবিষ্টা, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর প্রভৃতি দেবগণের দ্বারা সদা বন্দিতা, সেই অশেষ জড়তা বিনাশকারিণী ভগবতী সরস্বতী আমাকে রক্ষা করুন। হে মহাভাগে, বিদ্যাস্বরূপে, বিশ্বরূপে, কমললোচনে, বিশাল নয়নে সরস্বতী আমায় বিদ্যা দাও, তোমায় নমস্কার। সরস্বতী আমায় বিদ্যা দাও।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সকাল 6টা বেজে কতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত বইটা খুললি না, উঠেছিস তো সেই 5:30 সময়? ও আড্ডা আর আড্ডা, এমন গঞ্জনা এমন বঞ্চনার কথা বাচ্চাদেরকে শুনতে হচ্ছে আজকে হয়তো সকালে, কিংবা অন্যান্য সকালেও কিন্তু এভাবেই শুনতে হয়। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত সকলকে। আসলে ওই যে পড়তে বসা, তার মানে একটা বই হাতে নেওয়া, সেই বইয়ের গন্ধ যদি নতুন করে আজ নেওয়ার ইচ্ছে হয় তাহলে আর পি রয়েছে আপনার কানে আপনার সঙ্গে। কারণ আজকে কথা বলার বিষয়, কথার পিঠে কথা বসিয়ে কথার মালা গাঁথার পালা, কিন্তু হ্যাঁ বই নিয়ে, বইয়ের গন্ধ নিয়ে। আর সেই কারণেই মা সরস্বতীর বন্ধুরা, আজ ভোরাইয়ের শুরুতে মা সরস্বতী মানেই বিদ্যাবতী, আর সেই বিদ্যাবতী মানেই তো বিদ্যার সেই সামগ্রী, কলম আসবে, কালি আসবে, একই সঙ্গে বই তো আসবে, বইয়ের গন্ধ। আজকের বিষয়টা একটু অন্যরকম, আসলে সপ্তাহের শুরুতে একটু পড়াশোনার কথা হয়েই যাক না হয়, এমন একটা বিষয় যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্মৃতি, নস্টালজিয়া, ভালোবাসা আর অদ্ভুত এক অনুভূতি। আজ আমরা কথা বলবো বইয়ের গন্ধ নিয়ে। তাহলে আরও একবার মা সরস্বতীকে কি করব, ছোট্ট করে আমরা বন্দনা করব, তারপর কথা বলতে বসবো বইয়ের গন্ধ নিয়ে, শুধুমাত্র 107 FM ভোরাইতে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আমাদের জীবনে জুড়ে আছে কত রকম গন্ধ। এই যে বৃষ্টি পড়ছে, এই যে এত ভরপুর বৃষ্টি, তার একটা গন্ধ রয়েছে। আবার ধরুন ঠিক গ্রীষ্মকাল, অনেকদিন বৃষ্টি হয়নি, যেমনি বৃষ্টি হলো অমনি মাটির সোঁতা গন্ধ। কিংবা এই বর্ষাতে আরও একটা গন্ধ কিন্তু টের পাওয়া যায়, যেসব জায়গায় যেসব অঞ্চল একেবারে জলে ভেসে যাচ্ছে, জল উপচে পড়ছে রাস্তাঘাটে, জলে কি পচা গন্ধ। ঠিক তেমনিভাবে কিন্তু বইয়েরও আলাদা একটা গন্ধ রয়েছে। বিশেষ করে নতুন বই যখন আমরা হাতে পাই তখন প্রচুর মানুষকে দেখেছি, প্রচুর বাচ্চাদের দেখেছি, সেই নতুন গন্ধটা কিন্তু নেওয়ার জন্য তারা উদগ্রীব হয়ে থাকে। যেদিনকে স্কুল থেকে প্রথম বই পায় তখন ওহ, সেই দিনটা খেলাধুলো ছেড়ে দিয়ে পরপর পাতা উল্টে যাচ্ছে, মলাটের ছবিগুলো দেখছে, আবারও অভিযোগ করছে, আরে এই বইগুলো এত সুন্দর দেখতে, তোমরা কেন মলাট করে এগুলোকে মানে কি বলবো এদের দেখতে দাও না। হ্যাঁ, এত সুন্দর করে যারা ইলাস্ট্রেটর থাকে তারা কভারগুলো তৈরি করে, আরে কদিন বাদেই দু তিন দিনের মধ্যেই মলাট করে তোমরা বিচ্ছিরি করে দাও। এখন অবশ্য আবার ট্রান্সপারেন্ট পেপার এসেছে, সেই ট্রান্সপারেন্ট পেপার দিয়ে তৈরি করলে মানে কভারটা দিলে সেটা কিন্তু অনেক বেশি একেবারে জল জল করে থাকে। বাচ্চা, যে বাচ্চা ছবি দেখতে ভালোবাসে, ছবি দেখে আকৃষ্ট হয়, তার কিন্তু একটা ভালো রাখার জায়গা তৈরি হয়। তো এটাও কিন্তু একটা স্মৃতি, একটা গন্ধ, সেই অনুভূতির গন্ধ, সময়ের গন্ধ, স্মৃতির গন্ধ, সব কিছু আজ ভোরাইতে ভোরাই জুড়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় নতুন ক্লাসে ওঠার পর যখন ওই যে নতুন বই আমরা হাতে পেতাম তখন পড়ার আগে একবার বইটা নাকে নিয়ে গন্ধ শুঁকতাম। বইয়ের মলাট, বইয়ের নতুন কাগজ, ঝকঝকে তকতকে কাগজ, তাজা ছাপার কালি, সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দ। আসলে বইয়ের গন্ধের সঙ্গে আমাদের মন খুব খুব খুব গভীরভাবে জড়িয়ে থাকে। বিজ্ঞানীরা বলেন যে গন্ধ আমাদের স্মৃতির সঙ্গে সবচেয়ে দ্রুত একটা কানেকশন তৈরি করে, সংযোগ তৈরি করে। তাই কোনো একটা গন্ধ মুহূর্তের মধ্যে আমাদের অনেক বছর আগের স্মৃতির মানে স্মৃতির মণিকোঠায় নিয়ে যায়, স্মৃতি ফিরিয়ে আনে, স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করে। আজ ভোরবেলায় ভোরাইতে আর পেয়ে রয়েছে আপনার সেই ছোট্টবেলার স্মৃতি কিংবা বড়বেলার স্মৃতি, এখনও যাদের অনেকটা বয়স হয়েছে কিন্তু বই ছাড়া বিন্দুমাত্র থাকতে পারেন না, তাদের জন্য। আর যাদের হাতে শুধুমাত্র ওই যন্ত্রটা থাকে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আজকের ভোরাই। বইয়ের বিকল্প আর কেউ হয় না, কিচ্ছুটি হয় না, বই হচ্ছে অন্যতম সেরা বন্ধু আমাদের। আর এই মুহূর্তে অনুরাধা পড়োয়াল, হ্যাঁ, সরস্বতী চালিসা, বেশ দীর্ঘ গান, সেই দীর্ঘ গানের পর আবারও ফিরবে বইয়ের গন্ধ নিয়ে। আর পিয়া আপনার কানে শুধুমাত্র 107 FM ভোরাইতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: FM রেডিওতে আজ কিন্তু বইয়ের গন্ধ একবারে মহ মহ করছে। হ্যাঁ, সপ্তাহের শুরুর দিনে বইয়ের গন্ধ ছড়িয়ে দেওয়া আপনাদের মনে, আপনাদের প্রাণে। এই যে একটু আগে বলেছিলাম, ছোট্টবেলার সেই নতুন বই পাওয়া, ক্লাসে নতুন বই হাতে নিয়ে কত কিছু করা, আসলে বইয়ের গন্ধের সঙ্গে আমাদের মন খুব গভীরভাবে জড়িয়ে রয়েছে। বিজ্ঞানীরা বলেন যে গন্ধ আমাদের স্মৃতির সঙ্গে সবচেয়ে দ্রুত সংযোগ তৈরি করতে পারে। ধরুন, আপনি হঠাৎ কোনো পুরনো লাইব্রেরিতে গেলেন, কাঠের আলমারি, হলুদ হয়ে যাওয়া পাতা, কিংবা ধরুন ধুলোর হালকা আস্তরণ আর সেই চেনা গন্ধ, মুহূর্তেই কিন্তু মনে পড়ে যেতে পারে স্কুলের লাইব্রেরি, কলেজের পড়ার ঘর, কিংবা দাদু ঠাকুরদার বুক সেলফ। কি আজ মনে পড়ছে না সেই ছোট্টবেলায় কি আরপি ফিরিয়ে নিয়ে যেতে পারেনি আজ আপনাকে, যখন আপনি স্কুলে গিয়েছিলেন আর এত বড় বড় আলমারিতে কত বই, কত বই, এগুলো কে পড়েছে, কারা পড়েছে, কি করে পড়তে পারে এত বই একটা মানুষ? সত্যি আমাদের মনের মধ্যে কত জিজ্ঞাসা ছিল, কিন্তু একটু একটু করে ধীরে ধীরে আমরা যে কত বই পড়ে ফেলেছি, একটা বইয়ের সূত্র ধরে আর একটা বইতে চলে গেছে, তার কিন্তু কোনো শেষ নেই। পুরনো বইয়ের গন্ধেরও একটা বৈজ্ঞানিক কারণ আছে। কি কারণ বলো তো? সেই কারণ নিয়ে ফিরবে আরবি আপনার কানে শুধুমাত্র 107-এ। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেইনবো। ভোরাইতে এই মুহূর্তে রয়েছেন শম্পা কুণ্ডু, সেই মা সরস্বতীর বন্দনা গানে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: এফএম রেইনবোতে ভোরাইতে আজ বইয়ের গন্ধ। আচ্ছা, আপনার কি ইচ্ছে করে না সেই ছোট্টবেলার যে স্কুল, পুঁচকে একটা স্কুল ছিল, সেটা এখন অনেকটা বড় হয়েছে, অনেকটা বড় বিল্ডিং হয়েছে, সেখানে বড় একটা লাইব্রেরি হয়েছে, সেই লাইব্রেরিতে গিয়ে ঢু মারতে আক্ষেপ কি হয় না? আহা, আমাদের সময় কত কত বই যে ছিল না, আর এখন এত এত বই। অথচ আজকের দিনের বাচ্চারা তারা কি করে, সারাক্ষণ টুকটুক খুটখুট, হ্যাঁ, মোবাইলে সবসময় খুটখাট করে চলেছে। আমাদের সময় যে থাকতো না এত বই, কত রকমারি বই, ওহ, পড়ে পড়ে পড়ে পড়ে পড়ে পড়ে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারতাম। ইচ্ছে করে, সত্যি ইচ্ছে করে সেই স্কুলের লাইব্রেরিতে যেতে, কলেজের পড়ার ঘরে যেতে, কিংবা দাদু ঠাকুরদার বুক সেলফে ঢুকতে।

মারতে। পুরনো বইয়ের গন্ধেও কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে। সময়ের সঙ্গে সঙ্গে কাগজে থাকা লিগনিন নামে একটা উপাদান ভেঙে নানা ধরনের সুগন্ধি রাসায়নিক তৈরি করে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, লিগনিন সেটা ভেঙে গিয়ে নানা ধরনের সুগন্ধি রাসায়নিক তৈরি করে। সেই কারণেই পুরনো বইয়ের গন্ধ এত এত অন্য রকম লাগে, আলাদা মনে হয়। আর নতুন বইয়ের গন্ধ আসে কাগজ, আঠা, কালি এবং বাঁধাইয়ের বিভিন্ন উপাদান থেকে। কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যার বাইরেও যদি আপনি যান, যদি যেতে চান, তাহলে দেখবেন যে বইয়ের গন্ধের একটা আবেগ আছে। কারণ একটা বই তো শুধুমাত্র কাগজ নয়, তার প্রতিটি পাতায় লুকিয়ে থাকে কারো চিন্তা, অনুভব, অনুভূতি, কল্পনা, গবেষণা, স্বপ্ন আর পরিশ্রম। একটা বইয়ের গন্ধ মানে যেন লেখকের মনের গন্ধ। আজকের ডিজিটাল যুগে আমরা যখন মোবাইলে বই পড়ি, ট্যাবে পড়ি, কিন্ডলে পড়ি, তার সুবিধে অনেক। কিন্তু হাজার হাজার বই রাখাও যায় ঠিক, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মোবাইলের স্ক্রিনে কি কখনো নতুন বইয়ের সেই গন্ধটা পাওয়া যায়? কি ভাবছেন আপনি? আপনি ভাবতে থাকুন, আপনি ফিরে আসবে এক গান বিরতির পর। এই মুহূর্তে কিশোর কুমার সেই অনবদ্য গানে আপনার মন ছুঁয়ে যাবে আজকের সকাল, আজকের ভোর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই যে চিঠির কথা বলা হয়েছে, আপনি চিঠি লিখছেন, আগে কত ভাবনা চিন্তা করে পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার কিংবা খামে ভরে আমরা লিখতাম, কত চিন্তা ভাবনা থাকতো, কত আদর থাকতো, যত্ন থাকতো প্রতিটা অক্ষরের মধ্যে। কিন্তু আজকের দিনে ঠাক ঠাক ঠাক ঠাক ঠাক ঠাক কিবোর্ডে আমরা টাইপ করছি। আর সেই কিবোর্ডে টাইপের মধ্যে একবার লিখছি, একবার কাটছি, একবার ভাঙছি, একবার জুড়ছি, কত কি করছি, নো প্রবলেম। ভালো কি মন্দ তর্কের বাইরের সেসব কথা, কিন্তু এক একটা অক্ষরে যে নিজস্বতা ফুটে উঠত, এই তোর লেখাটা না লম্বা লম্বা, দেখতে ভালো লাগে কিন্তু পড়তে ভালো লাগে না, কারো আবার গোটা গোটা, দেখতে বিচ্ছিরি কিন্তু সহজে পড়া যায়, এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটুকু কিন্তু যতক্ষণ না আমরা হাতের লেখা লিখছি ততক্ষণ ফুটে ওঠে না। বইও কিন্তু তাই, আজকের দিনে আমরা পড়ছি কত কিছুতে, কত কিছুতে, মোবাইল স্ক্রিনে পড়ছি, কিন্ডলেতে পড়ছি, ট্যাবে পড়ছি, সুবিধা অনেক। এবং ওই যে বলছিলাম যে হাজার হাজার বই একসঙ্গে রাখাও যায়, কিন্তু একটাই প্রশ্ন, মোবাইলের স্ক্রিনে কি কখনো নতুন বইয়ের সেই গন্ধ পাওয়া যায়? এবং আরও একটা বিষয়ে, আমরা এই যে ট্যাবে পড়ছি, কিন্ডলে পড়ছি, সেখানে আমাদের মগজে যতটা না স্টোর হয় ওই বইয়ের বিষয়ে, তার থেকে ঢের ঢের বেশি কিন্তু আমরা মগজে ঠাঁই দিতে পারি একেবারে অরিজিনাল বই হাতে নিয়ে। হ্যাঁ, এটা আপনি খেয়াল করে দেখবেন, বাচ্চাদের দিয়েও পরীক্ষা করতে পারেন। সে একটা স্ক্রিনে কিছু একটা পড়ল, তাকে জিজ্ঞেস করুন, দেখবেন সে 60% বলতে পারছে না, হয়তোবা বড় জোর 40% বলছে। আবার সেই বাচ্চাটাকেই হাতে আপনি বই দিন, দেখবেন 70-80% বলতে পারছে। এই জায়গাটা হচ্ছে পার্থক্য, শুধুমাত্র বইয়ের গন্ধ নয়, আমাদের মস্তিষ্কও কিন্তু মানিয়ে নিতে বড্ড বড্ড বড্ড প্রবলেম ফিল করে

এইসব গেজেটে। যাই হোক, এখনও কিন্তু বহু মানুষ বই সংগ্রহ করেন, বই কেনেন, কেউ পড়ার জন্য, কেউ সাজানোর জন্য, কেউ শুধুমাত্র বইয়ের স্পর্শ আর গন্ধের জন্য। সেই বইয়ের গন্ধ নিয়ে আর পি ফিরবে আপনার কানে শুধুমাত্র 107-এ। কিন্তু এই মুহূর্তে সনৎ সিংহকে বাদ দিয়ে আজকের পরে কবি নেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আপনি বাঙালি, বাংলায় ভাবেন, বাংলায় কথা লেখেন, কত কথা লেখেন, হয়তো কবিতা লেখেন, চিঠি লেখেন, প্রবন্ধ লেখেন, কিংবা একটা সময় লিখতেন, এখন হয়তো বা লেখা হয় না। আর আপনি সেই আপনি কলেজ স্ট্রিটে যাননি, খুব কম মানুষ আছেন যাদের থেকে অনেকটা অনেকটা কলকাতার এই কলেজ স্ট্রিটের দূরত্ব। তাদের কথা বাদ দিলে আমাদের মোটামুটি এই পড়ুয়া জগতের অধিকাংশ মানুষই কিন্তু কলেজ স্ট্রিটে একবার হলেও পা রেখেছে।

আপনার যারা পা রাখার সুযোগ পাননি অবশ্যই আসুন। কত বই, কত হাজার হাজার লাখো লাখো বই থরে থরে সাজানো রয়েছে আমরা টের পাই। কলকাতার কলেজ স্ট্রিটে যারা গিয়েছেন তারা জানেন বইয়ের গন্ধ কাকে বলে। নতুন বইয়ের দোকান, পুরনো বইয়ের স্তূপ, ফুটপাতের বইয়ের বাজার, চারপাশে যেন বইয়ের সুবাস ছড়িয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় এ যেন জ্ঞানের এক বিশাল সমুদ্র। শুধু কলেজ স্ট্রিট নয়, ভারতের নানা শহরের পুরনো লাইব্রেরিগুলোতেও কিন্তু বইয়ের গন্ধ যেন এক নীরব সঙ্গীত। বইয়ের গন্ধের সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্ক, বাবার দেওয়া প্রথম গল্পের বই, মায়ের পড়ে শোনানো রূপকথার গল্প কিংবা রূপকথার সেই বইগুলো, বন্ধুর উপহার দেওয়া উপন্যাস কিংবা প্রিয় শিক্ষকের লেখা শুভেচ্ছা বার্তা, সব কিছু যেন বইয়ের পাতায়, বইয়ের গন্ধে বেঁচে থাকে। সবচেয়ে কষ্ট হয় কি বলুন তো, হয়তো বা এই যে কলেজ স্ট্রিটে কথা বলছি, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, বন্ধুকে দিয়েছিলাম বই, হয়তো তার জন্মদিনে, হয়তো তার বিয়েতে, হয়তো কোনো উপলক্ষ ছাড়াই, ভালোবেসে আদর করে বই পড়ানোর ইচ্ছে নিয়ে। সেই বই যখন খুঁজে পাই কলেজ স্ট্রিটের পুরনো দোকানে বিক্রি হচ্ছে, তখন রাগ, ক্ষোভ, অভিমান ঝরে পড়ে। সে বইটা কিনে নি, বহুবার হয়েছে কিনে নিয়েছে, সেই বন্ধুকে ফোন করেছে। সেই বন্ধুর অভিযোগ, বাড়িতে জানিস তো বই রাখার জায়গা নেই, এত এখন জিনিসপত্র হয়ে গেছে, বই তো বুঝতেই পারছিস এখন বই আর কে পড়ে বল, হ্যাঁ কষ্ট পাস না, কিন্তু বললে কি আর কষ্ট পাওয়া যায় না, বন্ধুত্বের সেইটুকু মর্যাদা আমরা যেন রাখি। একেবারে আদর করে দেওয়া বই, বইয়ের সঙ্গে মিশে থাকা কত অনুভব, কত স্মৃতি, সেগুলো সব ভুলে যাব। যে সময় গিয়েছে চলে, সেই সময় তার বিন্দুমাত্র দাম নিয়ে ফিরে আসবে না আমাদের স্মৃতিতে, আমরা রিকল করব না, কে জানি। আর ফির তো তেমনটা ভাবতেও কষ্ট হয়। সত্যি কথা বলতে কি বলবো, যে কেউ কেউ বলেন যে বইয়ের গন্ধ নাকি এক ধরনের নেশা, কথাটা হয়তো অতিরঞ্জিত, কিন্তু সত্যি বলতে কি যারা বই ভালোবাসেন তারা বইয়ের দোকানে ঢুকে কিন্তু কয়েক মিনিট শুধু বইয়ের গন্ধ উপভোগ করেন। এমনটা বকবক করতে করতে স্মৃতির নড়িপাথরগুলো নাড়তে চাড়তে সময় হয়ে গিয়েছে 6:50 হয়ে 23 সেকেন্ডস। এই মুহূর্তে আবারও কিন্তু সমবেত কণ্ঠে সেই সরস্বতী বন্ধুরা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: শুধু নতুন বই কেন, পুরনো বইয়ের কথা বলছিলাম, পুরনো বইয়ের গন্ধের কথা বলছিল আরফি। দাদুর বুকসেলফ কিংবা ঠাম্মার সেরূপ কথার গল্পের বই, একটা উপন্যাস, পাতাগুলো হলুদ হয়ে গেছে, মলারটা একটু ছিঁড়ে গেছে, কিন্তু বইটা খুলতেই যে গন্ধটা আসে, মনে হয় যেন সময় কথা বলছে। মনে হয় সেই গন্ধে লুকিয়ে থাকা কত মানুষের স্পর্শ, কত রাত জেগে পড়ার স্মৃতি, কত পরীক্ষার প্রস্তুতি, কত প্রেমপত্র বুক মার্ক হয়ে থাকা দিন, কত লাইব্রেরির নীরব বিকেল। একটা পুরনো বই কখনো একা থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে অনেকগুলো জীবন। জানেন, বইয়ের একটা অদ্ভুত অদ্ভুত অদ্ভুত একটা ক্ষমতা আছে। একটা গান আপনাকে হয়তো 5 বছর আগের কোনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু একটা বইয়ের গন্ধ সেটা আপনাকে হয়তো 15, 20, 35 বছর আগের স্কুলের বেঞ্চে আপনাকে বসিয়ে দিতে পারে। হঠাৎ মনে পড়ে যাবে সেই বাংলা বই, সেই ভূগোলের ম্যাপ, সেই নতুন খাতা, সেই বইমেলা। গন্ধের এই জাদুটা না, অন্য কোনো ইন্দ্রিয়ের নেই। তারপর তারপর আর কি, গন্ধগুলো এত আকর্ষণীয়, সেই পুরনো বই, নতুন বই, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। আসলে মানুষ চলে যায়, সময় চলে যায়, অনেক স্মৃতি ফিকে হয়ে যায়, কিন্তু বুক সেলফের কোণে পড়ে থাকা একটা পুরনো বই খুললেই সেই গন্ধ যেন বলে ওঠে, আমি এখনও আছি, তোমার ছেলেবেলা, ছোট্টবেলা এখনও এখনও এখানেই আছে, বইয়ের গন্ধের মধ্যে আছে। এমন কথা বলতে বলতে, মা সরস্বতীর বন্দনা গান গাইতে গাইতে, শুনতে শুনতে আমরা চলে যাব খবরে, এবং তারপর যথারীতি নমস্কার কলকাতায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলতি দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতের পক্ষ থেকে দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজের বাস্তবায়নের অগ্রগতিও তারা পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান দেওয়া হল। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতাকে আরও জোরদার করা। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের জন ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আজ বিধানসভায় আলোচনা হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর জানিয়েছে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে লন্ডনের লর্ডসে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া গতরাতে 6 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 170 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া 19 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতায়। মেঘের পালক চাঁদের নলক, আর সে মেঘনি কি হারি নাকি মেঘের বাড়ি যাবেন, ডিসিশনটা সপ্তাহের শুরুতে নিতেই হবে। তাহলে এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের সঙ্গে আমাদের পাড়ি দেওয়া মেঘের দেশে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
5: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই তো গত রাতে প্রায় 11:30 সময় তার ফোন এলো। কার কাছে? ঘটিদার কাছে। হ্যাঁ, ঘটিদার কাছে ফোন এলো। তারপর কি হলো ভাবছেন তো? তারপর কি হলো আরপি কেন বলছে না? আরপি ডেফিনেটলি বলবে। ঘটিদা বললো, ভালো আছি। সেও বলল, এখনও ঘুমোনি। ঘটিদা উত্তর দিল, না এখনও না। সে বলল, আজ সন্ধে কুর্তা পাঞ্জাবিতে বেশ হ্যান্ডসাম লাগছিল ঘটি। ঘটিদা একটু অবাক হয়ে বলল, থ্যাংকস, তুমি কি করে দেখলে? সে আবার বলল, আছো তুমি আগের মতো আছো, চল ফেয়ার হ্যান্ডসাম। ঘটিদা ভিতরে একটা কেমন যেন একটা শিহরণ অনুভব করল। কি যে বলো এই বয়সে হ্যান্ডসাম? সে বলল, আজ বাড়িতে কেউ নেই, ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি। ঘটিদা জিজ্ঞেস করলো, বলো কি কথা বলবে? সে একটু লজ্জা পেয়ে বলল, তোমার কাছে কিছু চাইব, না বলবে না তো ঘটি? ঘটিদা বলল, না বলো কি চাই তোমার। যদি হোক পুরনো প্রেম। ওপাশ থেকে আওয়াজ এলো, আমার মাথায় হাত দিয়ে বলো, দূর থেকেই মনে করো আমার মাথায় হাত দিয়ে আছো। ঘটিদা উত্তর দিল, এ এই দেখো তোমার মাথায় হাত দিয়ে বলছি, এবার বলো দেখি তোমার কি চাই। সে বলল, একটু লজ্জা লাগছে ঘটি। ঘটিদা বললো, আরে লজ্জা কি আছে, খোলাখুলি বলো। সে তখন একটু ইতস্তত করে বলল, ওই মানে তোমার কাছে একটা এক্সট্রা সিলিন্ডার হবে? আমার না গ্যাস ফুরিয়ে গেছে ঘটি, এক্সট্রা সিলিন্ডার। কুচঘাটি কুচমিঠি সঙ্গে আরবি, 7:11:52 আর এই মুহূর্তে লুকাচুপে বাহুত হুই রাগদে বাসন্তী থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতায় রয়েছে আরপি। আর আজ একেবারে চোখ ছাড়া পড়া নয়, কান ছাড়া পড়া করে দেওয়া খবরা খবর রয়েছে। আচ্ছা বলুন তো, বিদ্যুৎ ছাড়াই কিন্তু চলে দীর্ঘক্ষণ, টাটকা থাকে খাবার, কোথায় আবার কোথায় আবার সেটা কিন্তু খাবারটা ঠিকঠাক থাকে কোথায়, একেবারে রাজস্থানে, হ্যাঁ রাজস্থানের মতো হট একটা জায়গায়। তাহলে দেশি ফ্রিজ সম্পর্কে আপনি জানবেন তো? ডেফিনেটলি, সেই দেশি ফ্রিজ নিয়ে কিন্তু আজ থাকবে খবর, আপনার কানে পৌঁছে দেবে সেই জরুরি কথা। ওকে ওকে, মরুভূমির কথা যখন এলো, সেই মরুভূমিতে ঘুরতে এসে কিন্তু শান্তি নেই, ল্যাপটপ খুলে ওয়ার্ক ফ্রম উট, হ্যাঁ তেমনটাই করলেন কিন্তু এক তরুণ, আর ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওকে ওকে, বউ না ফিরলে না সুইসাইড করবো, হ্যাঁ বউ না ফিরলে আমি সুইসাইড করবো। কোথায় কাণ্ড ঘটেছে, পশ্চিমবঙ্গের কোথায় এমন কাণ্ড ঘটেছে, আর সেই কাণ্ডের জেরে কী হয়েছে সেই বউ পাগলা যুবকের, কি ঘটল আর পি জানাবে সেই কথা। আচ্ছা আপনি কি রোবট? দেখবেন বিভিন্ন সময় আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করতে গিয়ে আমরা দেখতে পাই আপনি কি রোবট জিজ্ঞেস করে, সেখানে টিক দিতে হয়, টিক টিক, কিন্তু সেই কথা কি আর নতুন করে আপনি শুনতে পাবেন নাকি শুনতে পাবেন না? আচ্ছা এই যে এআই এর সাইড এফেক্ট, এক লাফে অনেকটাই কিন্তু দাম বাড়ছে স্মার্টফোন ল্যাপটপের, তাহলে উপায় কি জানেন কি? দীর্ঘদিন ওয়ালেট ব্যবহার না করলেই কিন্তু গুনতে হবে টাকা, চটপট চটপট কিন্তু আজ জানিয়ে দেবে সেই ফি এড়ানোর উপায়। আচ্ছা বাড়িতে ওয়াইফাই লাগিয়ে স্পিড পাচ্ছেন না? আর পি দেবে আজ এমন কিছু টিপস যাতে যাতে কিন্তু আপনার ইন্টারনেট আরও বেশি স্পিডি হয়ে যাবে, তখন ধর তেরিকা এমনটা আপনি বলবেন না জানেন কি। আর কিন্তু হেঁটে যেতে হবে না, শৌচাগারেই আসবে আপনার, শৌচাগারই আসবে কিন্তু আপনার কাছে, হ্যাঁ তাক লাগাচ্ছে রোবট বাথরুম। সেই সঙ্গে আরও জরুরি খবরাখবর, সেসব তো অবশ্যই অবশ্যই কিন্তু রয়েইছে আজ নমস্কার কলকাতায়। একটু পরেই এক গান বিরতির পর আর পি ফিরবে ওয়েদার, ওয়েদারের হালচাল নিয়ে। এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান, মেঘ তোর বাড়ি যাব, কে বলছেন আর পি নয়, বলছেন মনোময়, আপনার কানে শুধুমাত্র 107 নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যাঁ কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ এই মুহূর্তে অবশ্যই হাওয়া অফিসের হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
2: আজ হালচালে কি বলা হয়েছে? আজ কিন্তু সকালবেলায় যেটা থাকে, বর্ষাকালে যেমনটা থাকে, ওই ক্লাউডি স্কাই, মেঘলা আকাশ থাকবে। এবং অবশ্যই আরও একটা বিষয় যেটা লেগেই আছে, আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর এবং শহরের আশপাশের এলাকায়। ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে? থাকতে পারে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। আর গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 35.6 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথাও কোথাও আবার +2.7 ডিগ্রি সেন্টিগ্রেড,

মিনিমাম টেম্পারেচার ছিল 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 2.2, ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 93%। ওহো, এই তো একটা দিন আগেই হয়ে গেছিল 100% হিউমিডিটি, যে কারণে এত ঘাম, বাপরে, অসহ্য একটা ব্যবসা ব্যাপার। হ্যাঁ, 100% হয়ে গিয়েছিল হিউমিডিটি, কিন্তু না, গতকাল কিন্তু ছিল 93%, মিনিমাম হিউমিডিটি 62%, বৃষ্টি না, তার কোনো দেখা সাক্ষাতে তেমন ছিল না, কোথাও কোথাও হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি, কিন্তু ধর্তব্যের মধ্যে নিয়ে আসেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে কিন্তু কী রয়েছে, সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে চান যারা, তাদের জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে। কী রয়েছে সতর্কবার্তা? না, মোটামুটিভাবে কোথাও কোথাও 19 থেকে 22 কিলোমিটার গতিবেগে, এটা এমন কিছু ব্যাপার না, বলুন তো। সেই হাইটে কিন্তু, বা সেই মানে ঝোড়ো হাওয়া কিন্তু এইভাবে বইতে পারে। কবে? আজকে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে, মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে ওই দুপুরের দিকে বইতে পারে, এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেমন জোরদার কোনো সতর্কবার্তা নেই, সামান্য সতর্কবার্তা রয়েছে। আর সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলাদা করে তেমন কিছু বলা নেই, কিন্তু বলার বিষয় হচ্ছে যারা বেড়াতে গেছেন, বারবার করে বলছি, যারা বেড়াতে গেছেন তাদের আনন্দ উল্লাস উচ্ছ্বাসের সীমা থাকে না, শেষ থাকে না। অত বড় বড় ঢেউ দেখে আহা, ঢেউয়ের মধ্যে যেন মিলিয়ে যেতে ইচ্ছে করে, প্লিজ এমনটা করবেন না, কারণ ওই যে টানটা থাকে না যখন টেনে নিয়ে যায়, সেই সময় নিজেকে সামলানো, বাচ্চাকে সামলানো, আশেপাশের লোকজনকে সামলানো খুব খুব খুব কষ্টদায়ক হয়ে ওঠে। প্লিজ একটু সাবধানে, সমুদ্রে যান কিন্তু সাবধানে থাকুন। এমনটা বলতে বলতে চেনার শহরের কথা নয়, একেবারে মেঘলার সঙ্গে ছিলে ছিলে রে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন।
3: ঠিক সকালবেলায়, হ্যাঁ আজ সকালবেলায়, আর ছবির নাম হচ্ছে ঠিক সন্ধে নামার আগে, সেই মুভির গান। ভাবুন একবার, সকালবেলায় সন্ধে নামার

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ভাবছি না আরপিতে এখন টপিক দিল না, কোন টপিকের বিষয়ে কথা বলবে, ডেফিনেটলি দেবে, কিন্তু তার আগে রয়েছে কোন খবর আপনার জন্য রয়েছে আজ 107 FM রেইনবোতে। জানেন কি ছবি আপলোড করলে কি তো পোষ্যের রোগের আগাম খবর দেবে স্মার্টফোন, কিভাবে করবেন জানাবে আর কি, সে কথা আজ নমস্কার কলকাতায়। সময়ের সঙ্গে সঙ্গে হু হু করে বেড়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। আমরা জানি এআই আমরা প্রায় সকলেই এখন ব্যবহার করছি, বর্তমানে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাতেও কিন্তু এই এআই এর দাপট আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনিভাবে গবেষণা চলছে, আর সেই গবেষণা যদি ঠিকভাবে হয়ে যায় তাহলে অনেকটাই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, বিশেষ করে যারা পোষ্য রয়েছে, মানে যাদের কাছে পোষ্য রয়েছে, পোষ্য ডাকতে যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কি করতে হবে না, সেই পোষ্যের ছবি তুলে কিন্তু পোস্ট করতে হবে, শারীরিক সমস্যা রয়েছে কিনা এআই নাকি তা দেখে বলে দিতে পারবে। অভিভাবকদের জন্য এতটা উপকারী খবরাখবর, ভাবতেই পারছেন কিভাবে কাজ করবে এই ফিচার। আসলে একটি জনপ্রিয় গ্যালাক্সিতে সাধারণত প্রি ডাউনলোড করা থাকে সেই সংস্থার একটা অ্যাপ, যদি না থাকে সেক্ষেত্রে প্রথমে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে, তারপর ডাউনলোড করতে হবে কি পেট কেয়ার। জানা যাচ্ছে সে পেট কেয়ারের মাধ্যমে পোষ্যের ছবি তুলে তা আপলোড করতে হবে, এআই গবেষণা করে দ্রুত জানিয়ে দেবে আপনার পোষ্যের কোনো রকম শারীরিক সমস্যা রয়েছে কিনা। ও আচ্ছা, আপনি যদি একটা এআই আবিষ্কার করতে চান, সেই এআই কি করবে? সেই এআই আপনার বাধ্য হবে, আপনার মতো করে চলবে, কিন্তু আপনি সেই এআইকে ঠিক কোন

কাজে লাগাবেন। আমার বান্ধবী কোথায় কার পিছনে ঘুরে বেড়াচ্ছে, এর খোঁজ নিয়ে তো এআই ঠিক কোন কাজে লাগাবেন। ওকে ওকে, আচ্ছা আমার মা কোথায় জিনিসপত্র সব লুকিয়ে রাখে, সাজগোজের জিনিসপত্র লুকিয়ে রাখে, আমি তো পাই না। এআই, তোমাকে আমি আবিষ্কার করব, তোমাকে তৈরি করব, আর তুমি কিন্তু আমাকে সেই খোঁজ খবরগুলো দেবে। কিংবা বাবা কোথায় টাকা লুকিয়ে

আমার চাহিদা মতো খুঁজিয়ে দেবে, এই দেখো এখানে রয়েছে, এটা বলবে। ঠিক কোন কাজে আপনি আপনার তৈরি এআই কে ব্যবহার করতে চান, ছোট করে পুষ্কে করে লিখে পাঠান 9903655992 নাকি আপনার এই ঘুমটা যথার সময়ে ভাগিয়ে দেবে। অ্যালার্ম দেন, দূর অ্যালার্মটা প্রাস করে তাকটা থাপ্পড় দিয়ে থামিয়ে দেন, আর তারপর আবার ঘুমোতে থাকেন। এআই এসে কানটা মরে দেবে, আরে ওট সময় হয়ে গেছে, কত কাজ বাকি। ঠিক কোন কাজে আপনি এই ধরনের এআই কে মানে আপনার সৃষ্টি করা এআই কে ব্যবহার করবেন লিখে পাঠান, ছোট করে পুঁচকে করে। আবারও নাম্বারটা বলছি আরবি 9903655992। আর এই মুহূর্তে আহা, এই মুহূর্তে কোন গান, চেনা শহর, আরো একটা নতুন মুভির গান আপনার কানে শুধুমাত্র 107।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এবার থেকে তো গান বিলাতে রিকোয়েস্ট, আর সেই রিকোয়েস্ট কে পাঠিয়েছে? শ্রেয়া পাঠিয়েছে। ওরে বাপরে বাপ, না ঘোষাল নয়, এ কিন্তু শ্রেয়া দেবনাথ এবং সেই সঙ্গে রাখি দেবনাথ, জানি না দুজন বন্ধু কিনা, কিন্তু এইটুকু লিখেছে, হ্যাঁ আরপি আজকে কিন্তু আমরা স্কুলে যাব না, আজকে স্কুলে যাব না, প্লিজ আমাদের শ্রেয়াটা টাইটেল ট্র্যাকটা প্লিজ শুনিয়ে দিও। কিন্তু কোন স্কুল, না কোন স্কুল লেখেনি, দশক গ্রামের দিকে একটা স্কুল, এইটুকু লিখেছে। বলছে না যদি স্যার যদি জেনে যায়, ও হো হো, শ্রেয়া এবং রাখি তোমাদের দশগ্রাম মানে পশ্চিম মেদিনীপুর হতে পারে, তো ওই দিকের একটা কোনো একটা স্কুলে, কোনো একটা গার্লস স্কুলে ওরা পড়ে, সেখান থেকে তো রিকোয়েস্ট এসছে সাইয়ারার

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রক্তেই কিন্তু লুকিয়ে বিপদ, হ্যাঁ রক্তেই কিন্তু লুকিয়ে বিপদ, এমন ইঙ্গিত কোথায় রয়েছে, কেন রয়েছে, কোন রোগের ক্ষেত্রে রয়েছে, আর ফের জানিয়ে দিচ্ছে চটপট সেই সব কথাবার্তা। খুব জরুরি কথা, ব্লাড গ্রুপে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি সবচেয়ে বেশি, কিন্তু কোন ব্লাড গ্রুপে সেটাই তো জানা এবং জানানোর পালা। খাদ্যাভ্যাসে অনিয়ম, শরীর চর্চায় ও পরে করবো, এখন তো কিছু হচ্ছে না, ও যখন হবে তখন দেখা যাবে, এই যে অনীহা কিংবা বংশগত কারণ, সেই সঙ্গে ডায়াবেটিসের হাতছানি এড়াতে আমরা সাধারণত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কিন্তু আপনার শরীরের শিরা উপশিরায় বয়ে চলা রক্তের গ্রুপও যে এই রোগের অন্যতম, কি বলবো, আমরা এটা পড়েছিলাম না, সেই বিজ্ঞানে পড়েছিলাম অনুঘটক, যেটা চরচলদি কোনো কিছু ঘটতে সাহায্য করে সেই অনুঘটক হতে পারে, তা কি জানেন? না যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কান ডাকতে হবে আজ 107 FM রেইনবোতে। আসলে এই ব্যাপারগুলোর সঙ্গে কোন ব্যাপারটা জড়িয়ে, না পজিটিভ হোক বা নেগেটিভ, একটি বিশেষ ব্লাড গ্রুপের মানুষদের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পসিবিলিটি কিন্তু অন্য সবার চেয়ে অনেকটা বেশি বলে গবেষকরা জানাচ্ছেন। কি বলছেন বিজ্ঞানীরা? তাদের দাবি, অন্য সব ব্লাড গ্রুপের তুলনায় বি গ্রুপের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু প্রায় 28% বেশি। ভাবুন একবার, বি গ্রুপের লোকজন তো প্রায় আগচার ঘুরে বেড়ায়, মানে এমন করে বলা হয়, আরে এবার কুকুর বেড়ালকে খুলেও মানে যদি কাটা যায় তাহলে কিন্তু বি পজিটিভ গ্রুপের বেরিয়ে আসবে রক্ত, আরে আরবিরও কিন্তু বি পজিটিভ, কি আর করে যাবে। তো যাই হোক, আমাদের কিন্তু ভয় থাকলো, ভয় রয়েছে, বি গ্রুপের টাইপ 2 ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় কিন্তু 28%। এর আগে 51টি গবেষণায় প্রায় 6,870 জন মানুষের স্বাস্থ্য সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং তুলনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। সমস্ত কি বলবো, মানে এই গবেষণা ইত্যাদি ইত্যাদির ফলাফলের যোগসূত্রটি কিন্তু ছিল সবচেয়ে বেশি জোরালো। তবে চিকিৎসকদের মতে রক্তের গ্রুপ বি হলেই যে ডায়াবেটিস হবে এমনটা কিন্তু নয়, এটি মূলত একটি আশঙ্কার ইঙ্গিত মাত্র। কি আর ওদিকে আপনি আশঙ্কা করে কোন গান আপনি শুনতে চান, গান মিলে দিতে পাঠিয়ে দিন 9903653992। আর টপিকের বিষয়ে তো অলরেডি আরপি শেয়ার করেছে, সেই বিষয়ে কিন্তু আপনি পাঠিয়ে দিন মেসেজ, ছোট্ট পুঁচকে করে মেসেজ, সঙ্গে আপনার নাম এবং লোকেশন যেন অবশ্যই অবশ্যই থাকে। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কার গান, কার রিকোয়েস্ট সং, গান মিলান্তিতে,
3: গান মিলান্তি, গান মিলান্তি,
2: শর্মিষ্ঠা হাওড়া সাঁকরাইল থেকে পাঠিয়েছি সেই রিকোয়েস্ট, তার রিকোয়েস্ট রাখলাম শর্মিষ্ঠার জন্যই শুধুমাত্র।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। একবারে প্রথম ঘন্টা প্রায় শেষের পথে ছোট একটা গান, পুচকে একটা গান, ইমন, এবং সেই সঙ্গে আরও একজন আপনার কানে থাকবেন শুধুমাত্র 107-এ। আর সেটা শুনতে শুনতে আমরা চলে যাব কোথায়? চলে যাব অবশ্যই খবরে এবং তারপর ফিরে আসা নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়। আচ্ছা, আপনি যে হাঁটছেন, সেই হাঁটার সঙ্গে আপনি আর কোন কোন অভ্যেস করলে শরীর স্বাস্থ্য

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশবান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। আজ শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নানযাত্রাও সম্পন্ন হবে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু ভক্ত সমাগম হয়েছে। রীতি মেনে স্নানযাত্রার পর 15 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সামরিক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং 5টি জেলাতেই রয়েছে লাল সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। লন্ডনে অনুষ্ঠিত এফআইএ হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: কথা।
1: আট বেজে কত, 8:08 হয়ে একেবারে 24 সেকেন্ডস। আর এই মুহূর্তে আপনার জন্য কী রয়েছে, আপনার জন্য অবশ্যই কিছু রয়েছে। কী কেন আপনাদের পাঠানো মেসেজ 9903653992 আপনাদের পাঠানো মেসেজগুলো। ওকে, আজ একেবারে সকাল কে মেসেজ পাঠিয়েছে, কারা মেসেজ পাঠিয়েছে, ওকে গান মিলান্তি, ওকে চলো রাস্তায় সাজি ট্রাম। আরে এটা ভাই, এটা একটা নিউজ রয়েছে, সেটা সূত্র ধরে কিন্তু এই গানটা শুনিতে পে আরবি। সৌভিক ঢাকুরিয়া থেকে এমন রিকোয়েস্ট পাঠিয়েছে, নো প্রবলেম। এবং সেই সঙ্গে সুপ্রভাত দাদা, আজ ভোরাইতে খুব ভালো লাগলো, গন্ধ মানে বইয়ের গন্ধ নিয়ে আলোচনা করলে খুব ভালো লাগলো। টপিকের বিষয়ে বলেছে কসবা হালতু থেকে সৌভিক। কী লিখেছে, এআই যদি আমার অফিসের মিটিং প্রজেক্ট বানিয়ে দিত, ভালো হতো, বা বছরের ইয়ার এন্ডিং টার্গেট করে যদি ফুলফিল,
0: তোর ইয়ার এন্ডিং টার্গেট ফুলফিল করবে, তাহলে তুমি কি করবে?
1: না ওটা করবে না বাবু, ওটা করবে না আমি জানি, তাহলে কিন্তু অফিসের ক্ষেত্রে খুব ভালো হতো, অন্তত সৌভিকের ইচ্ছেটা এমনই। ওকে, আর আপনি কী ভাবছেন, আপনি যদি এআই এর কী বল নির্মাতা হন, তৈরি করেন, আর সেই এআইকে দিয়ে আপনি ঠিক কী কাজ করতে চান? ওকে, কে লিখেছে, গুড মর্নিং আরপি, এআইকে কাজে লাগিয়ে জানতে চাইব আমার অনুরোধের গান আরপি পাচাবি কি না। ওকে, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে কোন গান, সাম্পান যায় ভেসে, স্বপ্ন সাম্পান যায় ভেসে। ওকে, দেখতে হচ্ছে, ট্রাই করতে হচ্ছে। নিবেদিতা কী লিখেছে, শ্যাওড়াফুল থেকে আজ গান মিলন্তিতে অনুপ জলট, ঠিক আছে তাহলে ওইটাই থাকলো, এমন একটা রিকোয়েস্ট করেছে যেটা কোনোভাবেই সম্ভব নয়। আর কি লিখেছে, আমি এআই ব্যবহার করব, সাধারণত বিভিন্ন কী কী নতুন গল্পের বই বেরিয়েছে সেটার জানার জন্য, আমি কিন্তু গল্পের বইয়ের পাগল। এই এটার জন্য এআইকে কাজে লাগিয়ে খাটিয়ে কোনো লাভ নেই বস। সেই সঙ্গে কার মেসেজ, কাদের মেসেজ ওয়েট করছে আরপি এই নাম্বারে 9903653992 জাস্ট ওয়েট। এই মুহূর্তে পারবো না, আমি ছাড়তে তোকে। কে বলছেন অরিজিৎ এবং প্রশ্মিতা দুজনে একসঙ্গে, কে কাকে পারবেন না জানা নেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: তুমি আমার হিরো, হ্যাঁ তুমি আমার হিরো, আমরা কিন্তু এমনটাই বলতে পারি। আসলে আজ এমন একটা গাছের কথা বলবে আর ফির নমস্কার কলকাতায়, সেই গাছকে ঘিরে কিন্তু অনেক গল্প, অনেক স্বপ্ন, অনেক অনেক অনেক অনেক অনেক ফাটাফাটি কাণ্ড কারখানা রয়েছে। কোন গাছের কথা বলছি আর ফি? সেরউডের বিখ্যাত এই গাছটির নাম হচ্ছে দ্য মেজর ওক, দ্য মেজর ওক। 1970 সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ব্রিটিশ জন মেজর হেইম্যান রুখের লেখা একটা বইতে এই গাছটার কিন্তু প্রথম উল্লেখ পাওয়া যায়, সেখান থেকে কিন্তু এর নাম হয়েছে দ্য মেজর ওক। বিশাল এই গাছটার কাণ্ড কত বলুন তো? কাণ্ড প্রায় 11 মিটার, হ্যাঁ 11 মিটার চওড়া, আর ডালপালার বিস্তার প্রায় হচ্ছে 28 মিটার। ভাবুন একবার, ইংল্যান্ডের সেরুর জঙ্গলের রবিনহুড, হ্যাঁ যে রবিনহুডের কথা আমরা এখানে এখানে পড়েছি, গল্প শুনেছি, সিনেমাতে দেখেছি, সেই রবিনহুডের স্মৃতি বিজড়িত 1200 বছরের প্রাচীন সেই গাছটি কিন্তু না, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু তেমনটাই বলা হয়েছে, এমনকি একেবারে ছবি তুলে পোস্ট করা হয়েছে। প্রাণ বাঁচাতে এককালে এই গাছেই লুকিয়েছিলেন বিপন্ন রবিনহুড, আর সেই গাছটাই কিন্তু এখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমাদের কাছে যে গল্প একেবারে নস্টালজিক, নস্টালজিয়া চড়ায়, সেই সেই সেই রবিনহুড কিন্তু এই গাছে তিনি লুকিয়ে থাকতেন।

আগেই বলেছি কীভাবে নামকরণ হয়েছে, কী হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো চলতি বছর ইংল্যান্ডে বসন্ত এসে গেল, কিন্তু গাছটিতে কোনো পাতা গজায়নি। সেখান থেকে বিজ্ঞানীদের অনুমান বৃক্ষটির মৃত্যু হয়েছে, মনে করা হচ্ছে তীব্র দাবদাহ জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু মৃত্যু হয়েছে ঐতিহাসিক সেই বৃক্ষের। আসলে এবছর যে এলনিনো, সুপার এলনিনো এবং তার প্রভাবে বিভিন্ন দেশে কিন্তু মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে, হয়তোবা সেই এলনিনোর দাপট, এলনিনোর থাবা একেবারে গিয়ে বসেছে দ্য মেজর ওকের ওপর। কি এক মিনিট কি শান্তি, আত্মার শান্তি কামনা করবেন নাকি? মনে মনে অন্তত করে ফেলুন। আর রবিন উডকে আরপি বলছে, তুমি আমার জাস্ট হিরো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
3: ইন্ডি পপ প্লেলিস্ট,
2: ইন্ডি পপ প্লেলিস্ট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107

0: FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: সেই ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমরা জানি ওয়ার্ক ফ্রম হোম, এটা তো আমরা জানি, একেবারে অভ্যস্ত। কিন্তু তাই বলে একেবারে ওয়ার্ক ফ্রম উট? হ্যাঁ, ভদ্রলোক বেড়াতে গিয়েছিলেন কোথায়, রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন, আর তারপর সেখান থেকে অফিসের এমন প্রেসার কুকার, মানে প্রেসার এলো আর কি, মানে চাপ টাপ এলো, মাটন চাপ, চিকেন চাপ এসব নয়, কোথায় এলো অফিসের চাপ। তিনি বাধ্য হলেন উঠে বসে, ভাবুন একবার, উঠে বসে কিন্তু অফিসের কাজের স্বার্থে প্রথম নিউ ইয়র্কে কন্টেন্ট ক্রিয়েটর সাদ আখতারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, এবং সেই ভিডিও দেখে কিন্তু একেবারে চমকে গিয়েছেন নেটিজেনরা। বদলে যাওয়া ব্যস্ত পৃথিবীতে বাড়ি ফিরেও শান্তি নেই, আবার বেড়াতে গিয়েও কিন্তু শান্তি নেই, তাই বলে একেবারে ওয়ার্ক ফ্রম মরুভূমি। ওরে বাপ রে বাপ, আরও ভালো করে বললে কিন্তু ওয়ার্ক ফ্রম উট। হ্যাঁ, সম্প্রতি একটা ভাইরাল ভিডিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে সাহারা মরুভূমিতে বেড়াতে গিয়ে উটের পিঠে চড়ে ল্যাপটপ খুলে জুম কলে অফিসের মিটিংয়ে অংশ নিতে দেখা গিয়েছে এক তরুণকে। ভিডিওর সেই ভিডিওটা কত কত যে ছড়িয়ে পড়েছে আপনি ভাবতেই পারবেন না। কী ভাবছেন, আরে ভাই আমার বাড়িতে তো এরকম প্রেসার চলে সারাক্ষণ ধরে, তাহলে ভাবুন একবার, আপনি যেখানেই যান না কেন, রণে বনে জলে জঙ্গলে কোথাও কিন্তু শান্তি নেই, ল্যাপটপ আপনার হাতে আর অফিসের কাজের চাপ সেটাও কিন্তু আপনার সঙ্গে, আপনি যেখানেই যান। কী ভাবছেন, এই বৃষ্টিতে, এই ঝমঝমে বৃষ্টিতে জঙ্গলে যাবেন, সেখানে নেট পাওয়া যায় তো? নেট যদি না পাওয়া যায়, এর থেকে শান্তির স্বস্তির আর কিছুটি নেই। এমনটা বলতে বলতে এই মুহূর্তে রয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতি, আর তুমি তারপর ফিরে আসা ফটাফটি একটা গান।
2: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় আপনাদের পাঠানো মেসেজ 9903653992 তে। এই মুহূর্তে কার মেসেজ? দীপকের মেসেজ, বেলপুকুর তোংপাড়া শ্যামপুর হাওড়া থেকে পাঠিয়েছে। কি লিখেছে? লম্বা মেসেজ। গুড মর্নিং, প্রতিদিন নমস্কার কলকাতায় বিষয়ভিত্তিক মেসেজটা যেন এআই আমার হয়ে পাঠিয়ে দেয়। আর আমার বাগানে যেসব সবজি গাছগুলো লাগানো আছে তার পরিচর্যা, মানে কখন তাদেরকে খাবার দিতে হবে, কখন জল দিতে হবে, সেগুলি যেন এআই ঠিক মতো আমার হয়ে কাজটা করে দেয়। বুধবারের রত্নগর্ব মানেই কিন্তু আর পি কি, এই বুধবারের রত্নগর্বাতে আমরা আর পি ডাকি। ওকে আবার ফিরে পেতে চাই। মায়ের কথা শুনতে তার গলায় এত ভালো লাগে, সুমধুর লাগে। সেটি যখন শুনি তখনই শুধু ভাবি যে আরপির গলায় কি জাদু আছে। মায়ের প্রতি ভক্তিপূর্ণ বাচন ভঙ্গিতে কিন্তু বোঝা যায়। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপু ভাই, দীপক ভাই, ওকে থ্যাংক ইউ। আপনাদের কিন্তু সেই যদি মনে হয় যে না আরপি ফিরুক বুধবারে, তাহলে অবশ্যই পাঠিয়ে দিন আপনার মেসেজ। এইটুকু এইটুকু রিকোয়েস্ট রয়েছে, রিকোয়েস্ট করলাম, তারপর কি আর করা, তারপর আপনাদের ইচ্ছে। আমার ইচ্ছে নয়, বসের ইচ্ছে। বস যদি আমাকে বলে এই বুধবার যে আসবে, তাহলে বুধবার, না হলে বৃহস্পতিবার, না হলে শুক্রবার, না হলে সপ্তাহের একেবারে শুরুতে, সবই হচ্ছে বসের ইচ্ছা। ওকে, ভেরি নাইস টপিক। আমি এআইকে ইউজ করব আমার মাথার পাকা চুল। ওরে বাস, ফাটাফাটি ফাটাফাটি চুজ করেছ মাথার পাকা চুল বেছে দেওয়ার জন্য। সোমনাথ দমদম ক্যান্টনমেন্ট থেকে এমনটাই লিখে পাঠিয়েছে। ওকে, আর শুনতে চেয়েছে কি জামাল কদু, আরপির ফেভারিট, সোমনাথের ফেভারিট, না এখন নয়, সেই গানটা কিন্তু শুনিয়ে দেবে ডেফিনেটলি, ডেফিনেটলি আরপি। কিন্তু তার আগে অন্তত আরও একজনের মেসেজ পড়তেই হয়। প্রথমে ধন্যবাদ দাদা এআই নিয়ে এমন খবর দেওয়ার জন্য। এআই মাধ্যমে যদি এমন হয় তাহলে সব থেকে বেশি আমি আমি আমি উপকৃত হব। অবশ্যই আমার এআইকে বলবো রাস্তায় কোথায় কোথায় পশুরা অসহায়ভাবে পড়ে আছে তা আমার সামনে তুলে ধরতে, এবং কোনো ব্যক্তি ওই চারপাইদের অত্যাচার করছে কিনা তাহলে আমাকে যেন জানিয়ে দেয়, দেখিয়ে দেয়, তারপর তারপর দেখে নেব। অর্জুন রয়েছে এই মুহূর্তে তামিলনাড়ু থেকে, তামিলনাড়ু থেকে সে মেসেজ পাঠিয়েছে 9903653992 তে। আপনি যদি কোনো এআই এর আবিষ্কর্তা হন তাহলে সেই এআইকে দিয়ে আপনি কোন কাজটা করবেন? গোয়েন্দাগিরি করাবেন নাকি মা কোথায় মিষ্টি লুকিয়ে রাখে, ফ্রিজ ছাড়া অন্য কোথায় লুকিয়ে রাখে, আর সেই খোঁজ করবেন নাকি পয়সা করে একটু হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন?

কোন কাজে ব্যবহার করবেন আপনার তৈরি এআইকে, সেটাই লিখে পাঠান 9903653992। ওকে, তোমায় নিয়ে কিন্তু গল্প হোক, এআইকে নিয়ে গল্পের কথা বলছি আরপি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। প্রচুর প্রচুর প্রচুর কিন্তু মেসেজ জমে রয়েছে, অতএব অতএব কিচ্ছু করেনি, সেগুলো পড়তে হবে, না হলে কিন্তু থেকে যাবে গতদিনের মতো। বার্নপুর নদিয়া থেকে পাঠিয়েছে রজত, রজত বিশ্বাস করে পাঠিয়েছে, লিখেছে গুড মর্নিং দাদা, আমি এআই দিয়ে অজুহাত বানাবো। ওয়াও, আজকে কী সব ফাটাফাটি সব থিঙ্কিং,
4: ও থিঙ্ক ট্যাঙ্ক হয়ে গেছে
3: তোমরা, না সেমি কন্ডাক্টর তৈরি করে ফেলো, আগামী দিন কিন্তু সেই সেমি কন্ডাক্টর খুব দরকার হবে, সেখানে কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের প্রয়োজন হবে, ডেটা কালেক্ট করে রাখা হবে, অতএব তোমাদের এই হেভি হেভি আইডিয়াগুলো কিন্তু কাজে লাগতে পারে। আমি এআই দিয়ে অজুহাত বানাবো, কোনো জায়গায় যেতে দেরি হলে কারণ জানতে চাইলে এআই সেই অজুহাত তৈরি করে দেবে। বস, হয়ে গেল ফাটাফাটি, বিন্দাস। রজত কিন্তু এমনটা লিখে পারিছে বার্নপুর নদিয়া থেকে। ওয়াও, ওকে ওকে ওকে। উৎপল কী লিখেছে, লিখেছে এআই আবিষ্কার করে আমি দেখতে চাই মানুষ কতটা যে ব্যস্ততা দেখায়, নাকি সত্যি সত্যি ব্যস্ততার নাটক করে, মানুষ কতটা ব্যস্ত থাকে, এই ব্যস্ততার বিষয়টা আমি কিন্তু আবিষ্কার করতে চাই। উৎপল এমনটাই লিখে পাঠিয়েছে, আর সেই সঙ্গে কিন্তু গানের রিকোয়েস্ট রয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ মুহূর্তে কার মেসেজ, যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন, কী লিখেছেন, নমস্কার, নমস্কার জানাই। ওকে, প্রভাতী শুভেচ্ছা পাঠিয়েছেন, সেই সঙ্গে বলেছেন বুধবারের রত্নগর্পে আপনাকে চাই চাই চাই, অফিসের দৈনন্দিন কাজে জটিল ডেটা ব্যবহার করার ক্ষেত্রে এআই কে ব্যবহার করলে খুব ভালো হয়। আজ ভোরাইতে কথা বলেছেন যে বইয়ের গন্ধ, বই পড়া, বইয়ের বিকল্প নেই, এইসব নিয়ে অসাধারণ লেগেছে, তার অনুষ্ঠান খুব সমৃদ্ধ হয়েছে, সেটাও কিন্তু স্বীকার করেছেন।

ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওদিকে টাইম কত কত কত, টাইম চেক করলে কি বলছে আরবি? আটটা বেজে 44 মিনিট হয়ে 14 সেকেন্ড, আর এই মুহূর্তে কিন্তু রয়েছে মেলার গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: প্রচুর প্রচুর গানের কিন্তু রিকোয়েস্ট আসছে, এবং সেই সঙ্গে গানের রিকোয়েস্টের পাশাপাশি ফ্ল্যাশ ব্যাক সং যদি মিলে যায় তাহলে তো জমে খির বস। এই মুহূর্তে কোন গান? ঋত্বিকা, ঋত্বিকা সাহানি নাকি? না জানি, কিন্তু ঋত্বিকার রিকোয়েস্ট কী রয়েছে, কোথেকে পাঠিয়েছে ঋত্বিকা রিকোয়েস্ট, কোথেকে পাঠিয়েছে? গড়িয়া, গড়িয়া বাজার থেকে কিন্তু ঋত্বিকার রিকোয়েস্ট। ও বলছে আমি কিন্তু এই গানটার সঙ্গে না ডান্স করতাম, আজ খুব মনে পড়ছে। আজ একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে ওখানে, আর সেই বৃষ্টিতে সে ভিজেছে, তারপর তার ডান্স করতে ইচ্ছে করছিল বৃষ্টির সঙ্গে, আর সেটাই কিন্তু সে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে 9903653992। তাহলে ফ্ল্যাশব্যাক সং একই সঙ্গে কিন্তু গান বিলন্তি, দুটোর ডিমান্ড কিন্তু ফুলফিল করবে এই একটা গান।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
4: Tanak dum tanak dum tanak dum tum tanak dum

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন খবর আপনার জন্য রয়েছে? আহা হা, না না, সেই খবর নয়, বরং আমরা খবরে চলে যাব। আর সেই

0: খবরা খবর থেকে কিন্তু ফিরে আসবো কোথায়, একেবারে একেবারে নমস্কার কলকাতায় তৃতীয় ঘন্টায়। কিন্তু তার আগে কোন খবর থাকবে চটপট চটপট করে জানিয়ে দিই কোন কোন খবর আপনার জন্য থাকছে আজ নমস্কার কলকাতায়। জলকন্যা, হ্যাঁ জলকন্যার খবর কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। জানেন কি, জানেন কি, মরুভূমি 35 ডিগ্রি গরমেও কিন্তু পথচারীদের প্রাণ বাঁচাচ্ছেন এক ব্যক্তি যার নাম হচ্ছে একেবারে ওয়াটার বাবা। সেই ওয়াটার বাবার খবরাখবর থাকবে আজ নমস্কার কলকাতায়। একই সঙ্গে কিন্তু থাকবে সুন্দরবনকে যিনি বাঁচাচ্ছেন, বাঁচানোর জন্য লড়াই করে চলেছেন প্রতিনিয়ত, সেই উমাশঙ্করের কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। শুধু কি তাই, শুধু কি তাই, বিশ্ব রেকর্ড গড়ে আন্তর্জাতিক শুটিংয়ে একেবারে সোনার ছেলে হিসেবে প্রমাণ করেছেন তিনি, আর অভিনব রেকর্ড করেছেন, নামটাও যে অভিনব। সব কিছু নিয়ে ফিরবে আরবি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায়। কিন্তু তার আগে খবর,
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতেই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। করাচির সাম্প্রতিক ঘটনার বিষয়ে পাকিস্তানের তোলা অভিযোগ ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং সেগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত আত্মসমালোচনা করা এবং তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আজ শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নানযাত্রাও সম্পন্ন হবে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু ভক্ত সমাগম হয়েছে। রীতি মেনে স্নানযাত্রার পর 15 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসোয়ান বলেছেন, ভারতের সামগ্রিক উন্নয়নের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। এর মাধ্যমে কৃষক, গ্রামীণ অর্থনীতি এবং যুব সমাজের জন্য সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বেলফাস্টে গতকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত আয়ারল্যান্ডের কাছে 1 রানে পরাজিত হয়েছে। এর ফলে আয়ারল্যান্ড সিরিজ 2-0 জিতে নিয়েছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 155 রান, ভারত 9 উইকেটে 153 রান তুলতে সমর্থ হয়। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোল শূন্য। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
3: গানের হ্যাট্রিকের প্রথম গান একেবারে খাঁচা মুভি থেকে আলাদিন।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মধ্যে কিন্তু এমন একটা খবর রয়েছে, কোন খবর, কোন খবর যেটাতে আপনার মন একটু আনচান করতে পারে। কোন কথা বলুন তো, কোন খবর বলুন দেখি। হতে পারে, হতে পারে আপনি হয়তো সঠিক পথে এগোচ্ছেন, আমাদের শহরের খবর। হ্যাঁ, আমাদের শহরের খবর, এবং যে খবরটা শুনলে আপনার, ওই যে বললাম একটু মন ভালো হয়ে যেতে পারে, কোন খবর এই মুহূর্তে কিন্তু রয়েছে শহরের ইতিকথা।
3: শহরের ইতিকথা,
2: আর সেখানে যদি এই গানটা শুনিতে আমাদের বন্ধুদের রিকোয়েস্ট ছিল আজকে শোনার জন্য, গান মিলান দিতে রিকোয়েস্ট ছিল, সেই গানটার মুখটা একটু শুনে নিই, আমরা চলে যাব অবশ্যই।

না এইবার থেকে থার্মোমিটারে কত নাকি মাপবেন, কত নাকি টেম্পারেচার আসবে সেটা অলরেডি ওয়েদার রিপোর্টে আরপি বলে দিয়েছে, কিন্তু টেম্পারেচার অন্য জায়গায়, মনের মধ্যে যে টেম্পারেচারটা বেড়েছে সেটাকে আপনি কমাবেন কী করে? কারণ চল রাস্তায় সাজি ট্রাম লাইন, এবার সল্টলেক নিউ টাউনেও কিন্তু ট্রাম জুটবে, ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা, অন্তত তেমনটাই জানানো হয়েছে নতুন মন্ত্রিসভার পক্ষ থেকে। ফের কলকাতায় স্বমহিমায় চলবে ট্রাম, 150 বছরের পুরনো ট্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পরিকল্পনা শুরু করেছে নতুন সরকার। ইতিমধ্যে কিন্তু কলকাতার ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে রাইটস কে সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছে। সল্টলেক, নিউ টাউন এবং রাজারহাটেও কিন্তু ট্রাম চালানোর চিন্তাভাবনা শুরু হয়েছে, আর এ বিষয়ে যে কাজ এগোবে সেটাও কিন্তু জানা যাচ্ছে। তাহলে আর দেরি নয়, বরং কবে আসবে, কখন আসবে, কিভাবে শুরু হবে সেসব নিউজের অপেক্ষায় আমরা থাকব। আর এই মুহূর্তে কিন্তু অপেক্ষা নয়, একেবারে গানটা শুনে ফেলা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: কলকাতার রাস্তায় একবার ট্রাম লাইন, শুধুমাত্র ট্রাম লাইন নয়, সে ট্রাম লাইনকে অন্য কাজেও কিন্তু ব্যবহার করা হতে পারে, অন্তত তেমনটাই এই খবর। কোন ক্ষেত্রে? কলকাতার ট্রামকে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হতে পারে, তেমনই কিন্তু প্রস্তাব রাখা হয়েছে। এর জন্য কালীঘাট থেকে দক্ষিণেশ্বরের মধ্যে করিডর তৈরি করে আধ্যাত্মিক স্থানগুলিকে সংযুক্ত করার প্রস্তাব রয়েছে। সল্টলেক নিউটাউনের সেই ব্যাপারটা তো বলেইছে আর পি, একই সঙ্গে কিন্তু রাইটস এক্ষেত্রে কি করছে সেটাই বলি। রাজ্যের কোন কোন রাস্তা ট্রাম চলাচলের উপযুক্ত তা চিহ্নিত করে দেবে এই সংস্থা অর্থাৎ রাইটস। বর্তমানে কলকাতায় দুটি রুটে ট্রাম চলে, সেই ট্রাম ও ট্র্যাকগুলির স্বাস্থ্য কেমন, তা পুনরুদ্ধারের জন্য কি করতে হবে, এসব নিয়ে সুস্পষ্ট সুপারিশ করবে এই রাইটস। বর্তমানে গড়িয়াহাট থেকে পার্ক সার্কাস রুটে অর্থাৎ 25 নম্বর রুটে কিন্তু মল্ডিক বাজার হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রাম চলে, এছাড়া শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 5 নম্বর রুটে ট্রামও কিন্তু চলে। কিন্তু এই দুটো রুট অধিকাংশ সময়ে ট্রাম পাওয়া যায় না, ট্রামের জন্য শহরে যানজট হচ্ছে বলেও কিন্তু একাধিকবার অভিযোগ করা হয়েছে। তাহলে এর মধ্যেও কিন্তু আশার আলো দেখা যাচ্ছে, যেসব জায়গায় যানজট হওয়ার সম্ভাবনা অনেকটা কম, রাস্তা অনেকটা চওড়া এবং আলাদা করিডর করে ট্রামগুলোকে হুশহুশ করে অনেক বেশি স্পিডে নিয়ে যাওয়া যায়, সেই সব জায়গায় কিন্তু এই ট্রাম পরিচালনার ব্যবস্থার একটা চেষ্টা হচ্ছে। সেই চেষ্টা অবশ্যই একেবারে আমাদের কাছে খুশ খবর হয়ে দেখা দিয়েছে। যখন চলবে তখন ডেফিনেটলি একেবারে আগে ভাগে খবর দেবে আরবি। আর এই মুহূর্তে কোন গান? এই মুহূর্তে রূপঙ্কর, এ তুমি কেমন তুমি, অর্থাৎ হে ট্রাম, এ তুমি কেমন তুমি, শুধুমাত্র দুটো রুটে চলো, এত রুট থাকতে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মরুভূমির কথা বলেছে আরপি, সেই সঙ্গে একেবারে ওয়ার্ক ফ্রম হোম নয়, ওয়ার্ক ফ্রম উট। আর সেই দেশে যে থাকে সে হচ্ছে কি, সে হচ্ছে কে কে কে কে কে, জয়পুরে রয়েছে আমাদের বন্ধু রাহুল। আমি রাহুল বলছি, হাই আরপি, জয়পুর রাজস্থান থেকে আমি রাহুল বলছি। কাজের সূত্রে আমার এখানে থাকা, আমি তোমার শো বিগত 2 বছর থেকে শুনছি। ওয়াও, 2 বছর ধরে তুমি শুনছো, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগে। গোলাপি ভালোবাসা জানালাম একেবারে পিঙ্ক সিটি থেকে, থ্যাংক ইউ। টপিকের বিষয় কি বলেছে, যদি এমন একটা এআই হতো যখন আমি খুব ক্লান্ত বা হতাশ, তখন সে আমাকে সান্ত্বনা দেবে, কোনো জাজমেন্ট ছাড়াই আমাকে মন খারাপের গল্প শোনাবে এবং আমাকে মানসিকভাবে চাঙ্গা করতে সঠিক গান, কবিতা বা পডকাস্টের পরামর্শ দেবে। ওয়াও, আচ্ছা এরকম এআই কোথায় পাই বলো দেখি? মানবী এআই যদি হয় তাহলে কেমন হয়, কিন্তু সে আগ বাড়িয়ে ঝগড়াও করতে পারে। আমি জানি না তুমি বিয়ে করেছো কিনা, আমি বুঝতে পারছি আমি কোন দিকে ইন্ডিকেট করছে আরপি। ওকে, থ্যাংক ইউ রাহুল, আবারও কিন্তু মেসেজ পাঠিও, তোমার মনের কথা জানিও, থ্যাংক ইউ। এই মুহূর্তে কে লিখেছে, গুড মর্নিং, কালনা পূর্ব বর্ধমান থেকে কবিতা দেবনাথ একটা গান শুনতে চাইছে, মায়াবিনী। ওকে, জুবিন করকে কণ্ঠে মায়াবিনী। এবং আর কি লিখেছে, মোর বিনা সকালবেলা মোর বিনা উঠে কোন সুরে বাজি। ওকে মায়াবিনী, এই গানটা রিকোয়েস্ট রেখেছে আমাদের বন্ধু কবিতা। আচ্ছা কবিতার জায়গায় যদি ছোট গল্প হয়ে যায় তাহলে কি হতে পারে জানো নি, কিন্তু জীবন প্রধান ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে পাঠিয়েছে। ওয়াও, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে একটা সময় আরপি কিন্তু প্রচুর প্রচুর প্রচুর প্রচুর মেসেজ পেত, এমনকি আকাশবাণীতে তারা চলে এসেছিল আমার সঙ্গে মিট করবার জন্য। তারা আমার কণ্ঠস্বর শুনে ডেফিনেটলি চিনতে পেরেছিল, এবং আমাদের বস যিনি ছিলেন মিতালি ম্যাম, সেই সময় অবাক হয়ে গিয়েছিল, আরপি তোকে কতজন চেনে, শুধুমাত্র গলা শুনে তোকে চিনে ফেলেছে। তো যাই হোক, সেই রকম একজন বন্ধু জীবন প্রধান, যার জীবনানন্দ আজ একটু জীবন খুঁজে দিয়েছে আরপিকে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে আমি আমার পড়াশোনায় সাহায্য করতে চাই। ক্লাস 12-এর কঠিন বিষয়গুলি যেন সহজ ভাষায় বুঝিয়ে দেয়, নোট বানিয়ে দেয় আর প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে হেল্প করে। এআইকে দিয়ে আমি আত্মবিশ্বাস ফিরে পেতে চাই, যাতে মনে হয় আমার দ্বারাও কিন্তু ভালো রেজাল্ট করা পসিবল, করবে তুমি, করবে, করে দেখাবে। থ্যাংক ইউ জীবন প্রধান, তোমার মধ্যে এতটা জীবনের উন্মাদনা রয়েছে, এতটা চাওয়া রয়েছে, তুমি ডেফিনেটলি সাকসেস পাবে, এই শুভকামনা রইল তোমার জন্য। গোপাল মদমগ্রাম থেকে কি লিখেছে, রৌদ্র করজ্জ্বল শুভ সকাল, আজকের টপিকের বিষয়ে বলি, রবিবার আমার কাছে আর 5টা দিনের মতো, কিন্তু সাধারণ কারণ কাজের দিনে তো বিরাম নেই, বারান্দায় রৌদ্রুদ্দুর ইত্যাদি। ব্যাপারটা কি, অন্য কোথাও মেসেজ আজকে পাঠিয়ে ফেলেছে নাকি? ওকে, যাই হোক, খুদা জানে একটা গানের রিকোয়েস্ট করেছে, কি আর করা যাবে। যাই হোক, ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছে, শম্ভু নিশম্ভু বলছে, কি বলছে তুমি, এআই এর সাহায্য নিয়ে আমি 3D অ্যানিমেশন বানাবো, ওয়াও। আরে ভাই, আমাকে পার্টনার করো, আমি তোমাকে বলবো তুমি ইউটিউবে দাও, অনেক বেশি টাকা কিন্তু রোজগার করতে পারবে। আর কিভাবে কোথায় কি সেটিং করতে হয় সেটাও কিন্তু আরপি হেল্প করে দেবে। আর এই মুহূর্তে কার মেসেজ, মাথায়ের মেসেজ, যে পাঠিয়েছে বহরু ঘোষ পাড়া থেকে, কি লিখেছে আজ মাথায়, শুভ সকাল আরপি দাদার, নমস্কার কলকাতা, মানে রসিকতায় মোড়ায় অনবদ্য এক অনুষ্ঠান উপহার পাওয়া, নমস্কার কলকাতা, খুবই ভালো লাগছে, বিষয়টি অভিনব, আমি যদি এআই নির্মাতা হই তবে এআই এর কাছে আমি জানতে চাইব পৃথিবী থেকে যুদ্ধ এবং অনাহার কবে কবে।

0: কবে দৌড়াবে, তোমার ভূমিকা কি, তুমি কি দূর করতে পারবে, এরকম নানা জিজ্ঞাসা রয়েছে আমাদের বন্ধু মাথায়। না, এই মুহূর্তে কিন্তু নো কথা, অনলি গান শুধুমাত্র 107 FM রেইনবোতে। অনুপম কি বলছে? না, অনুপম নয়, বরং এই মুহূর্তে আমরা চলে যাব, একজনের গানের রিকোয়েস্ট ছিল গান বেলান্তিতে, সেই সঙ্গে ফ্ল্যাশব্যাক সঙ্গে কিন্তু চলে যাই দিল দিওয়ানা লতা মঙ্গেশকরের কণ্ঠে। সেই গান ফরবারে গানটা আরও একবার শুনে নেওয়া ফ্ল্যাশব্যাক সঙ্গে।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আর এই মুহূর্তে কিন্তু একেবারে ফ্যামিলি ঝামেলি, হ্যাঁ ফ্যামিলি ঝামেলি, ব্যাপারটা কি কার বাড়িতে ফ্যামিলি ঝামেলি, যেখানে কিন্তু এআই এর প্রয়োগ করতেই হবে, করতেই হবে। মুদ্রা গল্প হচ্ছে মিতালির বাড়িতে। পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে লিখেছে, কি লিখেছে, মুদ্রা গল্প হচ্ছে, দাদা ভাই আমি তোমাদের মিতালি বলছি, এআই প্রযুক্তি আমি ব্যবহার করতে চাই আমার ছেলের ওপর। ছেলের সকাল 6:30 থেকে কিন্তু ক্লাস নয়, স্কুলে যাওয়ার জন্য তাকে রেডি করার জন্য আমাকে ব্যতিব্যস্ত থাকতে হয়। 5:30 যদি ঘুম থেকে তুলে দিই আর তাকে যদি ব্রাশটা ধরিয়ে দিই, সে ব্রাশ নিয়ে কিন্তু যথারীতি বসে থাকে। ওরে বাপ রে বাপ, আমার যদি তেমন কোনো এআই থাকতো না, তাহলে আমি ব্রাশ করিয়ে দেওয়ার কথা বলতাম আমার ছেলেকে, এমনটাই লিখে পাঠিয়েছি কিন্তু আমাদের বন্ধু মিতালি, মানে সারমর্ম হচ্ছে এটাই। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কে লিখেছে, মাঝে মাঝেই কিন্তু সিগন্যালে সমস্যার কারণে রেডিওতে FM রেইনবো ঠিকঠাক করে শুনতে পায় না। আমার বানানো এআই দিয়ে সিগন্যাল ঠিকঠাক করে যেতে চাই, করে নিতে চাই, যাতে রেডিও শুনতে নো প্রবলেম। সেই সঙ্গে আরও একটা এআই বানাতে চাই, যে আমার হয়ে এটা বলে দেবে যে সামনের মানুষটা আমাকে নিয়ে সত্যি কি ভাবছে। ওরে বাপরে বাবারে, এটা যদি আবিষ্কার হয় না, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী কিন্তু লোপ পেয়ে যাবে। ও হু হু, এই আবিষ্কারটা প্লিজ করতে চেয়েও না। ওকে, মানে জানতে চেয়েছে আমাদের বন্ধু শাওন বারাসাত থেকে, যে আমার সামনে যে বসে আছে সে আমার সম্পর্কে কি ভাবছে সেই কথাটা এআই বলে দেবে। বাপ রে বাপ, কখন চেষ্টা করুন শাওন। ওকে, এই মুহূর্তে কার মেসেজ, চিত্তব্রত জয়রামপুর হাওড় থেকে পাঠিয়েছে, সুপ্রভাত দাদা, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে মানুষের শরীরে কী রোগ বাসা বেঁধেছে তা জানতে চাই। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি ডাক্তার হতে চাও? না, সেটা লেখে নি অবশ্য। শর্মিষ্ঠা আবার কি লিখেছে, শুভ সকাল দাদা ভাই, বাড়িতে কোথায় মিষ্টি রাখা আছে, যদি খুঁজে দেয় না এআই তাহলে খুব ভালো হয়। শর্মিষ্ঠা এমন লিখে পাঠিয়েছে সাকরাইল হাওড় থেকে। কে লিখেছে, শঙ্কর লিখেছে, এআই দিয়ে অনুসন্ধান থাকবে আমার জারি, এআই দিয়ে অনুসন্ধান থাকবে আমার জারি, খাদ্যে করা মেশায়, আচ্ছা খাদ্যে যারা হবে বোধ হয়, খাদ্যে যারা মেশায় ভেজাল করে কালোবাজারি, শিশুদের নিয়ে বিদেশে করছে কারা চালান, গরিবের রক্ত চুষে কারা গড়ছে প্রাসাদ দালান। ওকে, আমার এআই দেবে এনে খবর এদের কুকাজের, দেখব স্বপ্ন দুচোখ ভরে একটা সুষ্ঠু সমাজের, এমনটাই এমনটাই কিন্তু কামনা করেছে আমাদের বন্ধু শঙ্কর, শঙ্কর চন্দ্রতে বারাসাত থেকে। আরও বেশ কিছু মেসেজ রয়েছে, চেষ্টা করবে আপনি সেগুলো পড়ে ফেলার জন্য। কিন্তু এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে কিন্তু একটা গানের রিকোয়েস্ট ছিল, ঝিরি ঝিরি জুন ব্যানার্জির কণ্ঠে এই গানটা শুনতে চেয়েছিল কোন এক বন্ধু, সেই রিকোয়েস্টে এই গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া, আর শেষ পর্যায়ে আপনাদের মেসেজগুলো আরও একবার মনে করা। কার মেসেজ এই মুহূর্তে? বিশপুর হাসনাবাদ থেকে পাঠিয়েছে কে? নিরঞ্জন সাউ। কী লিখেছে? আহা, মনের মেলোডি ভুলভাল মেসেজ পাঠিয়ে দিয়েছে। ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ? বিকাশের মেসেজ। যাদবপুর বিজয়গড় থেকে পাঠিয়েছে, সুপ্রভাত আরপি, আমি এআইকে দিয়ে আমার আশেপাশে যত দুষ্টু লোক আছে তাদের কিন্তু শায়েস্তা করব, না চুমু খাবো না, একেবারে শায়েস্তা করব। বিকাশ কিন্তু এমনটাই ভেবে রেখেছে। ওকে, থ্যাংক ইউ। SSD, ওকে, SSD মানে শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান থেকে কি পাঠিয়েছে। আচ্ছা, নারকেল বাগানে কত নারকেল হয়ে পড়ে দেখি, কোনদিন তো একটু করে পাঠালে না বস, এ নারকেল খোড়া দিয়ে একটু মুড়ি মাখিয়ে দাও, হেপি জয় যায় বস, জমে যাবে। SSD কোনো না কোনো দিন পাঠিয়ে দেবে, আমাদের জন্য নারকেল পাঠিয়ে দেবে। ওকে, কী লিখেছে? মুখোশধারী মানুষগুলো ঘোরে আশেপাশে আবার বাধ্য হয়ে চলতে হয় তাদের ভালোবেসে। এআইকে দেব নির্দেশ, দাও তাদের খুঁজে, চিন্তাগুলোকে করে ফ্রেশ, যুক্ত করো সুস্থ কাজে। ওয়াও, থ্যাংক ইউ, ভেরি গুড। আর এই মুহূর্তে কিন্তু আরও রয়েছে বেশ কিছু মেসেজ রয়েছে আমার, অন্তত জাস্ট কী বলবো, মানে প্রাপ্তির শিকার। মম দেবনাথ কোথা থেকে পাঠিয়েছে? হরিদেবপুর কলকাতা 82 থেকে পাঠিয়েছে। এত দেরি করে পাঠালাম, কী করে পড়বো বলো দেখি বাবু। ওকে, আহা, খেয়ে লিখেছে আবার সমর দাস বসিরহাট থেকে লিখেছে, ওকে, চিরদিন তুমি সে আমার, সেই গানটা শুনতে চেয়েছিল। ওকে, জয়পুর থেকে রাহুল আবারও কিন্তু মেসেজ পাঠিয়েছে, রাহুলের কথা বলেছি অলরেডি। তারপর কে লিখেছে? AATL, ওকে, তারপর লিখেছে অ্যান্ডি, আমি অ্যান্ডি, আরপি খুব ভালো থাকবে, আরপি এটা লিখেছে, আর অনেক সব কথাবার্তা লিখেছিল, লাভলি আরপি, এমনটা লিখেছে আবারও সে অ্যান্ডি, সেই সঙ্গে শাশ্বতী, লীনা এবং একই সঙ্গে সংযুক্তা, মোহিনী, বুদ্ধদেব, ওকে, সমরেশ, শীতেন্দু, ওকে, ভেরি গুড। তোমরা আরও মেসেজ পাঠিয়েছো, কিন্তু এত লেট করে না, একটু আগে পাঠাও যাতে আরপি সেগুলো পড়তে পারে। তাহলে দুটো গান ব্যাক টু ব্যাক শুধুমাত্র আপনার কানে 107-এ। ওপেন ডিভাইসকোপ করতে করতে আরপি বলছে জয় গুরু, এনজয় গুরু। আগামী বুধবার আরপি থাকবে আপনার কানে রত্ন গর্ভা নিয়ে এবং একই সঙ্গে নমস্কার কলকাতায়। তাহলে বুধবারে রত্ন গর্ভায় আরপি থাকছে আপনার কানে এবং নমস্কার কলকাতায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি ভারতের অঙ্গীকারে বিশেষ গুরুত্ব বহন করে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ মধ্যপ্রদেশের নিমুচ এবং শাজাপুরে দুটি বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে যৌথভাবে নিমুচে 500 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এবং শাজাপুরে 450 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি সোলার পার্কের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে রাজ্যের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী রাজেশ শুক্লাও উপস্থিত থাকবেন। গুজরাটের ভাদোদারার জিএসএফসি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চতুর্থ ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে। আঞ্চলিক আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা শীর্ষক এই দুই দিনের সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মনোহরলাল খট্টর, মনসুখ মান্ডভিয়া, পাশাপাশি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। মধ্য গুজরাট অঞ্চলের শিল্পোন্নয়নকে আরও গতিশীল করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। বেলফাস্টে গতকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত আয়ারল্যান্ডের কাছে 1 রানে পরাজিত হয়েছে। এর ফলে আয়ারল্যান্ড সিরিজ 2-0 জিতে নিয়েছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 155 রান। ভারত 9 উইকেটে 153 রান তুলতে সমর্থ হয়। অভিষেক ম্যাচে ভারতের প্রিন্স যাদব 3টি উইকেট নিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল নিয়ে আজ আলোচনা হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতের পক্ষ থেকে দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজের বাস্তবায়নের অগ্রগতিও তারা পর্যালোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল পাঁচটায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ মধ্যপ্রদেশের নিমাচ এবং শাজাপুরে দুটি বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে যৌথভাবে নিমাচে 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এবং শাজাপুরে 450 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি সোলার পার্কেরও উদ্বোধন করবেন। অসমে বড় ধরনের বন্যার আশঙ্কায় ধেমাজি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের পাহাড়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিশাল ভূমিধ্বসে গাই নদীর উজানে অস্থায়ী কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। সেখানে জমে থাকা জল যেকোনো মুহূর্তে তীব্র গতিতে পাহাড় বেয়ে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1045। সেদেশের জাতীয় সংসদের রাষ্ট্রপতি হোরহে রড্রিগেজ এই তথ্য জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: নমস্কার, আজকের গান্ধরিয়ায় আপনাদের সাথে আছি আমি মধুমিতা বসু।
6: আর মধুমিতাদির সাথে রয়েছি আমি নীলাঞ্জনা।
5: এই যে নীলাঞ্জনা একটা কথা ছোট্ট একটা শব্দ জুড়ে দিল যে মধুমিতাদির সাথে আমি আছি। আমরা তো এখন খুব ইন্ডিভিজুয়াল, আমি আছি, তুমি আছো, আরেকজন থাকে এরকম, কিন্তু এই এই সাথে শব্দটাই বোধহয় আজকের অনুষ্ঠানে কিউ হয়ে গেল।
6: একদমই তাই,
5: কারণ মেঘ থাকলে বৃষ্টি থাকে,
6: হ্যাঁ, আবার বৃষ্টি থাকলে মেঘ আসবে।
5: হ্যাঁ, এই যে তো পাশাপাশি করে থাকা, সাথে সাথে থাকা, গা ঘেঁষে থাকা, যেটা জীবনে থাকে, প্রকৃতিতে থাকে, বাংলা গানে থাকে, বেশি করে থাকে
6: এবং আমাদের সাথে বন্ধুদেরও থাকে। আর সেই কারণেই সবসময় সঙ্গী থাকে 107 MHz FM রেইনবো। আজকে তাহলে মধুমিতাদি আমাদের বর্ষা কথন হয়ে যাক, সবাই যখন সাথে আছে
5: মন্দ কি।
6: শুরু করি শ্রীকান্ত আচার্যের অসাধারণ এই গান দিয়ে।

0: ছেলেটির নাম মেঘ, মেয়েটির নাম বৃষ্টি। এইরকমভাবে যে একটা গান তৈরি হতে পারে, গান লেখা হতে পারে, বেশ কিছুদিন আগেও তো মনে হয়নি যতক্ষণ না গানটা তৈরি হয়েছে।
1: অবশ্যই
0: সেদিন একটা কথা বলছিলাম বাংলা গান প্রসঙ্গে, নানান রকম গল্প হতে হতে আমরা তো একটু পুরনো চাল বেশি ভালো টেস্টি এইটাতে থাকি, বর্তমানটাকে সবসময় স্বীকার করতে পারি না। কিন্তু আপনারা তো ভাববেন যে বৃষ্টির সঙ্গে বা বর্ষার আমেজের সঙ্গে এই কথাগুলো কী করে আসে, দেখুন কীরকম করে বর্ষায় ভেজে গান। তা তখন শুনতে শুনতে মনে হচ্ছিল যে ছেলেবেলার যে বৃষ্টি লোপার গাওয়া যে গানটা এখনকার গান তো
1: একদমই,
0: আর এই যে সেই সময় এই সময় বলে কোনো কথা থাকে না, ভালো গান ভালো গান ভালো সময় ভালো সময়, যে বছরটা খুব ভালো করে বৃষ্টি হয়, ফসল হয়, ধান হয়, সে বছরটাও আমাদের জন্য খুব ভালো হয়। আর বৃষ্টির তো নানান রকম আবেশ, নানান রকম আমেজ, নানান রকম পরিবেশ
1: অবশ্যই, কিন্তু তার মধ্যে দেখো যে কথাটা বললে ছেলেবেলার বৃষ্টি, সেটার আমেজ কিন্তু সারা জীবন রয়ে যায়। মানে একদম ছোটবেলা খাতার পাতা ছিঁড়ে যখন আমরা নৌকো ভাসাতাম, আবার কোন নৌকোটা পালতোলা বানাবো, কোন নৌকোটা এমনি ছোট পাতা ছোট বানাবো, সেই স্মৃতিটা কিন্তু আমার মনে হয় কেউ ভোলে না, কারোর কারোর খাতা থেকে মোছে না ওইটা, ওই স্মৃতিটা
0: একেবারেই।
1: তাহলে সেই গানটাই শুনি না, এত যখন কথা হলো।

বৃষ্টির ব্যবহার কত রকমভাবে গানে হয়। এই যে আমরা অনেকটা নস্টালজিক হয়ে পড়লাম, ছোটবেলায় চলে গেলাম, ছেলেবেলার বৃষ্টি। আবার এই বৃষ্টি কখনো একেবারে দামাল ভঙ্গিতে চলে আসে আমাদের বাংলা গানে, সেই বৃষ্টিও কিন্তু বাংলা গানকে একেবারে ভেজায়। ভেজায় মানে তার স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। সেটাও শোনাবো আপনাদের সবিতা চৌধুরীর কণ্ঠে।

0: Việt Nam.
1: সবিতা চৌধুরী কি দারুণ কম্পোজিশন, মানে বাংলা গানে বৃষ্টি আসে এই কথাটাও বলতে পারতাম আমরা যে গানে গানে বৃষ্টি পড়ে। কিন্তু এই যে বৃষ্টি পড়ে এবং সেখানে কোথাও একটা মনে মনে একটু প্রেমের দেখাও ঘটে আর কি, যে না যেও না, কিন্তু গুরু গুরু মেঘের মন্দ্র বাহার এই যে সুরে তালে ছন্দে একটা রামধনুর রং এঁকে দেওয়া গানে গানে,
2: এবং এই যে শব্দ বন্ধটা ব্যবহার করা, দেখো মন্দ্র বাহার, মানে সেখানে তুমি মানে তুমি বুঝতে পারছো যে বর্ষার কোন ছবিটাকে ধরা হচ্ছে। বর্ষার তো অনেক ভাগ রয়েছে না, প্রথমে ইলশেগুড়ি, তারপরে টিপটিপ, তারপর রিমঝিম, তারপরে যখন অঝরে পড়ছে তার সাথে বাজ পড়ছে, মেঘ ডাকছে, সেই যে জায়গাটাকে ধরা হলো কোথাও, যেন আমি মনে হচ্ছিল যেন কবিগুরুর কোনো একটা ছায়া।
1: এই দেখ আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম যে রবীন্দ্রনাথের
2: মানে ডম্বরু বাজে সেই জায়গাটা যেন কোথাও মনে হচ্ছে মিলে যাচ্ছে।
1: বাংলা গান বর্ষার গান বলতে খালি তো বর্ষা বর্ষায় করবো না, পা পিছলে বর্ষায় পড়ে গেলাম সে গল্প বলবো না, বলবো বর্ষা এসে বাংলা গানকে কিভাবে ভিজিয়ে দিয়েছে। এই সলিল চৌধুরীর ভাব শিষ্য ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ সেন বরাট, আমাদের দেবজ্যোতি মিশ্র, কবি শুভ দাশগুপ্ত। তো অভিজিৎ দার সঙ্গে একটা দীর্ঘ সম্পর্ক আমার ছিল, যে কারণে অভিজিৎ আমাকে বারবার বোঝাতে চেয়েছেন যে আধুনিক গানের স্রষ্টা যদি কাউকে বলে থাকো চিরকালীন তিনি রবীন্দ্রনাথ, সেখানে কোনো পরিবর্তন।

0: হবে না। কিন্তু তারপরে তাকে অনুসরণ করে বা তার ধারার মধ্যে দিয়ে নিজের ধারা যারা তৈরি করে নিয়েছেন, কাজী নজরুল ইসলাম কিছুটা প্যারালাল, কিন্তু তার গান আধুনিক সঙ্গীত থেকে আস্তে আস্তে নজরুল সঙ্গীতই হয়ে উঠল। কিন্তু সলিল চৌধুরীর গান, যেটা এখন আমরা বলি এই প্রজন্মের লোকেরা, যে এটাকে আমরা কেন সলিল সঙ্গীত বলি না, কারণ তার এত সম্ভার, এত গান, এত সৃষ্টি,
1: এবং আপনারা পুরো অন্য স্টাইল, অন্য ঘরানা, একটা
0: বাকি সুন্দর মিলে যাচ্ছে তোর সঙ্গে আমার ভাবনাগুলো। যে ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে তার একটা ঘরানা আছে, এবং এটা আপনারাও নিজেরা শুনলেও বুঝতে
1: পেরে যাবেন যে এটা সলিল চৌধুরীর কম্পোজিশন।
0: তারপরে উনি, ওনাকে আমি লক্ষ্য করে দেখেছি, প্রত্যেকটা কথার প্রেক্ষিতে উনি বলতেন সলিলদা এইভাবে বলেছেন, সলিলদা এইভাবে বুঝিয়েছেন, রবীন্দ্রনাথকে সলিলদা এইভাবে জানিয়েছেন। ঠিক তেমন করে বর্ষাও একটা গতিতে, তার নিজের ভঙ্গিতে, এই সুরকার গীতিকারদের কলমে, সুরের ছোঁয়ায় একটা পথ ধরে এগিয়েছে এবং শিল্পীরা তাকে কণ্ঠে ধারণ করেছে।
1: দেখো মানে আমরা অনেকে অনেক কথা বলি, হ্যাঁ, বৃষ্টি এক একজনের কাছে এক এক রকমভাবে আসে, কারোর কাছে খুব ভ্রু কুচকানো, কারোর কাছে বৃষ্টি খুব রোম্যান্টিক। সেই সমস্ত কিছুকে একটা ধারে বাদ রেখে একটা জিনিস আমাদের মানতেই হবে, বর্ষা এবং বৃষ্টি কিন্তু অসাধারণ কিছু গান আমাদের উপহার দিয়েছে, যে গানগুলো কিন্তু সবসময় শুনতে ভালো লাগে। তেমনই পরপর দুটো গান শুনি, সতীনাথ মুখোপাধ্যায় এবং সুমন কল্যাণপুর।

0: আচ্ছা মধুমিতা, অনেকেই বলেন যে যদি সাহিত্য না থাকতো, যদি কবিতা গান এইসবে বর্ষা না থাকতো, তাহলে অনেকেই বোধ হয় বর্ষাকে একদম এক পাশে রেখে দিত। কারণ সবসময় তো বর্ষা মানেই যে রোম্যান্টিক, বর্ষা মানেই গলা ছেলে মানে যুগলে গান গাইছে, এরকমটা তো নয়। বর্ষার তো একটা বাস্তবতাও আছে, যেখানে বন্যা হচ্ছে, যেখানে ভাঙন হচ্ছে, যেখানে রাস্তাঘাট জলের তলায় চলে যাচ্ছে, এবং মানুষজন যাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন কর্মজগতে আসতে হচ্ছে, তারা প্রচণ্ড ভোগান্তিতে ভুগছে।
1: তো সেই অবস্থাটাই না হয় না?
0: হ্যাঁ, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদেরকে যখন যদি আমরা বলি যে দাদুরি ডাকছে, সঘন মেঘে বজ্রমণি নাদ হচ্ছে, তারা কিন্তু একেবারেই ভালোভাবে নেবেন না,
1: খুশি হবেন না, কিন্তু গানটা শুনলে নিশ্চয়ই ভালো লাগবে।
0: সেইটাই বলছিলাম যে সমস্ত কিছুকে একটা ধারে রেখে দিয়ে এটা অনস্বীকার্য যে ভাগ্যের সাহিত্যে বর্ষা ছিলেন, সাহিত্যিকদের কলমে বর্ষা ছিলেন, গীতিকার সুরকারদের চিন্তাভাবনায় বর্ষা ছিলেন, সেই কারণে এইরকম একটা অঝোর ধারা গানের কিন্তু আমরা দেখেছি। এবং বিভিন্ন রাগ রাগিনীর একটা অসাধারণ চলন, তার সাথে গায়কী, সমস্ত কিছু মিশে আজকে যে আমরা বলছি বর্ষা কথন, এবং বাঙালি মানে যতই ভ্রু কুচকাক বা যতই বলুক না কেন যে আমাদের একদম ভাল লাগছে না, কোথাও গিয়ে কিন্তু তুমি দেখবে বর্ষাকে একেবারে অপছন্দ করে সেটাও কিন্তু নয়। মানে দায়ে পড়ে অনেক সময়, সবসময় সময় বা সবসময় মানসিকতা আমাদের পারমিট করে না যে আমরা বসে বর্ষার বৃষ্টি দেখি বা মেঘের গর্জন শুনি। সেই সময় হয়তো তোমাকে প্রচণ্ড দৌড়তে হচ্ছে, সেই সময় হয়তো তোমার মাথায় কাজের এক গাদা ফাইল পড়ে রয়েছে কি আরও কিছু রয়েছে, সেই সময় তোমার পক্ষে সম্ভব নয় সেই কল্পনাবিলাসী মনটাকে নিয়ে আসা।

0: কিন্তু সেই মানুষটাই ধরো একটা নিশ্চিন্ত অবসরে বসে আছে, কিংবা কোনো একটা পরন্ত বিকেলে তার সাথে তার সেই প্রিয় মানুষটা রয়েছে, তখন কিন্তু মনে হয় না যে এই ধরনের গানগুলো শুনে বা বর্ষাকে সে খুব একটা অপছন্দ করবে।
1: একদম।
0: এবার তাহলে কি আমরা আবারও ঠিক এই রকম বিপরীত মুডের দুটো গান শুনি? মানে কিরকম বিপরীত মুড নয়, মানে মল্লার, আমরা বলি না মেঘ মল্লার, কিংবা
1: বর্ষার যে রাগ রাগিনীর খেলা,
0: রাগ রাগিনীর খেলা, এটা
1: দেখো গানে যাওয়ার আগে তুমি না উস্কে দিচ্ছ। এই যে মল্লার মেঘ মল্লার বলছো, এই যে বর্ষা যদি না আসতো, প্রকৃতি যদি ওরম ভাবে না সাজাতো, তাহলে কি এই রাগগুলো এভাবে সৃষ্টি হতো? রাজস্থানে গিয়ে যেখানে তানসেন বসে গান গাইতেন, আমি গল্পগুলো না করলে কি করে চলে না, উস্কে উঠছে তো মনের মধ্যে সেই জায়গাটা। ওই যারা আমাদের ট্যুর গাইড থাকেন তারা দেখাচ্ছেন, সবাই ছবি টবি তুলছে, আমি না বসে বসে তানসেনের চরিত্র মানে চেহারাটা কল্পনা করছি। এবং এইটা যদি তুমি ভাবো একটা বেশ খানিকটা দুর্গের ওপরে উঠে একটা বড় চাতালের মতো সুন্দর, সেখানে উনি গান গাইছেন, আর একদম উপরে তাকালেই আকাশ।
0: আচ্ছা,
1: আকাশ থেকে ঝরঝর করে বা টুপটুপ করে বা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই যে মিলে যাওয়া, প্রথমেই আজকে একটা কথা বলেছি যে আমরা আজকে বর্ষা মেঘ মেঘ বৃষ্টি সব কিছুর সঙ্গে ওই সাথে শব্দটাকে জুড়ে দেব, জুড়ে আছি জুড়ে থাকবো। এবং ওই যে রাগরাগিনীর কথাটা নীলাঞ্জনা বলল, রাগরাগিনীর এই খেলায় যখন প্রকৃতি এসে মিশে যায় তখন তো কেয়াবাদ বলতে
0: কেয়াবাদ বলতেই হয়। এবং কেয়াবাদ যখন বলতেই হয় তখন মানা দেখে ছাড়া এটা বোধহয় অসম্ভব। শুনি তাহলে আমরা অবশ্যই।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

এই যে ঝলমল ঝলমল করে মেঘের মাদল বাজলো, সবসময় মেঘের মাদল এরকম ঝলমল করে বাজে না। আমি একজনের কথা বলি যিনি FM শোনেন রীতিমতো, একটু বয়স হয়েছে, আজ এই মুহূর্তে তিনি আর পৃথিবীতে নেই, কিন্তু হঠাৎ একদিন ডেকে বলেছিল যে রেডিওতে একটা ছেলে গাইছে শ্রাবণের গান, এই শব্দটা বলেছিল, কি ভালো গানটা, কোনোদিন ওর অনুষ্ঠান হলে আমাকে একটু দেখতে নিয়ে যেও তো, আমি সামনে থেকে বসে ওর এই গানটা শুনতে চাই। তা এত বয়স্ক একজন মানুষ এই প্রজন্মের কারো গান শুনতে চাইছে, সেটাও তার বছর পাঁচেক আগের কথা, করোনা।

সময় ওই সময় কথা, তা একটু অবাক লাগে না, আমরা ভাই বুড়োরা বয়স হয়েছে মানে বুড়ো হয়ে গেছে, তা তো নয়। তখন উনি মানে এতটাই আপ্লুত এই গানটাতে, বললো গানটার কথা গানটার গাওয়া আমাকে না ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি আরে তাহলে তো বলতে হবে, মানে গায়ককে বলতে হবে, গায়কের গলায় গানটা তোমাকে সামনে বসিয়ে শোনাতে হবে।

0: সায়েন্টিফিক রিজন ধরো যদি তুমি বলো, সেই জন্যই তো মিউজিক থেরাপি এখন এত বেশি বেশি করে সকলের ওপর প্রয়োগ করা হচ্ছে। কোথাও গিয়ে যে মানুষটির কোনো কিছু কাজ হচ্ছে না, যে মানুষটি জীবন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, এই গান তাকে আবার হয়তো ঘরের দিকে ফেরানোর চেষ্টা করছে। বা অনেকে এমনও হয়েছে যারা কিন্তু আবার জীবনকে ভালোবাসতে শুরু করেছেন। এবং আমি তো বলবো যে বৃষ্টিও যেন তো কোথাও গিয়ে এরকমই একটা, তুমি দেখো প্রচণ্ড কাদা, প্রচণ্ড বর্ষা, সব কিছুর পর গাছটাকেও কত সতেজ সজীব লাগে, পাতাগুলো যে ধুলো পড়ে গিয়ে কীরকম একটা হয়ে গিয়েছিল, সেই গাছটা যেন ঝকঝক করছে, পরের দিন যে রোদটা উঠেছে একদম ধুলোর স্তরগুলো সব সরে গেছে গিয়ে একদম রোদটাও একদম ঝকঝকে করে উঠেছে। তো আমাদের জীবনেও তো এরকম বৃষ্টিরও কখনো প্রয়োজন হয়। একটা জীবনকে টানতে টানতে টানতে টানতে অনেক রকমের স্তর চলে আসে, কখনো সেটা প্রচণ্ড ভারী হয়ে যায়, কখনো জমাট বেঁধে পলির মতো একদম থিতিয়ে পড়ে। তো সেখানে যদি এরকমভাবে অঝোর বৃষ্টি হয়, সম্পর্কের বৃষ্টি, তাহলে মনে হয় সবটাই একেবারে রিফ্রেশ রিফ্রেশ হয়ে যায়, তাই না?
1: এবং এটা দরকার,
0: তাই
1: আমরা বলি না, হঠাৎ মন খারাপ হলো বা কিছু হলো, তখন এক পশলো বৃষ্টি একেবারে মনটাকে ঝকঝক করে দিয়ে যায়।
0: আর যদি ছাতা ধরার কেউ থাকে তাহলে তো তাহলে মনে হয় ভিজতে বড্ড ভালো লাগবে,
1: জীবন সুন্দর হয়ে ওঠে।
0: তো আষাঢ়ে আমরা শ্রাবণকে ডেকে আনি না কেন, ক্ষতি কি?

0: কি অসাধারণ একটা আবহাওয়াতেই তৈরি হয়ে গেল দেখো, মানে আমরা কি বলবো সেটা বোধহয় আর ভাবার অবকাশ নেই।
1: গানই বলে দিচ্ছে আজকে
0: করে দিল,
1: এবং গানের পরে গান, বর্ষার গান, বর্ষার আবহ। একটু যে বৃষ্টি হয়নি তা না, কয়েকদিন ভালো বৃষ্টি হয়েছে, গরমটা নিশ্চয়ই একটু কমেছে।
0: এবং বৃষ্টি তো দরকারও দেখো, আমাদের কৃষি প্রধান দেশ, সেখানে বৃষ্টি না হলে একটা বিরাট বিরাট ক্ষতি, এবং প্রচুর মানুষ আছে যারা এই বৃষ্টির ওপর, কৃষিকাজের ওপর ডিপেন্ড করে রয়েছে। আমাদের অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে রয়েছে কৃষিকার্যের ওপর, তো সেই দিক থেকে সবটাই সদর্থক বৃষ্টি হোক। কিন্তু আমাদের যেটা বক্তব্য যে বৃষ্টি, তুমি যেটা বলছিলে না, আজকে আমাদের মূল কথা হচ্ছে সাথে, মেঘের সাথে বৃষ্টি আসে, বৃষ্টির সাথে মেঘ আসে, আবার সবের সাথে রোদ ওঠে।
1: অতিবৃষ্টিটা খুব খারাপ। অতিবৃষ্টি হলে, এই যে কয়েকদিন আগে কলকাতা শহরেই যে বৃষ্টিটা হলো, একেবারে মানে একদম তো ডিজাস্টার হয়ে যায়। আমাদের তো ওইরকম পরিকাঠামো নেই। আর সবচেয়ে দুঃখ হয় যখন বড় বড় গাছগুলো ঝড়ে ভেঙে পড়ে। আমার শুধু একটা কথাই মনে হয় যে আহা, আরেকটা গাছ চলে গেল, ওখানে তো আর রিপ্লেস করার জায়গা নেই।
0: মানে সেখানে প্রাণহানির আশঙ্কাও তো বিরাট থাকে না, যারা রয়েছেন রাস্তায় তারা তো সেই মুহূর্তে বুঝতে পারছে না যে কোথায় দাঁড়াবে। একটু মাথা আড়াল করার জন্য তো গাছটাই সব থেকে আগে মানুষের মনে হয় না, গাছের তলায় গিয়ে দাঁড়াই।
1: আরেকটা যেটা হচ্ছে, ধরো একটা রাস্তার পাশে একটা গাছ, এই চলমান যে রাস্তা হয় তার পাশে একটা বড় গাছ লাগানো ছিল, গাছটা ভেঙে পড়লো, গাছটা কেটে দেওয়া হলো। গাছটা কেটে দিয়ে যে ওই জায়গায় একটা গাছ লাগাবে, সেই পরিসরটা আর থাকছে না, কারণ চারদিকে এত বাড়ি হয়ে গেছে। ওই গাছটাই শুধু তার নিজের মতো ছিল, গাছটা পড়ে গেল, মনে হলো যে তার মানে চলে যাওয়ার দিন এসেছিল বলে সে পড়ে গেল, জায়গাটা ফাঁকা হয়ে গেল।
0: এবং তুমি আরেকটা জিনিস বলছো, অনেক সময় এরকমও হয় দেখো, যে গাছটা আগের দিনই আমরা দেখেছি একদম ফুলে ফুলে ভর্তি, ওই গাছটার জন্যই ওই রাস্তাটা এত সুন্দর লাগতো, সেই গাছটা অর্ধেকটা ভেঙে গেছে, সেইটা কেটে ফেলে দেওয়া হলো, গুড়িটা পড়ে রইলো।
1: কি দুঃখজনক লাগে না?
0: এবং সেটা তখন একটা কাঠ, কেউ কত রকমের মন্তব্য।
1: আমরা যারা খুব সাধারণ মানুষ হই, পথে ঘাটে হেঁটে বেড়াই, বাসের ট্রামে করে ঘুরে বেড়াই, তাদের চলার পথে না, এই রাস্তার বাঁকে, ওই রাস্তার মোড়ে, সেই রাস্তার পাশে ওই গাছটা, তার পাশের যে বাড়িটা, বা অমুক দোকানের পাশে দেখবি একটা সুন্দর গাছ ঝুঁকে পড়েছে, বৃষ্টি এলে একবার ঝকঝক ঝকঝক করে। এই যে ভাবনাগুলো জীবনের সঙ্গে জুড়ে যায়, কম কথা এগুলো
0: একদমই নয়।
1: যাদের অনেক থাকে, অনেক, প্র্যাকটিক্যালি সত্যি কথা বলি, যাদের অনেক টাকা পয়সা থাকে না, তারা সব কিছু কিনতে পারে। আর আমরা যারা সাধারণ হই, মধ্যবিত্ত হই, আমরাও কিনতে পারি না তা না, কিন্তু আমাদের মধ্যে যে মনটা থাকে, সংবেদনশীল মন, ওই মনটা দিয়ে আমরা কিনতে পারি।
0: তোমার এই কথাগুলো শুনে না আমার ওই গানটার কথা খুব মনে পড়ছে, মেরা কুছ সামান তোমারে পাশে। আহা
1: হা হা
0: হা, মানে কত কিছু আমাদের কাছে রয়ে যায়, আমাদের বন্ধু বান্ধবের কাছে, আমাদের প্রিয় মানুষের কাছে, এমনকি অচেনা অজানা মানুষের কাছেও রয়ে যায়। সেইগুলো সবটাই যে মেটেরিয়ালিস্ট ব্যাপারটা সেটা তো নয়। অনেক সময় আমরা মানে সেগুলোকে আমরা বলতেও পারি না যে কি রয়ে গেছে। তো এই সমস্ত কিছু নিয়েই আমরা চলি, জীবন চলে। গান শুনি শুভমিতার কণ্ঠে, শুনতে শুনতে পৌঁছে যাব খবরে, তারপরে আবারও গান দরিয়া মধুমিতা নীলাঞ্জনার সাথে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ

0: কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ মধ্যপ্রদেশের নিমুচ এবং শাজাপুরে দুটি বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে যৌথভাবে নিমুচে 500 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এবং শাজাপুরে 450 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি সোলার পার্কের উদ্বোধন করবেন। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়েছে। অসমে বড় ধরনের বন্যার আশঙ্কায় ধেমাজি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের পাহাড়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিশাল ভূমিধসে গাই নদীর উজানে অস্থায়ী কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। সেখানে জমে থাকা জল যে কোনো মুহূর্তে তীব্র গতিতে পাহাড় বেয়ে নেমে আসতে পারে বলে আশঙ্কা। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1045। সে দেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হোর্হে রদ্রিগেজ এবং তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: যেভাবে যায় জীবন, যেভাবে যায় বৃষ্টি সেভাবে সবসময় আসে না। বৃষ্টি এলে কি করতে ইচ্ছে করে তোমার? প্রথমে
1: বৃষ্টি এলে খিচুড়ি খেতে ইচ্ছে করে জমিয়ে, একদম
0: দারুন।
1: তার সাথে বেশ গরম গরম বেগুনি হবে, পাঁপড় ভাজা হবে, আর তারপরে জম্পেশ করে একটা খিচুড়ি ঘুম হবে। ভাত তো খাচ্ছি না, তাই ভাত ঘুম নয়, খিচুড়ি ঘুম।
0: আহা, ওই রকম একটা বৃষ্টির দিনের জন্য অপেক্ষা। আমার এখনো বৃষ্টি পড়লে ভিজতে ইচ্ছে করে,
1: তাই
0: এখনো একদম, মানে একদম ছোটবেলা থেকে যখন স্কুল থেকে আসতাম, একটু ঘন লম্বা চুল ছিল, আমি পুরো চুলটাকে ভেজাতে ভেজাতে বাড়ি আসতাম। তখন নো হেয়ার ড্রায়ার, নো কিছু, ওই গামছা বা তোয়ালে দিয়ে ঘষে ঘষে চুল শুকিয়ে পাখার বাতাস দিয়ে চুল শুকোতে হতো, নালে জ্বর আসবে, শরীর খারাপ হবে। উদ্দেশ্য একটা ছিল যে জ্বরটা আসতো তাহলে কয়েকদিনের ছুটি পাওয়া যেত। আর এখন বুঝেছি জ্বরটা এলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হবে। তাই কতবার চেষ্টা করেও আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়লে গুনি কাল আমার কিছু আছে, পরশু আমার কিছু আছে, আমার কবে বেরোতে হবে, আমি যদি ভিজি,
1: তোমার কথাই তোমাকে ফেরত
0: দিচ্ছে। হ্যাঁ,
1: মানে বর্ষার সাথে তো সর্দিও আসে, হ্যাঁ হ্যাঁ
0: কেন, আরো অনেক কিছু হয়ে যেতে পারে। ওই তিন চার দিন পরপর গুনে দেখলাম যে না, ভেজাটা যাবে না, কি মন খারাপ হয়। এবং এমন দুষ্টবুদ্ধিও আমার আছে যে আমি বেরোলাম রাস্তায় উইদাউট ছাতা, বৃষ্টি কেন নিজে এসে আমাকে ভিজিয়ে দেয় না, আমার এই রাগটাও বৃষ্টির উপর আছে। আমি একটা বাসের জন্য দাঁড়িয়ে আছি বা কোথাও দাঁড়িয়ে আছি, ঝমঝম করে হয় না এক সময়, কিন্তু ছাচ্ছা ছাচ্ছা করে বৃষ্টি পড়ে, ইস, আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেল।
1: ঠিক আছে, আমার নেক্সট দিন দেখা হলে আমি কথাটা বলি,
0: বৃষ্টিকে বলে রাখো,
1: বলে রাখবো।
0: কিন্তু সেটা আকাশবাণী আসার সময় এলে হবে না, তাহলে আর দু ঘন্টা ধরে এসে অনুষ্ঠান করা যাবে না। হ্যাঁ, যে আমি খুব ফ্রি, বৃষ্টি যেন আমাকে একদিন এসে ভিজিয়ে দিয়ে যায়।
1: একদমই, মাঝে মাঝে না আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, তো অনেক সময় অপ্রস্তুত হয়ে যাই, মা আজকে কেন দেখা হলো, আজকে না দেখা হলেই ভালো হতো। তো সেই দিনগুলোতে আমি বলে দেবো যে দেখি মধুমিতা দি যদি ফ্রি থাকে।
0: আমি একটা একটা ছোট্ট কথা বলে গানে যাই,
1: একদম,
0: ব্যাগে ছাতা থাকলে কি ছাতাটা খোলো না খোলো না?
1: ছাতাটা খোলার ইচ্ছে সবসময় যে হয় তা নয়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও খুলে ফেলি,
0: বাধ্যতামূলক আইনের মতো,
1: তাই না?
0: একদম।
1: কিন্তু একদিন বৃষ্টিতে ছাতা খুলবো না,
0: এই তো, এটাই তো জীবন।
1: একদমই তাই।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: বিকেলবেলা থেকে আকাশের মুখ ভার, এই রাত নটা টটা নাগাদ খাওয়া দাওয়া হলো কি হবে, এরম সময় বাড়িতে এলো মেজো মামার এক বন্ধু।
1: আচ্ছা,
0: ছাতাটাকে রেখে দিল পাশে, বলল টিপ টিপ টিপ টিপ বৃষ্টি পড়ছে। তারপরে গুটিসুটি মেরে বাড়ির সব বাচ্চা কাচ্চাকে নিয়ে একসঙ্গে বসে পড়ল, বসে ভূতের গল্প।
1: সেই সময় কি কারেন্টটা ছিল?
0: মনে হয় না, ছোটবেলায় তো সব বাড়িতে কারেন্ট থাকতোই না।
1: আর এরকম ঝড়োর দিনে তো ঝুপ করে লোডশেডিং হওয়া এখনো হয় কিন্তু জানো তো,
0: বাড়ির কোথাও একটা মোমবাতি জ্বলছে, আর যদি একটু প্রকৃতির মাঝে বাড়ি হয়, গাছপালার ওই শুনশান শুনশান নড়া চড়া
1: করে হাওয়া বইছে, কে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে জানো তো, কে গো,
0: মানে সঙ্গে সঙ্গে আরেকজনের হাতটা চেপে ধরা, উড়ে আমাকে চেপে ধর, আমাকে জড়িয়ে ধর, মানে কেউ এসে যেন নিয়ে যাবে।
1: তারপরে যখন ঘুমোতে যাচ্ছি, মাথা মুন্ডু পুরো আপাদমস্তক ঢেকে, ঢাকাটা খুললেই যেন মনে হচ্ছে একটা ছায়া সরে গেল,
0: কেমন একটা হয় না?
1: জানলা দরজা বন্ধ করে দিতে হলো, তারপরে প্রচন্ড বাজ পড়ছে, একদম অঝরে বৃষ্টি, বৃষ্টি আর ভূত এর সাথে সাথে থাকবেই
0: একেবারেই।
1: এবং তুমি দেখবে যে যত সিনেমাতে বা গল্প উপন্যাসে হানাবাড়ি, কোথাও কারোর উপস্থিতি, তার সাথে কিন্তু কোথাও বৃষ্টি পড়ছে, কোথাও মেঘ ডাকছে, কোথাও যেন বাজ পড়ল, এগুলো কেন বলো তো সাথে সাথে থাকে?
0: কে জানি, এটা অদ্ভুত না? এটা খুব একটা ভালো কথা বললে, এটা একটা সাইন্টিফিক বিশ্লেষণ কেউ যদি

0: করে দেন কখনো, বা এই যে একটা ইচ্ছে তৈরি হলো, একটা জিজ্ঞাসা তৈরি হলো, এটা খোঁজ করবো এক্ষুনি, একটু পরেই খোঁজ করবো, যে সত্যি তো এরা কেন কাছাকাছি থাকে, কারণ আছে, বৈজ্ঞানিক কারণ আছে, সে ব্যাখ্যায় গেলে জীবন থেকে এই মুহূর্তে ভূতের ভয়টা চলে যাবে,
1: দরকার নেই। আমি না আবার এদের সাথে খুব একটা থাকতে চাই না, আমি যার সাথে থাকতে চাই সেটা হচ্ছে গান এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়।

সত্যি সত্যি কিন্তু মন হারিয়েও যায়। আমরা বলি না যে বৃষ্টি মানে কিন্তু বিভিন্ন রকম বৈপরীত্য। এই যে যখন ধরো একটা বহুতলের মধ্যে আমরা রয়েছি, কড়কড় করে বাজ পড়ল, কখনো কখনো হয়তো কাঁচগুলো ঝনঝন ঝনঝন করে ভেঙে পড়ে গেল, ছাতাটা পটপট করে ভেঙে গেল, ছাতার শিকগুলো উল্টে গেল, বাইরে রয়েছি একটা প্রচণ্ড আশঙ্কা, সেই সময় আবার দেখো কেউ হয়তো এই প্রচণ্ড ঝোড়ো হাওয়াকে সঙ্গে নিয়ে আমরা দেখতে পাচ্ছি টু হুইলারে গান গাইতে গাইতে চলেছে, উদ্দাম ভিজতে ভিজতে। তাদের মনে কোনো শঙ্কা নেই, কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই, দুজনেই দুজনাতে মশগুল। তো বৃষ্টির এই বিপরীত ধর্মী ছবিগুলো আছে বলেই রিয়েল এস্টেটও আছে, আবার মেঘমল্লারও আছে। ওই যে আমরা বললাম অ্যাপার্ট ফ্রম অল দিস, সব কিছুকে একটা ধারে সরিয়ে রেখে বর্ষা আছে বর্ষার মতো, বৃষ্টি আছে বৃষ্টির মতো, আর আমরা আছি আমাদের মতো।

0: জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এরকম একটা গান, সকালবেলা ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, বোঝা যাচ্ছে যে আজ খুব প্রয়োজন না থাকলে বেরোনো যাবে না। বাড়ির কেউ প্রায় বেরোলো না, একটা অলিখিত রেনি ডে হলিডে হয়ে গেল
1: এবং মাঝে মাঝে জানো তো সঘোষিত রেনি ডেও করতে হয় নিজের জন্য।
0: আচ্ছা,
1: আমি তো করি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: মানে খুব সাংঘাতিক কোনো কমিটমেন্ট না থাকলে, মানে সেই কমিটমেন্টটা যদি থাকে তাহলে তো বানভাসী হয়ে গেলেও এক গলা জলেও যেতে হবে, সেখানে কোনো রেনিডের কোনো ছাড়ছুড় নেই। কিন্তু কিন্তু যদি সেরকম কোনো ব্যাপার স্যাপার না থাকে তাহলে ঝপাং সেই দিনটা কাজকর্ম থেকে, এরকম
0: আবার
1: মাঝে মাঝে জানো তো বৃষ্টিকে বড্ড বেরসিক মনে হয়।
0: কেন?
1: মোক্ষম সময়, মানে একটা ধরো তোমার স্পেশাল অ্যাপও আছে, সকাল থেকে প্ল্যান প্রোগ্রাম, এটার সাথে এটা সাজবো, ওটার সাথে ওই শাড়িটা পরবো, মোক্ষম সময় ঝুপঝুপ ঝুপঝুপ করে নেমে পড়লো। মানে একটা গান আছে লোপামুদ্রা মিত্রের, শেষ লাইনটা হচ্ছে কাল দেখা হবে যদি বৃষ্টি না হয়।
0: আহা, খুব পছন্দ গানটা আর কি, বুঝেছেন তো আপনারা, মানে কার সাথে আজকে আমি বসেছি, যে কত কথা বলবে, কত রকম ভাবে বলবে, সেই অপেক্ষা।
1: আসলে এটা বোধহয় মধুমিতাদির গুণ, মধুমিতাদির পাশে বসলে না ওই যেরকম তুমি দেখবে লেমনেডের ছিপি খুললে ভস করে একটা বেরিয়ে যায়, সেই রকম কথাই পায়।
0: এটা একটা বৃষ্টির মতোই আচমকা আনন্দ দিতে আমার একটা ভালো লাগে। এটা আবার আমার একটা স্বভাবের মধ্যে হয়তো পড়ে, যে সবসময় অন্যকে একটু এগিয়ে রাখি, তাতি রাখি।
1: ছোঁয়া পেতে আবার আমার বড্ড ভালো লাগে। আর সবার ভালো লাগে শ্রেয়া ঘোষাল।

0: এই গানটাতে কেমন যেন একটা সেই কলেজ বা স্টুডেন্ট লাইফের যে পিকনিকের ভাইবসটা পেলাম না,
1: পেয়ে গেলাম,
0: মানে বন্ধুরা মিলে সবাই মিলে জমিয়ে যা পারো রান্না করছে।

0: এই জন্য পিকনিকটা শীতকালে হয়, যাতে বৃষ্টি এসে না ভন্ডুল করে দাও। কারণ এই সময় ইলিশ মাছ ভাজা, আমি কিন্তু এই কথাটা বলতে বলতে আমার ডায়মন্ড হারবারের গঙ্গার ধারটার কথা মনে পড়ছে।
1: সত্যি সত্যি
0: ওরম বড় জায়গায় সমুদ্রে বা নদীতে যখন তুমি বৃষ্টি পড়ছে দেখছো এবং তোমার সামনে প্লেটে বেশ অনেকগুলো ইলিশ মাছ ভাজা চলে এলো,

0: একেবারে। এই যে কতগুলো কম্বিনেশন আমরা তৈরি করে নিয়েছি, একটা ছাতা, ছাতার রকম ফের, আমরা আবার কায়দা করে বর্ষাতেও বলে থাকি, তারপরে ইংরেজিতে যাকে বলি রেইনকোট,
1: এবং ডিফারেন্ট টাইপের কত ফ্যাশনেবল রেইনকোট এখন হয়েছে বলো, এবং এটাও এখন মানে খুব কথাটা ট্রেন্ডি যে বর্ষার দিনে নাকি খুব ডার্ক কালার খুব সুন্দর করে সাজগোজ, মানে সাজগোজটা না খুব একদম প্রম্পট হবে, মানে খুব কটকটে রং বেশ।
0: হ্যাঁ, এবং আমরা বর্ষার সঙ্গে মিলিয়ে কিরম, দেখো তুমি কথা সূত্র ধরেই দিলে, ছোটবেলায় তো এত কিছু বুঝতাম না, ওই বর্ষামঙ্গল হবে এসো নিপবনে ছায়াবিথি তলে, গানটার মানে কিচ্ছু বুঝি না, কিন্তু দেখলাম মা শাড়ি নির্বাচন করলেন আকাশি আকাশি, একটু নীল নীল, সে তখন তো এত শাড়ি কাপড়ও মানুষের ছিল না, আর এখন আমরা প্রতিদিন প্রায় এই কালারটা সেট করে বেরোই, যে ডার্ক নীল না স্কাই ব্লু না মিলিয়ে কিছু, এই যে ভাবনাগুলো তো বর্ষায় ভাবিয়ে দেয়।
1: একদমই তাই, অনেক সময় দেখবে হট করে মনে হয় যে বেশ ঘন কালো মেঘ করেছে বেরোতে হবে, বুঝতে পারছি যে তুমুল বৃষ্টি ভিজে পুড়ে হয়তো একসা হবো, তবুও মনে হয় আজকে একটু চোখটা ভালো করে আঁকলে হয় না, চোখের ওপরে একটু হালকা করে সবুজের টাচ দিলে কেমন লাগবে।
0: ওই যে আমি একটা কথা শুরুতে বলেছিলাম, যারা অনেক বিত্তবান তারা একরকমভাবে জগৎ দেখেন, যারা আমরা সাধারণ তারাও জগৎটাকে দেখি এবার হিম্মতের সাথে মনের আলোয় রাঙিয়ে।
1: মেরা কুছ সামান তুমারে পাস হ্যায়, ওই গানটা যেন পুরোটা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে আসছে, যে 116 চাঁদনি রাতে এক তুমারে কাঁধে কাতিল, এই এই যে ছোট্টখাট্ট জিনিসগুলো না এটাই বোধ হয় আমাদের বাঁচিয়ে রাখে। তবুও বলবো বর্ষার না একটু টাইম জ্ঞানটা ঠিকঠাক,
0: মানে তোমার যখন মনে হবে তখন যদি বর্ষা আসে খুব ভালো হয়।
1: একদমই তাই, কালকে একটা বিশাল এক্সাম আছে বা কোনো একটা কিছু আছে, সেই দিনটাতে একটু জল টল হোক ঠিক আছে, বা ইলিশ খেতে ইচ্ছে করছে সেই সময় তো বর্ষা ডেফিনেটলি দরকার, কিন্তু যে সে সময় যদি হয় তখন
0: তখন
1: মান্নাদের এই গানটা একদম মানে আমাদের সিগনেচার টিউন
0: একেবারে।

0: স্টুডিওর ঘড়ি কিন্তু বৃষ্টির কথা বলতে বলছে, জানাচ্ছে 12:51 হয়ে 15 সেকেন্ড। কিভাবে দেখো, বৃষ্টির ধারার মতো সময়টাও বয়ে গেল, খেয়ালই করতে পারলাম না।
1: একেবারেই। এবং যে কথাটা একবার

0: বলা হয়নি, বাইকটা তো ছুঁয়ে গেছি যে বৃষ্টি কত রকমের হয়। তুমি আবার খুব সুন্দর করে বলছিলে ইলশিগুড়ের বৃষ্টি, আর সেই ছোটবেলার কবিতাটা মনে পড়ে যায়।
1: আচ্ছা, তুমি একটা বিয়েবাড়ির গল্প বলবে বলছিলে।
0: হ্যাঁ, খুব দুঃখজনক গল্পটা। আমার বাবার বাড়ির দিকে, বাবার মামার বাড়ির বিয়ে এই চাকদা অঞ্চল বলে না, ট্রেন লাইনে সেরকম জায়গায়। বিয়ে বাড়িতে পাকা ঘর, এই উঠোনের মধ্যে বড় মেড়া পেতে বিয়ে রান্না টান্না রাত্রিবেলা মিষ্টি টিষ্টি তৈরি, এবং আমরা মানে সদল বলে গেছি চার দিন ধরে থাকবো বলে। হঠাৎ ওপরের প্যান্ডেলটা ভালো করে করা ছিল না, এমন বৃষ্টি এলো ওই প্যান্ডেলটাকে উড়িয়ে নিয়ে গেল। এবারে সমস্ত রান্না কিছু কিছু হয়ে গেছে, ওই বড় বড় কড়াতে করে যেমন ঢাকা পড়ে থাকে এরকম, সমস্তটা জলে ভিজে গেল, সমস্তটা জলে নষ্ট হয়ে গেল। মানে পুরো বিয়েবাড়ি শুদ্ধ লোক, ধরো দিনের বেলা অন্তত 50-60 বা 100 জন লোক, হা করে বোকার মতো তাকিয়ে আমরা ওটাকে দেখছি, আর দেখছি আর তখন ভাবছি যে তখন বাজার করে বৃষ্টি কমে এনে বিয়ের লগ্ন পার হয়ে যাবে। এই দেখো, ব্যক্তিগত কথা একটু উঠে আসে এখানে, আমার মা এই সিদ্ধান্তটা নিলেন। মা শুধু একটা কথা দাঁড়িয়ে বললেন যে কিচ্ছু চিন্তা করার নেই, লোকাল দোকানে কত ডিম পাওয়া যায় দেখো, 300টা ডিম পাওয়া যায় নাকি দেখো। প্রথমে বললো জাস্ট পোলাও আর ডিমের ঝোল খাওয়ানো হবে। এই সিদ্ধান্তটা এতটা নিতে হয়নি, কারণ বাকি সবাই মিলে দৌড়ঝাঁপ করে ব্যবস্থা করে ফেলেছিল, কিন্তু প্রথম ওরা অঞ্চলে লোকাল আর একটু মফস্বলে অনেকের বাড়িতেও ডিম থাকে, সেই ডিম এনে নিমন্ত্রিত ভাগ্যিস 300-350 ছিল, অতটা ডিম জোগাড় করা হয়ে গেছিল, করে ডিম রান্নার ব্যবস্থা এবং পোলাও রান্নার ব্যবস্থা হয়ে গেছিল। বললো যে তাহলে, আর মা বলছিল যে আমরা নাকি আত্মীয়, এই শব্দটা আজকে না আমার গায়ে কাটা দিচ্ছে কথাটা বলতে গিয়ে, আত্মীয়, আমরা নাকি আত্মীয়, তাদের নিয়ে কখনো চিন্তা করতে হয়? ভালো ভাবনা ভালো কথা বৃষ্টির জলের মতনই হয়, মনের সমস্ত কলুষতা ধুইয়ে দিয়ে চলে যায়, এবং ভালো কিছু হওয়ার জন্য পৃথিবীর বাইরে যেতে হবে না, বাড়ির বাইরেও যেতে হবে না, আর আকাশবাণীর বাইরেও একদম যাবেন না। এখানে যে ভালো কথাগুলো বলা হয়, ভালো শব্দগুলো উচ্চারণ করতে আমরা শিখে ফেলেছি, সেগুলো এখন বিশ্ব দুনিয়াতে কোথাও হয় না। সুতরাং FM রেনবোর সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, হ্যাঁ সাথে থাকতে হবে, আর বৃষ্টিতেও ভিজতে হবে,
1: আর তার সাথে হাঁচতেও হবে, তার সাথে হাঁচতে হবে, এবং তার সাথে জমিয়ে গরম গরম খিচুড়ি বেগুনি মুড়ি, এবং ভূতেদেরও মাঝে মাঝে সাথে নিতে হবে। সব কিছু নিয়ে বৃষ্টিকে থাকতে হবে, বর্ষাকে থাকতে হবে, আমাদের থাকতে হবে, এবং মধুমিতাদির কথা অনুযায়ী ভালো ভালো কথা সব গান নিয়ে FM রেইনবো টিউন করতে হবে। আজকে কিন্তু স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 12:54, এই 55 হবে, সেই সময় কি আমরা তাহলে আজকে টাটা বাই বাই বলি?
0: আজকে বৃষ্টি দিনের যে গল্প গানে গানে আমরা শোনালাম, আর কিছু নিজেদের কথা শেয়ার করলাম, একটু যদি আপনাদের মনটা ভিজিয়ে দেয় ভালো লাগবে। তাহলে আমাদের আপনাদের সাথে ছিলাম আমি মধুমিতা বসু
1: আর নীলাঞ্জনা চক্রবর্তী, আবারও কথা হবে ঠিক দুপুর 2:00 নাটক নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলস সফরের তৃতীয় দিনে সেদেশের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কার মন্দির পরিদর্শন করেছেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর তাঁর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার কথা রয়েছে। বিশ্বের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় সংস্কৃত ভাষায় শুভাশিতমের উদ্ধৃতি দিয়েছেন। শ্রী মোদী বলেছেন, সারা বিশ্বের জনগণের মধ্যে আস্থা এবং সহযোগিতার ভাব বহন করে এই ভিন্ন ভিন্ন সংস্কৃতি। এই বৈচিত্র্য পারস্পরিক বোঝাপড়া এবং মৈত্রীকেও জোরদার করে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল পাঁচটায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। 2024 সালের একটি মামলায় কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। তার বিরুদ্ধে এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউডস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসে তিন দিনের সফর শেষে দেশে ফিরে আসছেন। এর আগে তিনি আজ সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়গার মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। জনবিশ্বাস সংশোধনী আইন 2026 মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009 আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনার আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তি সংস্থান থাকবে না। গ্রাহক বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রীজগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এ উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। এই মুহূর্তের খবর এখন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে, নাটকের দুপুর, নাটকের দুপুর।

বিদেশি গল্পের ছায়া অবলম্বনে রচনা বিদিশা বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। ক্যাপিটাল এক্সপ্রেস।

0: Yes. Oh, sir, আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, ফাইল নিয়ে আসছি। ওকে। গুড মর্নিং স্যার।
1: মর্নিং, বসো।
0: থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে ফাইলটা, সব ডকুমেন্টস এখানে পেয়ে যাবেন। প্লিজ একবার চোখ বুলিয়ে নিন।
1: হ্যাঁ, দেখি এটা। ওকে, ফাইন।
0: দুদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল স্যার, আপনি হঠাৎ।
1: হ্যাঁ, হঠাৎই আমাকে বাইরে চলে যেতে হয়েছিল। তা এদিকে সব ঠিক আছে তো?
0: হ্যাঁ হ্যাঁ স্যার, অফিসে কোনো প্রবলেম নেই। তবে মিসেস রঞ্জনা চ্যাটার্জি দুদিন ধরে ফোনে আপনার খোঁজ করছিলেন।
1: রুনু?
0: হ্যাঁ, বলেছেন আপনি এসেই যেন ওর সঙ্গে কন্ট্যাক্ট করেন, ইটস ভেরি আর্জেন্ট।
1: হুম, তার মানে অনিমেষ আবার অশান্তি শুরু করেছে। না, রুনুর লাইফটা একেবারে অলোক। আমি রুনুর কাছে যাচ্ছি।
0: এক্ষুনি যাবেন স্যার? মানে গত দুদিনের, মানে কেউ এলে কি বলবো স্যার?
1: বলবে বলবে জাহান্নামে যেতে।
0: ও, তাই বলবো স্যার। কিন্তু তিনি যদি ওই উৎকৃষ্ট জায়গায় যেতে রাজি না হন তাহলে?
1: এই জন্যেই তোমাকে এত পছন্দ করি অলোক।
0: তাই নাকি?
1: ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে সেদিন যে ডায়মন্ডটার কথা বলেছিলাম সেটা জোগাড় করেছি। দারুণ জিনিস, এই দেখো।
0: দেখি দেখি, বাহ, রিয়েলি বিউটিফুল, এত বড় ডায়মন্ড।
1: হ্যাঁ, রুনু ডায়মন্ড খুব পছন্দ করে, ওকেই এটা প্রেজেন্ট করব।
0: বাহ, খুব ভালো। কিন্তু এত দামি জিনিস আপনি পকেটে নিয়ে ঘুরছেন। টেক কেয়ার স্যার।
1: ডোন্ট ওয়ারি। শোনো, আমি ঘন্টাখানেকের মধ্যেই অফিসে ফিরে আসছি।
0: ওকে স্যার।
1: ওকে।
2: ঘন্টাখানে কেন? 24 ঘন্টার মধ্যেও অনিমেষ বাড়িতে ফিরবে না বাপি? অনেকদিন ধরেই তো এরকম চলছে।
1: আমিও তো অনেকদিন ধরেই তোকে বলছি অনিমেষকে ডিভোর্স করতে। তোরই বা এখনো ওর উপর কিসের দুর্বলতা?
2: না, দুর্বলতা না বাপি, আসলে আমি জানি যে ও রাজি হবে না।
1: অনিমেষ এখন দেনার দায়ের বার, ওর কোম্পানির গুডউইলও নষ্ট হতে চলেছে। এই অবস্থায় ওকে কি করে রাজি করতে হয় সে আমি খুব ভালো করেই জানি।
2: বেশ, তুমি যা ভালো বুঝবে তাই করো বাপি।
1: ঠিক আছে। আচ্ছা, এবার দেখ তো মা, তোর এটা পছন্দ কিনা।
2: ডায়মন্ড অপূর্ব।

0: আমার বাপি?
1: তোর বার্থডে তো সামনের সপ্তাহে, এটা সেই বার্থডে প্রেজেন্ট।
0: ও থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ সো মাচ। বাপি তোমার মনে আছে তো সামনের মাসে আমি দিল্লি যাচ্ছি শিলার ওখানে?
1: হ্যাঁ মনে আছে, মনে আছে। যা কদিন বেরিয়ায় আর ফিরে আসার পর আমি তোর ডিভোর্স স্যুট ফাইল করব।
0: আচ্ছা আচ্ছা বাপি, আমি ডায়মন্ডটা সঙ্গে নিয়ে যাব, শিলাকে দেখাবো।
1: আর ইউ ক্রেজি? এত দামি জিনিস নিয়ে কেউ বেড়াতে যায়? না না রুনু, উইদাউট ফেল তুমি এটা ভল্টে রেখে যাবে।
0: ঠিক আছে, তাই হবে বাপি।
1: আমি তাহলে এবার যাই, আমাকে আমার অফিস যেতে হবে।
0: ওকে বাপি, বাই
1: বাই।
0: হ্যালো হ্যালো মিস্টার অনিমেষ চ্যাটার্জি, 48 ঘন্টা পরে বাড়ির কথা মনে পড়ল?
2: কেন, 7 দিন পরে মনে পড়লে আরো খুশি হতে নাকি?
0: আমার খুশি অখুশিতে তোমার তো কিচ্ছু যায় আসে না।
2: কোয়াইট ন্যাচারাল, কারণ তোমাকে খুশি রাখার দায়িত্ব যখন অতনু সোম নিয়েছেন তখন তো।
0: আচ্ছা, আমার উপর গোয়েন্দাগিরি করাটা এখন তোমার নতুন কাজ হয়েছে বুঝি?
2: যে মেয়ে শুধু ঐশ্বর্য আর প্রতিপত্তির লোভে কাউকে বিয়ে করতে পারে আর বিয়ের পর পুরনো প্রেমিকের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখে, তার চরিত্র জানতে আর যাই হোক গোয়েন্দাগিরির প্রয়োজন হয় না।
0: তাই বুঝি? তা তোমার নিজের চরিত্রের দিকেও একটু দৃষ্টিপাত করো, তোমার বান্ধবীদের সংখ্যাও তো অগুন্তি।
2: হ্যাঁ, কিন্তু তাদের কারোর সঙ্গে আমার কোনো গোপন সম্পর্ক নেই, বুঝেছো?
3: আরে কিঙ্কর বাবু, আমায় চিনতে পাচ্ছেন?
4: হ্যাঁ বিলক্ষণ,
3: কে বলুন তো?
4: ডিটেকটিভের স্মৃতি কি এত দুর্বল হয় মিস শ্রীপর্ণা মিত্র? ঠিক বলেছি তো? তা মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন।
3: কি করে বুঝলেন?
4: গোয়েন্দা হওয়ার সুবাদে।
3: ঠিক বলেছেন, আমি খুব ভালো আছি, আর আমায় ভালো রেখে গেছেন সতী মাসিমা।
4: ভালো রেখে গেছেন? মানে সতী মাসিমা মারা গেছেন?
3: হ্যাঁ, মাস তিনেক হলো, বহুদিন তো ভুগলেন।
4: ওর বাড়িতেই আপনার সঙ্গে পরিচয় হয়েছিল, তা প্রায় 4 বছর হবে।
3: সে তো হবে,
4: তখন থেকেই তো উনি প্যারালাইজড ছিলেন আর একমাত্র আপনি ওর সেবা করে আসছিলেন।
3: উনি ওর সব সম্পত্তি আমার নামে উইল করে গেছেন।
4: বাহ, সতী মাসিমা বরাবরই খুব বিচক্ষণ ছিলেন।
3: কি বলছেন আপনি, জানেন ওর আত্মীয়রা আমার উপর খুব চটে আছেন।
4: সেটাই তো স্বাভাবিক। আচ্ছা এবার বলুন তো, আপনি কি এখন এদিকেই কোথাও থাকেন?
3: কয়েকদিনের জন্য দিল্লি যেতে চাই, তাই টিকিটের জন্য এসেছিলাম। আসলে আমি হঠাৎ বড়লোক হওয়ায় আমার আত্মীয়রা খুব ভালোবাসতে চাইছেন আমাকে। আমারও অনেকদিন বাইরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই ভাবছি বেরিয়েই আসি।
4: কবে যাচ্ছেন?
3: টিকিট এখনো কনফার্মড হয়নি, তবে ক্যাপিটাল এক্সপ্রেসে যাচ্ছি।
4: তাই? আচ্ছা তাহলে জানিয়ে রাখি আমিও কিন্তু দিল্লি যাচ্ছি ক্যাপিটাল এক্সপ্রেসেই, আর সেটা 11 তারিখ।
3: আমার টিকিটও যদি ওই 11 তারিখে পাওয়া যায় দারুণ হবে না?
4: দেখুন, হয়ে যেতেও পারে, যাক চলি।
3: আচ্ছা,
2: ঠিক 5টায় আমার মহামান্য শ্বশুর মশাই চায়ের আমন্ত্রণ জানিয়েছেন তার অফিসে। এখন বাজে একেবারে 6:10, প্রায় 1 ঘন্টা লেট।
3: কি হলো, একটু দেখে চলুন না।
2: সরি ম্যাডাম, মানে তাড়াতাড়ি যেতে গিয়ে আই এম রিয়েলি সরি।
3: পাটা মারিয়ে দিয়েছেন।
2: সরি।
3: ঠিক আছে ঠিক আছে।
2: ওয়াও, দারুণ দেখতে তো। মাই গড, আরো 5টা মিনিট লেট হয়ে গেল। না, আজকে আর রক্ষে নেই আমার।
1: ও, এটাই তোমার শেষ কথা?
2: আমি তো তাই মনে করছি।
1: তুমি তাহলে ডিভোর্স দিতে রাজি নও?
2: অবশ্যই না। বিয়ের পরেও আপনার মেয়ে অন্যের সঙ্গে প্রেম করবে আর আমি তা সহ্য করব, সে তো কখনোই সম্ভব নয়।
1: অনিমেষ, তুমি জানো তুমি কি

0: বলছো?
1: জানি, আর একটু খোঁজ করলে আপনিও তা জানতে পারবেন।
0: আই ডোন্ট বিলিভ, এসব বিশ্বাসই করি না। যাই হোক, আমি যা ঠিক করেছি তা হবেই। তুমি কোর্টে কন্টেস্ট করবে না।
1: আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি?
0: সে তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো।
1: বেশ, তবে জেনে রাখুন, আপনার যা করবার করতে পারেন, ডিভোর্স আমি দেব না।
0: আই সি।
2: যাক, 11 তারিখে টিকিটই পাওয়া গেছে। কিঙ্কর রায়ের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে ট্রেনে।
1: হ্যালো ম্যাডাম, আবার দেখা হয়ে গেল, চিনতে পাচ্ছেন? আরে গতকাল তাড়াতাড়ি যেতে কি আপনার পাটা মারি?
2: মনে পড়েছে।
1: আমি কিন্তু সত্যিই লজ্জিত।
2: সে তো কালকে মিটে গেছে।
1: কিন্তু ঘটনা চক্রে আজ আবার দেখা হয়ে গেল, সেজন্য বললাম আর কি। আসলে আমি এখানে এসেছিলাম ক্যাপিটাল এক্সপ্রেসে একটা বার্থ রিজার্ভ করতে 11 তারিখের জন্য।
2: ও আচ্ছা আচ্ছা,
1: থ্যাঙ্ক গড পেয়ে গেছি। আপনিও নিশ্চয়ই কোথাও যাচ্ছেন নাকি? পরপর তো আবার কদিন ছুটি।
2: হ্যাঁ, ওই আর কি।
1: ওকে ওকে, বাই
2: বাই। বেশ মজার মানুষ। 11 তারিখে উনিও ক্যাপিটাল এক্সপ্রেসেই যাচ্ছেন। জার্নিটা বেশ জমবে মনে হচ্ছে।

0: আপনাকে এখন একটু কফি দেবো ম্যাডাম?
1: হুম দাও, আর ওই ম্যাগাজিনটাও দাও।
0: এই নিন ম্যাডাম। আপনি কি এখানেই লাঞ্চ করবেন না ডাইনিং কারে যাবেন?
1: না, একা একা ভালো লাগছে না, ডাইনিং কারে লাঞ্চ সেরে নেব। কুন্তি, তুমি এবার তোমার কামরায় চলে যাও, ট্রেন ছাড়ার তো সময় হয়ে এলো।
0: হ্যাঁ যাচ্ছি ম্যাডাম।

0: সব টেবিলই তো দেখছি ভর্তি হয়ে গেছে। ও ওই বাঁদিকের কোণে টেবিলে শুধু একজন ভদ্রমহিলা বসে আছেন, যাই ওখানেই যাই। এক্সকিউজ মি, এখানে বসতে পারি?
1: ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বসুন না।
0: থ্যাংক ইউ। আমার নাম রঞ্জনা চ্যাটার্জি।
1: আর আমি শ্রীপর্ণা মিত্র।
0: হো, আপনিও কি দিল্লি যাচ্ছেন?
1: হ্যাঁ।
0: এই প্রথম না আগেও গেছেন?
1: না না, এই প্রথমবার।
0: আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো, একা একা বোর্ড হতাম।
1: আমারও, আমিও তাই ভাবছিলাম।
0: কেন জানি না আপনাকে আমার খুব বন্ধু বলে মনে হচ্ছে। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগছে?
1: মানে
0: মানে প্রথম দর্শনে অনেকে খারাপ লাগে, আবার অনেককে ভালো লাগে না, তাই জানতে চাইছিলাম আমাকে আপনার কেমন লেগেছে।
1: দেখুন, আমি তো থট রিডার নই, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তায় রয়েছেন।
0: একদম ঠিক বলেছেন। জানেন, আমার মনের অবস্থা, মানে কি বলবো, আমি খুবই দুশ্চিন্তায় রয়েছি। থট রিডিং না জেনেও আপনি আমাকে যেভাবে জাজ করলেন, আপনাকে যদি সব কথা খুলে বলা যেত আমার চিন্তা হয়তো একটু কমতো তাহলে।
1: তা বেশ তো, বলুন না, বলুন।
0: এখানে নয়, আমার কম্পার্টমেন্টে যদি একবার আসেন তো খুব ভালো হয়।
1: ও আচ্ছা, ঠিক আছে, চলুন।
0: জানেন, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবা জানতে পেরে জোর করে অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। বিয়ের পরও আমি আসলে তার সঙ্গে যোগাযোগ রাখি।
1: তাই নাকি?
0: হ্যাঁ, ওই দিল্লিতে তার সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। এদিকে আমার স্বামী খুবই উশৃঙ্খল, ওনার আচরণে আমার বাবা খুবই বিরক্ত। তিনি চাইছেন যে আমি যেন আমার স্বামীকে ডিভোর্স করি।
1: কিন্তু আপনি কি তাতে রাজি নন?
0: না, তা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি যে অতনুর সঙ্গে এখনো সম্পর্ক রাখি এবং তার সঙ্গে দেখা করতে যে আমি দিল্লিতে যাচ্ছি, এটা বাবা জানেন না।

0: আসলে এখন আমি কি যে করব ঠিক বুঝতে পারছি না জানেন।
1: কেন?
0: দেখুন, আমি যদি এখন দিল্লি না যাই, অতনু ভীষণ আঘাত পাবে, ওর মনটা ভীষণ ভেঙে যাবে।
1: দেখুন, মানুষের মন অত ভঙ্গুর নয় রঞ্জনা, যে কারোর সঙ্গে দেখা না হলেই তা ভেঙে যাবে।
0: কিন্তু সে তো ভাববে যে আমার সাহস নেই।
1: আপনি কি তাহলে সাহস দেখানোর জন্য এ কাজ করছেন?
0: না, আসলে আমি কিছু বুঝতে পারছি না। তাছাড়া কেন যেন আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি কোনো বিপদে পড়ব।
1: দেখুন রঞ্জনা, আমার মনে হয় দিল্লি যাওয়াটা আপনার বোধহয় ঠিক হবে না। আপনি বরং তার চেয়ে কলকাতাতেই ফিরে যান, তারপর চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। মানে এটা এটা আমার মনে হচ্ছে আর কি।
0: ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ শ্রীপর্ণা।
1: না না, ধন্যবাদের কি আছে, আমাকে বন্ধু ভেবে বললেন, তাই আমিও আমার মতামত জানালাম। আপনি আর দুশ্চিন্তা করবেন না, এবার তাহলে আমি আমার কূপে যাই। ওহো, ডিনার করতে ডাইনিং কারে আসছেন তো?
0: দেখি, যদি ভালো লাগে।
1: নিশ্চয়ই আসবেন। ওকে
0: ওকে।
2: আসুন আসুন মিস মিত্র, আপনার অপেক্ষাই করছিলাম।
1: ওবেলা লাঞ্চ টেবিলে আপনাকে দেখলাম না তো কিঙ্কর বাবু।
2: দেখুন, মহিলারা যখন মনের মতন বান্ধবী পান, তখন আর অন্য কাউকে নজরের মধ্যে আনেন না।
1: ও, দুপুরে মিসেস চ্যাটার্জির সঙ্গে আমায় গল্প করতে দেখেছেন তাই?
2: হ্যাঁ। আচ্ছা মিস মিত্র, দিল্লিতে যেখানে উঠবেন তার ঠিকানা জানেন তো? মানে একা যেতে পারবেন তো?
1: স্টেশনে আমার দিদি আসবেন আমাকে নিয়ে যেতে।
2: ও, তাহলে তো ঠিকই আছে। আপনার হাতে এটা কি, ডিটেকটিভ বই?
1: ও হ্যাঁ, এটা কিছু না, ওই টাইম পাসের জন্য আর কি। এসব বই পড়তে ভালোই লাগে।
2: আমার কিন্তু মনে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি কোনো রহস্যজনক ঘটনায় জড়িয়ে পড়বেন।
1: মানে হঠাৎ এরকম মনে হবার কারণ?
2: কারণ তো বলতে পারবো না। যাক, আপনাকে আর বিরক্ত করবো না, মনে হচ্ছে আপনার খুব ঘুম পেয়েছে না? গুড নাইট।
1: গুড নাইট।

কি বিচ্ছিরি একটা দুঃস্বপ্ন দেখলাম। কটা বাজে এখন? ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে দেখছি। যাই ট্রেনের কন্ডাক্টরের কাছ থেকে সময়টা জেনে আসি। ও বাবা, কন্ডাক্টর তো সিটে নেই দেখছি। না, কি আর করা যাবে, ফিরেই যাই। এ কি, এত রাতে রঞ্জনার কূপের দরজায় হাত রেখে যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, উনি তো বুকিং অফিসে আমার সঙ্গে আলাপ করেছিলেন, কিন্তু এখানে এখন উনি কি করছেন? আশ্চর্য, যাকে আমার কি দরকার।

0: গুড মর্নিং মিস মিত্র।
1: গুড মর্নিং। গুড মর্নিং। আপনার সঙ্গে গল্প করতেই যাব ভাবছিলাম।
0: কেন, আপনার নতুন বান্ধবী কোথায়?
1: উনি বোধহয় এখনো ঘুম থেকে ওঠেননি।
0: এখনো ঘুমোচ্ছেন?
1: হুম।
0: কিন্তু আমরা তো প্রায় এসে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন দিল্লি পৌঁছবে। তা আপনার জিনিসপত্র গোছানো সব হয়ে গেছে তো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে মিস মিত্র, পরে দেখা হবে। হ্যাঁ।

0: একি স্টেশনে এত পুলিশ কেন?
1: এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে একটু অপেক্ষা করতে হবে।
0: কেন?
1: আমি পুলিশ ইন্সপেক্টর নরহরি ভৌমিক, আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল।
0: আমার সঙ্গে?
1: হ্যাঁ, এই ক্যাপিটাল এক্সপ্রেসে এক ভদ্রমহিলা মার্ডার হয়েছেন।
0: মার্ডার
2: কি মিস মিত্র, আমি বলেছিলাম না আপনি এমনই কোনো ঘটনায় জড়িয়ে পড়বেন।
1: আরে কিঙ্কর বাবু, আপনিও এই ট্রেনের যাত্রী ছিলেন নাকি? আপনাকে পেয়ে আমি ভীষণ নিশ্চিন্ত হলাম।
0: কিন্তু কে মার্ডার হলেন?
1: মার্ডার হয়েছেন মিসেস রঞ্জনা চ্যাটার্জি।
0: কি বলছেন ইন্সপেক্টর?
1: হ্যাঁ, জানতে পারলাম আগের দিন আপনারা দুজনে একসঙ্গে লাঞ্চ করেছিলেন, সেই জন্য আপনাকে কিছু প্রশ্ন করতে চাই।
0: কিন্তু আমি তো তার সম্পর্কে বিশেষ কিছুই জানি না, বরং আপনি ওর ওই যে কাজের মেয়েটি তার কাছে অনেক বেশি খবর পেতে পারবেন।
1: তাকে পাওয়া যাচ্ছে না, সে পলাতক। চলুন, আর দেরি করবেন না, বডি আইডেন্টিফাই আপনাকেই করতে হবে।
0: আমাকে?
1: হ্যাঁ।
2: আচ্ছা, আমি কি আপনার সঙ্গে আসতে পারি?
1: আরে কি যে বলেন মিস্টার সেন, আপনি ছাড়া এই মার্ডার কেসের তদন্তের কথা আমি এখন ভাবতেই পারছি না। আসুন আসুন, আপনি আসুন।
2: চল।
0: দেখুন দেখুন নরহরি বাবু, আমি ওর সম্পর্কে যেটুকু জানি তাই আপনাকে বলছি। আমি শুধু জানি যে ওর স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। রঞ্জনা দিল্লি যাচ্ছিলেন তার বয়ফ্রেন্ড মানে ওই অতনু সোমের সঙ্গে দেখা করতে, কিন্তু আমার পরামর্শে উনি কলকাতায় ফিরে যাবেন বলে ভাবছিলেন।
1: ত্রিকোণ প্রেমের একটা সূত্র পাওয়া গেল তাহলে। আচ্ছা, আপনাকে আপাতত আর কিছু জিজ্ঞাসা নেই আমার। তবে হ্যাঁ, এখানে আপনি থাকবেন কোথায়?
0: আমার এক রিলেটিভের বাড়িতে।
1: রিলেটিভের বাড়িতে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, সেখানকার অ্যাড্রেসটা লিখে দিয়ে যান।
0: অ্যাড্রেস? হ্যাঁ, দিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ,
3: what a pleasant surprise. ekhaneo apni shopping korte eschen naki?
0: hoy dekhchhilam ektu
3: ta ekai eschen to choto na kothao ektu giye cha khawa jak?
0: na na, shonge amar didi achen, dokane jinish kinchen.
3: dilli te apnar shonge dekha hobe bhabini, eni bodhe third time amader dekha holo tai na?
0: আমি কিন্তু আপনাকে চারবার দেখেছি ক্যাপিটাল এক্সপ্রেসে।
3: ও তাই বুঝি।
0: কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ট্রেনে, তাই না?
3: হ্যাঁ, ভয়ঙ্কর, ভেরি স্যাড।
0: এই কেসটা এখন ইনভেস্টিগেট করছেন প্রাইভেট ডিটেকটিভ, আমার খুব পরিচিত, উনিও এই ট্রেনেই আসছিলেন।
3: ও আচ্ছা আচ্ছা, তা হবে।
0: আচ্ছা, আপনাকে হঠাৎ এমন অন্যমনস্ক লাগছে কেন অনিমেষ বাবু?
3: না মানে হ্যাঁ, কথায় কথায় হঠাৎ মনে পড়ে গেল যে এখানকার থানায় একবার দেখা করতে বলেছিল আমাকে।
0: আপনাকে থানায় কেন?
3: তা তো ঠিক জানি না মানে। আচ্ছা, আমি আমি এখন চলি। হ্যাঁ, কিছু মনে করবেন না প্লিজ, আমি চলি।
0: হ্যাঁ ঠিক আছে। আশ্চর্য, ভারী অদ্ভুত আচরণ করলেন তো ভদ্রলোক, আর থানা থেকে ওকে ডেকেছেই বা কেন? উনি কি রঞ্জনার হাজবেন্ড? আর সেই জন্যেই কি অত রাতে সেদিন রঞ্জনার কূপে ওকে দেখেছিলাম? ব্যাপারটা কিঙ্কর বাবুকে জানাতে হবে।
4: কি ব্যাপার অলোক, দিল্লি থেকে ফিরতে এত দেরি হলো যে?
5: মেসে গুপ্তা ছিলেন না দুদিন, তাই অপেক্ষা করতে হয়েছিল। উনি আমাদের সব কন্ডিশন মানতে রাজি আছেন।
4: ও,
5: আগামীকালই ফ্যাক্সে সব জানিয়ে দেবেন।
4: গুড, এনি আদার ইনফরমেশন?
5: অফিসের খবর আর কিছু।

0: নেই, তবে মিসেস রঞ্জনা চ্যাটার্জির অ্যাটেন্ডেন্টের সঙ্গে দেখা হলো বেনারসে।
1: সে কি কুন্ঠিত তো রঞ্জনার সঙ্গে দিল্লিতে যাওয়ার কথা ছিল।
0: কথা তাই ছিল, কিন্তু মিসেস চ্যাটার্জি ওকে বেনারসে নেমে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলেছিলেন।
1: তোমার সঙ্গে কোথায় দেখা হলো?
0: বেনারস স্টেশনের প্ল্যাটফর্মে।
2: হ্যালো, ইয়েস স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে, কি বলছেন আপনি, কখন, কিন্তু কেন, মানে না আমি তো কিচ্ছু বুঝতে পারছি না।
0: কি হয়েছে স্যার, কার ফোন?
2: সর্বনাশ, সর্বনাশ হয়েছে অলোক।
0: কি
2: অলোক? রুনু, রুনু ইজ মার্ডার।
0: কি বলছেন স্যার?
2: অলোক, অলোক তুমি এক্ষুনি আমাদের দুজনের দিল্লি যাওয়ার ব্যবস্থা করো।
0: এক্ষুনি করছি, আমি দেখছি স্যার, আপনি একটু শান্ত হন।
3: আসুন আসুন আসুন প্রমথেশ বাবু, পরিচয় করিয়ে দিই, ইনি বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কিঙ্কর সেন, আর মিস্টার সেন ইনি মিস্টার প্রমথেশ মজুমদার।
4: নমস্কার প্রমথেশ বাবু, আপনি কি একাই এসেছেন?
2: না, আমার সঙ্গে আমার সেক্রেটারি অলোক চৌধুরী এসেছেন।
4: আচ্ছা প্রমথেশ বাবু, মিসেস রঞ্জনা চ্যাটার্জির ব্যাগ থেকে এই চিঠিটা পাওয়া গেছে।
2: চিঠি? দেখি দেখি। রঞ্জনা, দিল্লিতে এক সপ্তাহ থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়, তুমি আসার পর অন্য কোথাও থাকার ব্যবস্থা করব, আর যে ডায়মন্ডটার কথা তুমি ডিটেইলসে চিঠিতে লিখেছ সেটা পড়ে ওটা আমার খুব দেখতে ইচ্ছে করছে, আসার সময় ডায়মন্ডটা সঙ্গে এনো, বাকি কথা দেখা হলে হবে, ডায়মন্ডও তোমার অপেক্ষায় অতনু।
3: মিস্টার সেন, এই যে কুন্তিপালকে নিয়ে এসেছি।
4: ও ঠিক আছে, তোমার নাম কুন্তিপাল?
5: হ্যাঁ স্যার।
4: তুমি কি আগেই জানতে তোমাকে বেনারসে নামতে হবে?
5: না স্যার।
4: কখন জানতে পারলে?
5: এই বেনারস আসার একটু আগে ট্রেনটা স্টেশনে থামতে ম্যাডাম নামতে যান, কিন্তু নামার হয় না, আমি দেখলাম এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে উনি ওর কামরায় চলে গেলেন।
3: থামলে কেন, বলে যাও বলে যাও।
5: তারপর ম্যাডাম আমায় কিছু টাকা দিয়ে বললেন আমি যেন স্টেশনে নেমে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ওর জন্য অপেক্ষা করি, আমার টিকিটও আমাকে দিয়ে দেন উনি।
4: তা ভদ্রলোককে তুমি চিনতে পেরেছিলে?
5: না, মানে তাকে আমি ভালো করে দেখতে পাইনি, তবে ম্যাডাম বলছিলেন ভদ্রলোকের সঙ্গে হঠাৎ নাকি তার দেখা হয়ে গেছে।
4: ঠিক আছে তুমি এখন যাও।
3: মিস্টার সেন, আমি জোর দিয়ে বলতে পারি ওই ভদ্রলোকই অতনু সোম।
2: ঠিক বলেছ, অতনু জানতো যে রুনু ডায়মন্ডটা ওকে দেখাতে নিয়ে যাবেই, আর ডায়মন্ডের লোভেই ও খুন করেছে রুনুকে।
4: প্রমথেশ বাবু, অতনু সোমই যে ট্রেনে উঠেছিলেন তার কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি, আর আপনি কি জানেন অনিমেষ চ্যাটার্জি মানে আপনার মেয়ের হাজব্যান্ডও ক্যাপিটাল এক্সপ্রেসেই দিল্লি যাচ্ছিলেন?
2: তাই নাকি?
4: সেই জন্যই তো বলছি আমাদের হাতে এমন কোনো প্রমাণ নেই যাতে এখনই বলতে পারি যে অতনু সোমই এই খুনটা করেছেন। তবে নরহরিবাবু, আপনি অতনু সোমের ঠিকানাটা জোগাড় করুন ইমিডিয়েটলি।
3: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিস্টার সাহেব।

0: কে
1: আপনি? কি মিস্টার অতনুসোম?
0: হ্যাঁ, কিন্তু আপনি?
1: আমার নাম কিঙ্কর সেন।
0: কিঙ্কর সেন মানে আপনি?
1: আমি প্রাইভেট ডিটেকটিভ কিঙ্কর সেন।
0: কিন্তু আমার কাছে আপনার?
1: আচ্ছা, কলকাতার কোনো রঞ্জনা চ্যাটার্জিকে আপনি চেনেন?
0: হ্যাঁ, কিন্তু কেন বলুন তো?
1: আপনি কি জানেন মিসেস চ্যাটার্জিকে দুদিন আগে হত্যা করা হয়েছে?
0: হ্যাঁ, কি বলছেন আপনি?

0: কেন?
1: ক্যাপিটাল এক্সপ্রেসে গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে।
0: উফ, আমি ভাবতেই পারছি।
1: রঞ্জনা চ্যাটার্জির ব্যাগে আপনার একটা চিঠি পাওয়া গেছে।
0: আমার চিঠি?
1: জানা গেছে আপনার সঙ্গে মিট করবার জন্যই উনি একটা খুব মূল্যবান হীরে সঙ্গে নিয়ে আসছিলেন।
0: হ্যাঁ, মানে রঞ্জনা আমার বিশেষ বন্ধু ছিল, তাই ওই ডায়মন্ডটা আমাকে দেখানোর জন্যই আমার কাছে নিয়ে আসছিল আর কি।
1: আপনি বেনারস স্টেশনে রঞ্জনা চ্যাটার্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারপর ট্রেনে তার কূপেই ছিলেন?
0: না না, একদম না।
1: রঞ্জনার কূপ থেকে ডায়মন্ডটা চুরি হয়ে গেছে, এ ব্যাপারে আপনি কিছু জানেন?
0: আমি আমি আমি আমি জানবো কেমন করে?
1: দেখুন অতনুবাবু, আপনি আমার কাছে স্বীকার না করলেও পুলিশের কাছে স্বীকার করতে কিন্তু বাধ্য হবেন। আপনি যদি চান পুলিশের সাহায্য নিয়েই আপনাকে বাধ্য করাবো। ওকে, বাই।
2: উফ, একদম ভাল লাগছে না কিঙ্কর বাবু, বেড়াতে এসে এমন একটা মার্ডার কেসে ফেঁসে যাব ভাবতেই পারিনি।
1: হ্যাঁ তা ঠিক, তবে একটুও যে ভালো লাগছে না তা কিন্তু নয়।
2: মানে
1: মোস্ট হ্যান্ডসাম এন্ড স্মার্ট অনিমেষ চ্যাটার্জি কিন্তু আপনাকে খুব পছন্দ করেন, কে ঠিক বলেছি?
2: হতে পারে, তবে ওর স্বভাব ভারী অদ্ভুত। আপনাকে বললাম না, নিজের স্ত্রী খুন হবার পরদিনই উনি সেদিন যেভাবে আমার সঙ্গে কথা বলছিলেন।
1: ওদের মধ্যে কোনো মেন্টাল বন্ডেজ ছিল না। যাই হোক মিস মিত্র, আপনার তো এখন আরও একজন অ্যাডমায়ারার হয়েছে দেখছি।
2: ও, আপনি অলোক চৌধুরীর কথা বলছেন?
1: উনিও তো খুবই অ্যাট্রাকটিভ পার্সন, তাই বলছিলাম এত অ্যাডমায়ারারদের মধ্যে একটুও কি রোমাঞ্চিত হচ্ছেন না?
2: কিঙ্কর বাবু, আপনি কি এবার আমার উপরেও গোয়েন্দাগিরি শুরু করলেন?
1: ওই দেখুন অলোকবাবু এদিকেই আসছেন, আমি সরে পড়ি, আপনারা কথা বলুন।
2: কিঙ্কর,
3: নমস্কার মিস মিত্র। হোটেলের এই সুন্দর লনে কিঙ্করবাবু আজ সবাইকে কেন যে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন জানি না, তবে আমি এসেছি শুধু আপনার জন্য।
2: তাই বুঝি?
3: সত্যি, প্রথমে তো বিরক্তই লাগছিল, কাজকর্ম ফেলে বসের সঙ্গে দিল্লি আসার ইচ্ছেই ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে এখানে না আসলে আমি অনেক কিছুই হারাতাম।
2: আচ্ছা, আপনি যে এত ইমোশনাল তা তো বোঝা যায় না।
3: না না, ইমোশনালি বলছি না, অনেক ভেবেই বলছি, তবে এত তাড়াতাড়ি বলাটা উচিত কিনা জানি না, মানে আপনাকে যেদিন দেখেছি সেদিন থেকে আপনার প্রতি,
2: তাই
3: আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আপনার উত্তর কিন্তু আমি জানি না, শুধু আমার মনের কথাটা জানিয়ে দিলাম, আপনার ভালো না লাগলে ক্ষমা করবেন। চলে,
2: সত্যি মানুষটা খুব ইমপ্রেসিভ। ওদিকে অনিমেষ চ্যাটার্জি যেমন বেপরোয়া, তেমনি এবার সাসপিসাস।
1: আসুন আসুন মিস্টার চ্যাটার্জি, মিস মিত্রের টেবিল খালি রয়েছে, কয়েকটা জরুরি কথা সেরে নি। আপনার আপত্তি নেই তো মিস মিত্র?
2: খুব আপত্তি আছে।
1: অনিমেষবাবু, এই লাইটারটা রঞ্জনা চ্যাটার্জির কূপে পাওয়া গেছে, এটা কি আপনার?
4: এটা না।
1: না, ও আসলে লাইটারের গায়ে এই অক্ষরটা এমবস করা আছে দেখে ভাবলাম এটা আপনার হতেও পারে।
4: না,
1: মানে আপনি তো একবার আপনার মিসেস এর কূপে গিয়েছিলেন সেই রাতে।
4: কি কি বললো আপনাকে?
1: মিস মিত্র আপনাকে দেখেছেন?
4: সে হতে পারে, তবে লাইটারটা আমার নয়।
1: ঠিক আছে, আচ্ছা আপনারা গল্প করুন, আমি প্রমথেশ বাবুর টেবিলে একবার যাই।
5: আসুন মিস্টার সেন, সবাইকে আজ চায়ের আমন্ত্রণ জানিয়েছেন, কি ব্যাপার?
1: আপনি আর অলোকবাবু দুজনেই আছেন যখন একটা খবর জানাই অতনু সোমের কাছে ডায়মন্ডটা পাওয়া গেছে অ্যান্ড হি ইজ অ্যারেস্টেড।
5: তাহলে মিস্টার সেন, আমি তো আগেই বলেছিলাম যে অতনুই রুনুকে খুন করেছে ডায়মন্ডটা পাওয়ার জন্য।
1: হ্যাঁ বলেছিলেন, কিন্তু আমি নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছি না, তাই আপনাদের সামনে আমি কুন্তিকে আরও কয়েকটা প্রশ্ন করতে চাই। কুন্তি,
6: বলুন স্যার।
1: তোমার ম্যাডামের স্বামীকে তুমি নিশ্চয়ই চেনো?
6: চিনি, তবে খুব ভালো নয়, কারণ আমি ম্যাডামের কাছে কাজ করছি মাত্র দু মাস।
1: মাত্র দু মাস?
6: হ্যাঁ, আর এই দু মাসে ম্যাডামের স্বামী বাড়িতে ছিলেন দিন তিন চার।
1: আচ্ছা, এবার বলো তো, সেদিন যে ভদ্রলোককে দেখেছিলে তিনি ম্যাডামের স্বামী নন তো?
6: এই কথাটা তো একবারও ভেবে দেখিনি স্যার।
1: আচ্ছা, এই লাইটারটা তুমি কখনো দেখেছো? খুব অবাক হলে মনে হচ্ছে।
6: হ্যাঁ, কারণ আমি এটা কখনোই দেখিনি।
1: এটা আপনার নয় তো অলোকবাবু?
3: আমার
1: মানে এই লেখাটা দেখে মনে হলো আর কি।
6: মনে পড়েছে স্যার, হ্যাঁ মানে এটা ম্যাডামের স্বামীরই হবে, কারণ ম্যাডাম তার স্বামীকে উপহার দেওয়ার জন্য একটা লাইটার কিনেছিলেন, এটা নিশ্চয়ই সেই লাইটারটা।
1: ঠিক আছে, এবার তুমি যেতে পারো।
5: কি ব্যাপার মিস্টার সেন, এখন কি অতনুর সঙ্গে আবার অনিমেষকেও সন্দেহ করছেন নাকি?
1: সন্দেহ আমি সবাইকেই করি, ওটাই তো আমার পেশা।
6: স্যার একটা কথা বলতে এলাম, আপনি বলার পর এখন আমার মনে হচ্ছে, না না মনে হচ্ছে না, মানে আমি নিশ্চিত যে ম্যাডামের কামরায় সেই ভদ্রলোকই ম্যাডামের স্বামী।
1: বাহ, এটা সত্যিই একটা দামি খবর, আমি এরকমই একটা কিছু আশা করছিলাম।
2: আসুন আসুন কিঙ্কর বাবু, তদন্তের কাজ কত দূর এগোলো?
1: এইটুকু বলতে পারি, আমার তদন্তের কাজে প্রমথেশ বাবু এবং অলোক বাবু ওরা সন্তুষ্ট নন, ওরা কালই কলকাতা রওনা হচ্ছেন।
2: আমারও আর ভাল লাগছে না।
1: স্বাভাবিক, মিস্টার অলোক চৌধুরীও প্রমথেশ বাবুর সঙ্গে কলকাতায় ফিরে যাচ্ছেন, তাই আপনি আর কি করে ভালো থাকবেন বলুন।
2: কি যে বলেন না আপনি।
1: হ্যাঁ ঠিকই বলছি, অলোক চৌধুরী খুবই ইমপ্রেসিভ পার্সন, প্রমথেশ মজুমদারের মতো রাজভারী মানুষেরও মন জয় করে নিয়েছেন, অথচ ওর কাছে কাজ করছেন মাত্র দুমাস। দুমাস মানে
2: কি হলো কিঙ্কর বাবু?
1: না না না কিছু না।
2: আচ্ছা তদন্ত যতদূর এগিয়েছে তাতে কি মনে হচ্ছে বলুন তো, অতনুই কি খুনি নাকি অনিমেষ চ্যাটার্জি খুন করেছেন তার স্ত্রীকে?
1: নিশ্চিত নই, তবে এটা ঠিক যে স্ত্রীর মৃত্যুতে টাকা পয়সা সম্পত্তির দিক দিয়ে অনিমেষ চ্যাটার্জি খুবই লাভবান হয়েছেন।
2: কিন্তু ওই ডায়মন্ডটা, ওটা তো আবার অতনু সোমের কাছ থেকে পাওয়া গেছে।
1: হ্যাঁ সেটাই তো রহস্য।

0: come in.
1: Sir.
0: Oh, look. তোমার লাগেজ গুছিয়ে নিয়েছো তো?
1: স্যার, এইমাত্র থানা থেকে ফোন করেছিল, মিসেস চ্যাটার্জির খুনের অভিযোগে অনিমেষ চ্যাটার্জিকে পুলিশ অ্যারেস্ট করেছে উইথ এভিডেন্স।
0: কি বলছো তুমি?
1: হ্যাঁ,
0: ছি ছি ছি, আমি ভাবতেই পাচ্ছি না যে আমার মেয়ের হত্যাকারী আমারই জামাই। ছি ছি, আর কিঙ্কর সেন আমাকে জানালো না অ্যারেস্ট করার আগে? ওর এই তদন্তের ধারাও কিন্তু আমি বুঝতে পারছি না। অতনু অনিমেষ দুজনে মিলে কি খুন করেছে তাহলে?
1: স্যার, খুন ওদের মধ্যে যে কেউ করুন না কেন, শাস্তি তো তাকে পেতেই হবে, এটাই আপনার সান্ত্বনা?
2: ঠিক বলেছেন অলোকবাবু।
1: হ্যাঁ,
2: খুন যে কেউ করুন না কেন, শাস্তি তাকে পেতেই হবে।
0: আরে মিস্টার সেন, ইন্সপেক্টর শ্রীপটনা সবাই আছেন দেখছি, কি ব্যাপার?
3: প্রমথেশ বাবু, রহস্যের মেঘ কেটে গিয়েছে, আকাশে ঝলমলে আলো। আর সেই আলোই খুনির চেহারা স্পষ্ট হয়ে উঠেছে।
1: হ্যাঁ, সে তো আপনি একটু আগে খবর দিলেন যে অনিমেষ চ্যাটার্জি ইজ অ্যারেস্টেড।
3: ইয়েস, সেই সঙ্গে ইউ আর অলসো অ্যারেস্টেড।
1: মানে কি কি বলছেন আপনি?
3: আমি ঠিকই বলছি।
0: আচ্ছা, আপনাদের সবার কি মাথা খারাপ হয়ে গেল? অতনু, অনিমেষ আর এখন অলোক, তিনজনই খুন করেছে।
2: শান্ত হন, শান্ত হন প্রমথেশ বাবু। ইন্সপেক্টর, আপনি ওকে গ্রেফতার করুন।
1: এটা কি করছেন? শুনুন শুনুন,
2: ভয় পাবেন না, ভয় পাবেন না অলোক বাবু। লক আপে অতনু সোম এবং অনিমেষ চ্যাটার্জিও রয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনি খুনি সাব্যস্ত না হলে অবশ্যই ছাড়া পাবেন। ও, আরেকটা খবর, অ্যাটেন্ডেন্ট কুন্তিকেও লক আপে রেখেছে পুলিশ।
3: এবার চলুন অলোক বাবু। মিস্টার সেন, আমি তাহলে এখন চলি।
2: হ্যাঁ, আসুন।
0: আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার সেন।
4: আমিও না। অলোকবাবু তো সেদিন ক্যাপিটাল এক্সপ্রেসে ছিলেনই না, হঠাৎ ওকে সন্দেহ করার কারণটা কি?
2: সন্দেহ আমি সবাইকেই করছি, কিন্তু খুনি তো একজনই।
0: প্লিজ মিস্টার সেন, আপনি তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা ক্লোজ করুন, এই বয়সে এত টেনশন। আমি
2: আর মাত্র কয়েকটা দিন প্রমথেশ বাবু, তারপরেই জানতে পারবেন তিনজনের মধ্যে আসল খুনি কে। তবে হ্যাঁ, তিনজনেরই

0: করেছিলেন, কিন্তু ওদের দাম্পত্য সম্পর্ক যা ছিল তাতে কোনো স্ত্রীর পক্ষে তার স্বামীকে লাইটার প্রেজেন্ট করা অসম্ভব।
1: ঠিক ঠিক।
0: সেকেন্ড পয়েন্ট, আমি যখন ওকে প্রশ্ন করি বেনারস থেকে যে ভদ্রলোক ট্রেনে ওঠেন তিনি রঞ্জনার স্বামী কিনা, তখন ও প্রথমে বলে যে এটাও ঠিক চিন্তা করেনি, কিন্তু হঠাৎই একটু পরেই বলে যে হ্যাঁ উনি ওর ম্যাডামের স্বামী। মাত্র দু মিনিটের মধ্যেই এমন নিশ্চিতভাবে কাউকে অভিযুক্ত করা একটু অস্বাভাবিক ব্যাপার।
2: ঠিক তখনই আপনার মনে হলো কুন্তি কাউকে আড়াল করতে চাইছে।
0: রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু কে সে যার নামের প্রথম অক্ষর এ? আরও একটা পয়েন্ট, এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, হঠাৎই একটা অদ্ভুত মিল চোখে পড়ল।
1: কি বলুন তো?
0: ওরা দুজনেই দু জায়গায় কাজ করছেন ঠিক দু মাস হলো, দুজনেই মানে অলোক চৌধুরী এবং কুন্তিপাল।
1: হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্যি দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট।
3: না কিন্তু রুনু বেনারস স্টেশনে নামিয়ে দিয়েছিল কেন কুন্তিকে?
0: না, রঞ্জনা কুন্তিকে বেনারসে নামিয়ে দেননি। উনি যে কুন্তিকে নামিয়ে দিয়েছেন এটা আমরা শুনেছি কুন্তির মুখ থেকে, তাই তো?
3: হ্যাঁ,
0: আসলে আমাদের বিভ্রান্ত করার জন্যই কুন্তি এসব বলেছিল, যাতে আমাদের সন্দেহ হয় অতনু সোমের উপর।
2: তাহলে কি বেনারস স্টেশন থেকে ট্রেনে ওঠে অলোক চৌধুরী নিজেই?
0: ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস্টার চ্যাটার্জি।
3: আই সি, এখন বুঝতে পাচ্ছি অলোক কেন জোর করে আমার দিল্লির অফিসের কাজটা ওই সময় নিয়েছিল।
0: হ্যাঁ, আগের দিন দিল্লিতে উনি আপনার অফিসের কাজ সেরে ফেরার সময় বেনারস স্টেশনে অপেক্ষা করেন, সেখান থেকে রাত্রে ওঠেন ক্যাপিটাল এক্সপ্রেসে, তারপর কুন্তি এবং উনি দুজনে মিলে রঞ্জনা চ্যাটার্জিকে খুন করে পরের স্টেশনে দুজনেই নেমে যান। কুন্তি হিরেটা অন্যত্র সরিয়ে দেয় আর অলোকবাবু ভুল করে রেখে যান নিজের লাইটারটি।
1: তাহলে অতনু সোমের কাছে যে ডায়মন্ডটা ছিল সেটা
0: নকল?
1: নকল?
0: অতনু আগে থেকেই একটা হিরে, মানে নকল হিরে আর কি, নিজের কাছে রেখেছিলেন, ভেবেছিলেন আসল হিরেটা রঞ্জনার থেকে নিয়ে নকলটা ওকে দেবেন। আর উনি এটা বেশ ভালো করেই জানতেন যে রঞ্জনা পরে জানতে পারলেও লজ্জায় কাউকে কিছু বলতে পারবে না।
2: থ্যাংক ইউ মিস্টার সেন, আপনি না থাকলে জেলের ভেতরেই আমার বাকি জন্মদিনগুলো কেটে যেত হয়তো।
3: আপনার কাছে আমিও কৃতজ্ঞ মিস্টার সেন, রুনুর হত্যাকারী শাস্তি পেয়েছে এটাই আমার শান্তি। অনিমেষ, তোমার কাছেও আমি ক্ষমা চাইছি।
2: আপনি আমাকে এভাবে বলবেন না
0: রমেশ বাবু, আজ আর আপনাকে ডিস্টার্ব করছি না, আগামীকাল আমরা সবাই একসঙ্গে কলকাতায় রওনা হব।

অরবিটাল এক্সপ্রেস নাটকটি শেষ হল। রচনা বিদিশা বসু, অভিনয় করেছেন প্রমথেশ, অরুণ মুখোপাধ্যায়, নরহরি, মুরারি চক্রবর্তী, অলোক, দেবাশিস রায়চৌধুরী, অনিমেষ, সৌভিক সেনগুপ্ত, অতনু, রণজিৎ মুখোপাধ্যায়, শ্রীপর্ণা, অনুরাধা রায়, কুন্তি, শুক্লা রায়, রঞ্জনা, রণিতা দাস ও কিঙ্করের ভূমিকায় দেবরাজ রায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে সুমন চট্টোপাধ্যায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের তিন দিনের সফরের শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেশেলস রাজধানী ভিক্টোরিয়ার নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেশেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেশেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনার আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। জম্মু কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা মন্দিরে উপরাজ্যপাল মনোজ সিনহার প্রথম পূজা সম্পন্ন করার মধ্য দিয়ে এবছরের বার্ষিক অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হল। আগামী 3 জুলাই থেকে এই যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে চলবে 28 আগস্ট পর্যন্ত। বিশেষ প্রার্থনা শেষে উপরাজ্যপাল জানান, তীর্থযাত্রীদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসন, অমরনাথ মন্দিরের পরিচালন পর্ষদ, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে কাজ করছেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ও বিজেপির এম নাগরাজা, পঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিবাই কনজারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী ময়ম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে 2টি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে সকালে মধ্য কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভায় তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বসু সহ অন্যান্য বিধায়ক এবং কর্মীরা। নবান্নেও তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জিআই স্বীকৃতি পেল পুরুলিয়ার লাক্ষা শিল্প, এতে দারুণ খুশি ব্যবসায়ীরা। লাক্ষা পুরুলিয়ার এক ঐতিহ্যপূর্ণ শিল্প। দীর্ঘদিন ধরে কুসুম, পলাশ এবং কুল গাছে লাক্ষা চাষ করে আসছেন পুরুলিয়ার লাক্ষা চাষিরা। কাঁচা লাক্ষাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয় লাক্ষা কুঠিতে। পুরুলিয়া জেলায় এরকম 100 লাক্ষা কুঠি রয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: হ্যাঁ, ক্যাফে কলকাতায় তো আমরা চলে এসেছি, মানে আমরা কারা সেটা বলতে গিয়ে না আজকে আমার একটা বিশাল আনন্দ হচ্ছে। কারণ দেখবে তুমি, ধরো একটা ট্রেনে উঠে পড়েছো অনেক দূর, অনেকটা দূর একটা স্টেশনে চলে গেছো, কিন্তু সেখানে তোমার নতুন বন্ধু হয়েছে, কিন্তু হঠাৎ করে স্টেশনের কোনো একটা কামরায় তুমি তোমার পুরনো বন্ধুকে খুঁজে পেয়ে গেলে, তাহলে কেমন লাগবে?
4: অ্যাবসলিউটলি, মানে ও এত সুন্দর করে এই ইমেজারিটা দিল যে, মানে আমি যেহেতু আমার জীবনের সিংহভাগ সময়টা ট্রেনেই কাটাই, তো সেই জন্য
3: আমি সেই কারণে কানেকশনটা করলাম,
4: সেই জন্য আমার বুঝতেও খুব সুন্দর লাগলো এবং আমি খুব সুন্দর ভিজুয়ালাইজ করতে পারলাম যে হ্যাঁ, অনির্বাণ এন্ড উষশী আজকে বহুদিন পর এবং FM এ প্রথমবারের জন্য অন এয়ার,
3: আমরা লাইভ।
4: অ্যান্ড এটা আমাদের দুজনের কাছে ব্যক্তিগতভাবে একটা দুর্ধর্ষ জিনিস, কারণ আমরা বহু পুরনো বন্ধু এবং আজকে বহুদিন পর আমরা একসঙ্গে FM এ।
3: আমি আজকে কাউন্ট করতে করতে এসেছি,

0: নয় নয় করে আমাদের নবছরের বন্ধু,
1: নয় নয় করে আমাদের নবছরের বন্ধুত্ব, অ্যাবসলিউটলি নয় নয় করে নবছরের বন্ধুত্ব, এবং একটা দুর্দমনীয় দশ বছরের দিকে এগিয়ে যাবে।
0: হ্যাঁ, এটা ভালো যে 107 FM রেনবো আমাদেরকে দুজনকে একসাথে মানে এই ফার্স্ট শো করার সুযোগ দিয়ে আমরা মোটামুটি 10-এ পা রাখতে চলেছি এরকম একটা জায়গায়। শশী আর অনির্বাণ ফার্স্ট টাইম FM এ লাইভ, আর বুঝতেই পারছো যে যখন মানে দুই পুরনো বন্ধু একসাথে একটা আড্ডায় বসে যায় তখন একটা বিকেল কিভাবে জমে ওঠে।
1: অ্যাবসলিউটলি, এবং কিভাবে জমে ওঠে শুধু তাই নয়, এইটা সূত্র ধরেই কিন্তু আজকে খানিকটা আমাদের টপিকও থাকবে, এবং কি টপিক থাকছে এবং কি নিয়ে তোমরা আজকে ছড়া কাটিংয়ে থাকবে, সমস্ত কিছু নিয়ে অনির্বাণ এবং উষশী ফিরছে জাস্ট একটা গান 5 মিনিট 4 সেকেন্ডের ওই পারে, অ্যান্ড তারপর তোমার জন্য থাকছে আরও নানান মজার কিছু ইনফো, সঙ্গে রয়েছে অনির্বাণ অ্যান্ড উষশী নিয়ে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমরা যখন জাস্ট আকাশবাণী ঢুকবো ঢুকবো মানে এরকম একটা পরিস্থিতি, তখন মানে আমাদের মনে প্রচুর আলো থাকলেও আকাশ কিন্তু কালো ছিল।
3: আজকে আমরা দুই বন্ধু যেদিন দেখা সাক্ষাৎ করে শো করছি, সেদিনই একটা বিভৎস ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা, প্রচন্ড বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। প্রায় 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জায়গাগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন আগামী 2-3 ঘন্টা। অ্যান্ড এর পরে আরেকটা যেটা সতর্কতা রয়েছে সেটাও আছে, সেটা অবশ্য একটু হালকা থেকে মাঝারি বিদ্যুৎ এবং বজ্রপাত সহ বৃষ্টি, এবং 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে জায়গাগুলো হচ্ছে কলকাতার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া, এই জায়গার মানুষেরা কিন্তু আগামী 2-3 ঘন্টা এই ধরনের কিছু প্রাকৃতিক দুর্যোগ থেকে একটু একটু সাবধানে থাকবেন।
2: হ্যাঁ, আর মোটামুটি আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে আজকে আগামীকাল বুধবার, মানে মোটামুটি এই সপ্তাহটাই মোটামুটি বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ ঠিক আছে, সে ভালো, ভেজাভুজি ভালো, কিন্তু এমন ভিজো না যাতে তোমার ঠান্ডা লেগে যায় কিংবা ওই বৃষ্টিতে ঝড়ের রিল বানাতে গিয়ে তুমি রিল হয়ে গেলে রিয়াল থেকে, এটা কিন্তু করো না, সেও তো সাবধানে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় চলে এসেছি অনির্বাণ অ্যান্ড উষশী। এবার যেটা হচ্ছে গিয়ে বক্তব্য, সেটা হচ্ছে যে উষশী কিন্তু খুব সুন্দর করে যাওয়ার আগে বলেছিল যে আজকে অনির্বাণ এবং উষশী বহুদিন পর, প্রায় 9 বছরের বন্ধুত্বে, অনেক দিন, প্রায় 2-3 বছরের গ্যাপের পর আবার আজকে একসঙ্গে অন এয়ার।
3: 2-3 বছর না, অলমোস্ট 5 বছর।
2: Is it?
3: Yes. It's 4 to 5 years.
2: Okay. 4 to 5 years এর গ্যাপে আবার একসঙ্গে অন এয়ার। তো এইটার থেকে আমরা আজকে একটা টপিক ভেবেছি।
3: হ্যাঁ, আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে ওই বন্ধুত্ব নিয়েই, এবং এই ব্যাপারটা উষশী আর অনির্বাণের ক্ষেত্রে যতটা মানে প্রাসঙ্গিক, এটা কি কঠিন শব্দ বলে ফেললাম, মানে যতটা আমাদের মাথায় এসছে বেশি, তোমাদের মাথায় আরও বেশি আসবে। কারণ এই বিষয়গুলো, হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা হওয়া বা এক পুরনো বন্ধুর সঙ্গে অনেক দিন পরে দেখা হওয়া, এইটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই ঘটে। কেন ঘটে? কারণ এখন আমরা প্রচণ্ড বিজি, একটু মানে এই যতবারই আমরা গানের মানে অফিয়ারে যাচ্ছি, ততবারই আমরা নিজেদের বিজি লাইফ, বিজি স্কেডিউল নিয়ে কথা বলছি। এবং এর ফলে হয় কি বলো তো, আমাদের হয়তো হোয়াটসঅ্যাপে কথা হয়, তাই না? কিন্তু ওই দেখা করা বা ওই মানে ওই কোথাও ওই যে মানে খুব দামি রেস্তোরাঁ যাওয়ার দরকার নেই, ওই ভাড়ে চা খাওয়ার মধ্যেও না একটা ভীষণ কোয়ালিটি টাইম স্পেন্ডিং ছিল আমাদের একটা সময়, কিন্তু সেটা এখন আমরা ভীষণ মিস করি। এমন ঘটনা যদি তোমার সঙ্গেও হয়ে থাকে যে অনেক দিন পর হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তারপর এইরকম কোনো হঠাৎ দেখার স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করো 9903659992 তে। ভেবো না যে তোমাদেরকে ছড়া লেখার সুযোগ আজকে উষশী অনির্বাণ দেবে না, দেবো, নিশ্চয়ই দেবো, ধীরে বন্ধু, ধীরে।
2: অ্যাবসলিউটলি। তাহলে তোমার জন্য যেটা আজকে টাস্ক থাকলো সেটা হচ্ছে যে তোমার জীবনে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে যার সঙ্গে তোমার অনেক দিন পর দেখা হয়েছে এবং দেখে মারাত্মক ভালো লেগেছে, সেই বন্ধুর কথা, সেই দেখা হওয়ার ঘটনার কথা আমাদেরকে লিখে পাঠাও 9903659992
3: শূন্য থেকেই আমরা দুয়ে, এই যে আমরা দুজন বসে আছি, তাই আমরা শূন্য।

0: আর আপাতত নেই, পূর্ণ হয়ে আছে, তাই জন্য তোমরা 9906652992 তে মেসেজ করো।
1: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: নমস্কার, শহরে যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক আছে, বিকেলের দিকে যে সার্ভিকের যে ভলিউমটা বাড়ে সেটা একটু বাড়ছে, তবে চতুর্দিকে এখন পর্যন্ত তারই নর্মাল আছে। আর আজকে কোনো বড় মিটিং ছিল এখনো পর্যন্ত নেই।
0: জামাই

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, গাড়ির সিগন্যাল মানে না কি মানে না সেই তর্কে আমরা যাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে মানে যদি তোমার গাড়ি রাস্তায় থাকে তাহলে সিগন্যাল মানাটাই উচিত। প্রেমের গাড়ি সিগন্যাল মানবে না, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আমরা মানে আমাদের সিগন্যালটা আজকে কোন টাওয়ারে ধরেছিলাম 9906655992 যে আমরা অনেক দিন পরে হয়তো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো এবং সেটা হয়তো হঠাৎ করেই হলো, তাহলে সেই মজার ঘটনা বা সেই ভালো লাগার ঘটনা কি তোমার সঙ্গে ঘটেছে সেটাই জানিয়ে দাও 9906655992।
3: হ্যাঁ, এবার একটা খুব সুন্দর মেসেজ এসেছে যেটা দিয়ে শুরু করছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে বলছে, শুভ বিকেল দিদিভাই এবং দাদাভাই, আমার বন্ধু তোমরা বেস্ট ফ্রেন্ড হলো আমার রেডিও সেট, তাই বিকেলবেলায় তোমাদের গলা যখন হঠাৎ করে পাই তখন সেটা হঠাৎ করে দেখার মতোই ভালো লাগে।
2: বাহ, এটা মানে এটা না মানে আমাদের কাছে বিশ্বাস করো, আমাদের কাছে এগুলো না এক একটা উপহার হয়ে যায়। এমনিতেই আজকে আমার আর অনির্বাণের কাছে আজকের দিনটা খুব স্পেশাল, আর আমাদের কাছে সবথেকে বেশি মানে ভেরি ভেরি স্পেশাল কিন্তু তুমি বা তোমরা।
3: অ্যাবসলিউটলি। এরপরে মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছে, বৃষ্টি ভেজা বিকেলে তোমাদের দুজনকে পুরনো বন্ধুকে একসঙ্গে অনেক দিন পর পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, তোমাদের দুজনকে অভিনন্দন, একসঙ্গে এরকম আরও অনেক অনুষ্ঠানে তোমাদেরকে আমি শুনতে চাই। আমার হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা এটা আমার হয়েছে, সেটা হচ্ছে যে একেবারেই অন্য কোথাও হয়নি, সেটা আমার ক্লাসের এক বান্ধবী সোমা, তার সঙ্গে দেখা হয়েছে আমাদের গ্রামের আশা কর্মীর সঙ্গে। সুগার প্রেশার নানারকম শারীরিক পরীক্ষা করার জন্য ওই ক্যাম্পে ও এসেছে, শুনলাম ও স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি পেয়েছে এবং প্রত্যেক মাসে মাসেই ও আসবে, কিন্তু আমাদের গ্রামে প্রত্যেক মাসে একবার করে আসে এবং এলে আমার সঙ্গে দেখা করে যায়, আমরা 5-10 মিনিট খুব আড্ডা মারি, খুব গল্প করি।
2: বাহ, এইরকম আরও হঠাৎ দেখা হওয়ার গল্প আমাদের লিখে জানিয়ে দাও 9906655992। উষশী আর অনির্বাণ রয়েছে তোমার সঙ্গে একেবারে 6:30 পর্যন্ত।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ফুড ফান্ডা, ফান্ডা।
2: ঘড়ির কাটা মোটামুটি 4:40-52 সেকেন্ড। হ্যাঁ, এই সময়টা মোটামুটি চা বা কফি, হ্যাঁ আর একটু পরে মোটামুটি 5:30-6টার দিকে এক বাটি মুড়ি, একটু এই বৃষ্টি বাইরে পড়ছে কিনা এক্ষুনি আমি আর অনির্বাণ বুঝতে পারছি না, যদি পরে তাহলে একটু আলুর চপ বা বেগুনি খাওয়ার সময়। তুমি আমাদেরকে আজকে কি খাওয়াতে চাও?
3: আমি আজকে একেবারেই এই ধরনের মানে
2: খাওয়াবে না,
3: ঝালঝোল বিষয়গুলো নিয়ে আসিনি।
2: তুমি কি তাহলে মিষ্টি?
3: আমি মিষ্টিও আনিনি, আমি মরুভূমি নিয়ে এসেছি।
2: হ্যাঁ, মরুভূমি।
3: হ্যাঁ, মানে মরুভূমি নিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকে এই শব্দটা শুনলে,
2: কেন মরুভূমি আনলে? আমি কি তোমার চোখের বালি?
3: ওরে বাবা গো, এটার উত্তরটা যেটা দেওয়া হয় আমি আর এখন দিচ্ছি না, ঠিক আছে?
2: ওকে
3: ওকে। যেটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এই কথাটা শুনলে বা এই নামটা শুনলে অনেকেই মরুভূমির সঙ্গে গুলিয়ে ফেলেন, বাট যাই হোক ইংরেজি বানানে দুটো ডিফারেন্স রয়েছে।
2: হ্যাঁ,
3: ওটা হচ্ছে ডেজার্ট আর এটা হচ্ছে ডেসার্ট।
2: আচ্ছা, মানে আমরা মোদ্দা কথা খাবার শেষে যেটা খাই,
3: খাবার শেষে যেটা খাই সেটা নিয়ে এখন কথা বলবো।
2: তাহলে সেটা তো মিষ্টি হয়
3: না? মিষ্টি হয়, কিন্তু এটা যেটা হচ্ছে
2: সেটা মিষ্টি নয়
3: না, এটা মিষ্টি ঝাল, মানে মিষ্টি কিন্তু মিষ্টি নয়,
2: আর টক মিষ্টি একটা ব্যাপার নাকি?
3: না, মিষ্টি কিন্তু মিষ্টি নয়, মানে আমরা কনভেনশনাল সেন্সে এটাকে মিষ্টি বলি সেটা নয়।
2: আচ্ছা,
3: এটা আইসক্রিমের মতো দেখতে, ফ্রোজেন ডেজার্ট।
2: ওকে,
3: এন্ড ফ্রোজেন ডেজার্ট এবং আইসক্রিমের মধ্যে যেটা হচ্ছে গিয়ে জনপ্রিয় হচ্ছে আর কি পশ্চিমের দিকে, সেটা হচ্ছে যে ঘরে পাতায় যে দই গুলো যেরকম হয়,
2: আমরা বাঙালিরা গরমকালে ভীষণ
3: পাই, সেই সেই ঘরে বানানো ফ্রোজেন ডেজার্ট গুলো কিন্তু বিদেশে এবং আমাদের দেশে এখন খুব মানে জনপ্রিয় হচ্ছে, এবং সেগুলো খুব সুন্দরভাবেই বানানো যায়। ধরো একটু দই নিলে, একটু আম নিলে, আর একটু একটু মিষ্টি নিলে, নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে তুমি একটা ব্লেন্ড করে নিলে, নিয়ে তুমি ঠান্ডা করে নিলে, ওটা তোমার একটা ম্যাঙ্গো কিছু একটা নাম দিয়ে চালিয়ে দিতে পারো, একটা ফ্রোজেন ডেজার্ট মতো হয়ে গেল।
2: আচ্ছা,
3: তারপরে তুমি সেম কাজটা করতে পারো স্ট্রবেরি দিয়ে, কলা দিয়ে, এই ধরনের নানান মানে ফল এবং ঘরে পাতা দই মিক্স করে তুমি কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারো সুন্দর সুন্দর ফ্রোজেন ডেজার্টস।
2: হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব স্বাস্থ্যকর। হ্যাঁ, মানে আমাদের এই স্বাস্থ্যকর বন্ধুত্বের মাঝে একটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি বলে দিয়েছে অনির্বাণ, আমরা খুব খুশি হয়ে গেছি। আর আজকেই যে বাইরে এত বৃষ্টি টিষ্টি পড়ছে, আমি একটু আগে অনির্বাণকে বলছিলাম যে আজকে কিন্তু মোটামুটি গজা খাওয়ার দিন, কারণ আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর স্নানযাত্রা হলেই মোটামুটি একটা রথ আসছে, রথ আসছে এরকম একটা ফ্লেভার হয়।

0: শুধু মিষ্টি টিষ্টি খাওয়া ভালো,
1: অ্যাবসলিউটলি মিষ্টি টিষ্টি খাওয়া ভালো। এবং তার সঙ্গে যেটা হয় যে খাবারের মানে শেষ পাতে আমরা আরও বেশ কিছু জিনিস খাই, সেরকমই একটা জিনিস নিয়ে এই পরের গানটা আসছে।
0: আচ্ছা,
1: আমি খাই না, অনেকে খায়। সেরকমই একটা জিনিস নিয়ে পরের গানটা আসছে, অ্যান্ড তারপরে আবার আসছে অনির্বাণ অ্যান্ড উষসী নিয়ে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, তুমি শুনছো ক্যাফে কলকাতা, আর তোমার সঙ্গে রয়েছে উষশী আর অনির্বাণ। সাড়ে ছটা পর্যন্ত আজকে তোমার সাথে আমরা আড্ডা দেব। কিন্তু এই যে এক্ষুনি যে গানটা বাজালাম, কেন বাজালাম তার কারণ হচ্ছে আজকে একজনের জন্মদিন, আর আজকে শাহনাজের জন্মদিন। শাহনাজ বললেই আমাদের ইশক ভিস্ক সিনেমার কথা মনে পড়ে, এবং ওই ইশক ভিস্ক সিনেমায় শাহিদ কাপুর ছিলেন, এবং শাহিদ কাপুরের প্রথম প্রেম যেই মেয়েটি ছিল, মনে পড়েছে ইয়াস, সেই মেয়েটি হচ্ছে শাহনাজ। তারপরেও আমরা তাকে আরও মানে প্রচুর সিনেমায় দেখে

বেশ টুকটাক কিছু রোলে, কিন্তু এই যে এই যে এই যে সিনেমাটার কথা বললাম, এই সিনেমাটা কিন্তু ভীষণভাবেই সুপার ডুপার হিট হয়েছিল সেই সময়। এবং শাহিদ কাপুরের সাথে শাহনাজের এই যে মানে কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু বেশ হিট হয়েছিল। তাই জন্যে আজকে এফ এম রেনবো পরিবারের পক্ষ থেকে উষশী অনির্বাণ এবং পুরো এফ এম পরিবার জানাচ্ছে হ্যাপি বার্থডে।

0: ইয়েস, হ্যাপি বার্থডে তো বলা হয়ে গেছে, কিন্তু আরও একটা কথা বলি, যদি এই এই সেলিব্রিটি বার্থডে ছাড়াও তোমার জন্মদিন আজকে হয়, তাহলে তোমাকেও কিন্তু শশী আর অনির্বাণ অবভিয়াসলি হ্যাপি বার্থডে জানাচ্ছি।
1: অ্যাবসলিউটলি, খুব ভালো থেকো, মজায় থেকো, অ্যান্ড সেই সঙ্গে আমাদের সঙ্গে জুড়ে থাকো 9903659992 এই নাম্বারে। এবং এই নাম্বারে তুমি কীভাবে জুড়ে থাকবে সেই টপিকটাও শশী আরেকবার।
0: তোমার কোনো এক বন্ধুর সাথে যদি হঠাৎ করে দেখা হয়ে যায়, তাহলে তুমি কি করবে, মানে কি করবে না, মানে কি করেছিলে, সেই রকম একটা স্মৃতির গল্পই আমরা জানতে চেয়েছিলাম। গল্প হলেও সেটা সত্য ঘটনা অবলম্বনে। আর হ্যাঁ, আমরা আমাদের গল্পটা তোমার সঙ্গে চালাতে থাকবো একেবারে 6:30 পর্যন্ত। কিন্তু এই মুহূর্তে উষশী আর অনির্বাণকে একটা গানের হাত ধরে যেতে হবে একটা পুঁচকে সংবাদ বিরতিতে, তারপরে আবারও সঙ্গে রয়েছি তো 6:30 পর্যন্ত।
1: অ্যাবসলিউটলি উষশী এবং অনির্বাণ আমার 6:30।
0: হ্যাঁ, এরকমই হয় যে আমরা ফোনের যে টপিকটা দিয়েছি না, হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে আমাদের আবেগটা না অন্য রকম ওয়েতে বেরিয়ে আসে।
1: হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে এই আবেগটাকে বোঝা মানে একমাত্র আজকে সত্যিকারের,
0: মানে আমরা বুঝে গেছি,
1: মানে আজকে আমাদের হাত পা কাঁপছিল যখন প্রথম আমরা মানে এতক্ষণ পরে দেখা, এতদিন পরে দেখা,
0: এতদিন পরে দেখা হয়েছে। এক্স্যাক্টলি, তোমারও এরকম বন্ধুত্বের গল্প, বন্ধুদের দেখা হওয়ার গল্প 9903659992 তে পাঠিয়ে দাও, আমরা পড়বো বলে অপেক্ষায় আছি। তবে এই মুহূর্তে অপেক্ষা নয়, তোমাদের জন্য রাখছি একটা গান, তারপরে একটা সংবাদ বিরতি। উষশী আর অনির্বাণ ফিরছে ঠিক 5টা দিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সেশেলস সফর অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছর দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস ও পারস্পরিক অগ্রগতির মাধ্যমে শক্তিশালী হয়েছে এবং আগামী 50 বছর উদ্ভাবন, স্থায়িত্ব ও পারস্পরিক সমৃদ্ধির দ্বারা সংজ্ঞায়িত হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী ময়ূম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হীরালাল জৈন। 2011 সালের পর রাজ্যে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী যেসব শংসাপত্র প্রদান করা হয়েছে তা পুনরায় যাচাইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী সিপিআইএমএল লিবারেশন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের গত 14 মের বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানিয়েছে। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নিয়ে 2টি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহরানবিশের জন্মদিনটি পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান অফিসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: আপাতত বাইরের যা অবস্থা, আমার আর অনির্বাণের এখন এটাই জাস্ট বলতে ইচ্ছে করছে, তুমি আশেপাশে থাকলে ভীষণ খুশি খুশি থাকছি, আর এটা জাস্ট ডেডিকেটেড টু বৃষ্টি ছাড়া আর কেউ হতেই পারে না।
1: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, মানে দুধ দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে, হ্যাঁ সঙ্গে বাজও পড়ছে, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে।
0: হ্যাঁ মানে বৃষ্টি দিই এবং বাজ দা দুজনের একসাথে পরীক্ষা,
1: কে পড়ছে বোঝা মুশকিল।
0: হ্যাঁ কিন্তু
1: সবাই একসঙ্গে রেস লাগিয়ে পড়ছে,
0: আরেকজন দাদার গান শুনবো, তিনি হচ্ছেন দেবদা।
1: অ্যাবসলিউটলি, এবং যেহেতু এত সুন্দর বৃষ্টি পড়ছে সেজন্য একটা বোনাস ট্র্যাক তোমার জন্য থাকছে, এই গানটা ফিরছে অনির্বাণ অনুশাসী এই গানটার পর।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় ফিরে এলাম অনির্বাণ অ্যান্ড উষসী। অ্যান্ড আমরা যাওয়ার আগে বলে গেছিলাম যে এমন কোনো অভিজ্ঞতা যদি তোমার থাকে যেখানটায় তোমার সঙ্গে বহুদিন পর তোমার দেখা হয়েছে খুব পুরনো কোনো এক বন্ধুর সঙ্গে, এবং সেই সময়টা তুমি কেমনভাবে কাটালে এবং কবে বা কীভাবে দেখা হলো সেটা লিখে পাঠাতে পারো আমাদেরকে। তো বেশ সুন্দর কিছু মেসেজ এসেছে, তার মধ্যে একটা মেসেজ এখন।
3: গুড ইভিনিং, বেশ কিছুদিন আগেই এক স্কুলের পুরনো বন্ধুর সাথে দেখা হলো। বেশি কথা হয়নি, 15 মিনিট দাঁড়িয়ে কথা হলো, অনেক পুরনো কথা হলো, ওর অনেক তারা ছিল, বেশ ভালো লাগলো। এইভাবে পুরনো মানুষের সাথে দেখা হয়। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজটি পাঠিয়েছেন।
2: হ্যাঁ, মানে এই মেসেজটা পার্টিকুলারলি শুনে আমার কিন্তু সত্যি তার একটা গল্প মনে পড়ে গেল। আমার মনে হয় তুমিও সেটা পড়েছো। ওই ক্লানা ক্লাস ফ্রেন্ড,
3: ও ক্লাস ফ্রেন্ড,
2: হ্যাঁ, যেটা পড়ে কিন্তু ওই ওটা একটা টেলিভিশনে একটা মানে টেলিফিল্ম মতো হয়েছিল, যেখানে অঞ্জন দত্ত রোলটা করেছিলেন ক্লাস ফ্রেন্ড।
3: না, আমি ভাবলাম মানে দুই বন্ধুর কথা বলছো, সেটাও একটা পুরনো দেখা হওয়ার গল্প। নেক্সট মেসেজে চলে যাই। প্রিয় অনির্বাণ দাদা ও উষসী দিদি, ঋতু রানী বর্ষার রিমঝিম বৃষ্টির মন রাঙানো বৈকালিক শুভকামনা জানালাম। কিয়া বাত,
2: কিয়া বাত, কিয়া বাত, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর
3: ক্যাফে কলকাতা খুবই ভালো হচ্ছে, গানে কথায় জমে উঠেছে সোমবারের বিকেল। এবার বিষয় বলি, দীর্ঘদিন বাদে না দেখা বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়াটা অনেকটা কাকতালীয়। ভাবতেই পারিনি এমনভাবে এখানে শেফালির সঙ্গে দেখা হবে। চিড়িয়াখানার টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছি, পেছন থেকে নারী কণ্ঠে মাধাইদা বলে কে যেন ডেকে উঠল। ভাবলাম সোনার ভুল, আবার যখন ডাকলো পেছনে তাকিয়ে দেখি শেফালি ওর স্বামীর সঙ্গে চিড়িয়াখানাতে এসেছে। অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর একসাথে চিড়িয়াখানা ঘুরলাম। ওরা খাবার এনেছিল একটা জায়গায় বসে, সেই খাবার ভাগ করে খেলাম। খেতে খেতে ফেলে আসা পুরনো দিনের নানান গল্প হলো। খুব ভালো লেগেছিল পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজটি পাঠিয়েছেন।
2: বাহ, মানে পিকনিকটা কিন্তু যেরকম মানে খুব সুন্দর হওয়ার কথাই ছিল, তার সঙ্গে কিন্তু উপরি পাওনা হিসেবে এই যে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো তাতে কিন্তু তার পিকনিকটা আরও জমে গেল
3: একেবারেই। তাই একটা ছোট্ট একদম ক্রিস্পি একটা মেসেজ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তরবাহালি থেকে। অনির্বাণ অ্যান্ড উষসী, গুড ইভিনিং। আমাদের সাথে মাঝে মধ্যে ক্লাসমেটদের সঙ্গে দেখা হয়, এমন বন্ধুদের সাথে আবার দেখা হওয়ায় ভীষণ খুশি হই।
2: অ্যাবসলিউটলি, মানে বহু এরকম আমার জীবনেই ঘটেছে, স্কুল পাশ করার বহুদিন পরে এমন কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যার সঙ্গে স্কুলে নিত্য নৈমিত্তিক ওঠা বসা ছিল, তারপর যা হয় আর কি দেখা সাক্ষাৎ হয়নি। ওই যে একটা জড়িয়ে ধরা, ওই যে একটা কত দিন পরে বলা ভেতর থেকে অনেস্টলি জেনুইনলি, সেই ফিলিংটা কিন্তু দুর্ধর্ষ। সঙ্গে রয়েছি অনির্বাণ অ্যান্ড উষসী তোমার সঙ্গে ক্যাফে কলকাতা নিয়ে। অ্যান্ড তোমার জন্য এখন এই গানটা, ফিরছি এই গানের পর।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: Yes. And our topic today was এমন কোনো বন্ধুর সঙ্গে এমন হঠাৎ করে দেখা হওয়া যেখানটায় তোমার অনেক দিন পর তার সঙ্গে দেখা হচ্ছে। এই মেসেজটা বেশ লম্বা মেসেজ, কিন্তু মনে হচ্ছে বেশ সুন্দর একটা মেসেজ। তো পড়ি কি লিখেছে। শুভ বিকেলের শুভেচ্ছা ও স্নানযাত্রার শুভেচ্ছা তোমাকেও। আজকে আমার টপিক দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। আমি ক্লাস এইটে পড়ি, তখন প্রথম পুরী যাই 2008 সালে। সমুদ্রের পাড়ে বসে ইটের বালির ইট দিয়ে নানা মূর্তি বানাচ্ছি, হঠাৎ দেখি একটা মেয়েও একই কাজ করছে। তার সঙ্গে অনেক কথা বললাম, ওর নাম রুহি, তখন ক্লাস সিক্সে পড়ে। তারপর 14 বছর কেটে যায়, হঠাৎ FB ঘুরতে ঘুরতে প্রায়ই রুহি পাই, ওর প্রোফাইল, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে গ্রহণ করে, তারপরে কথা হয়। তারপর 2023 আমি যখন পুরী যাই, তখন দেখি রুহি ওখানে দুদিন আগেই গেছে, ভাগ্যবশত আবার দেখা সেই ছোটোবেলার বন্ধুত্ব এক পলকে। অ্যান্ড ওই বন্ধুত্বটা এখনও অনেক সুন্দর হয়েছে। এরপর ওর বিয়েতে আমি গিয়েছি এবং আমার বিয়েতে ও এসেছে। অ্যান্ড আমার মাকে ও মা না বলে আমার বাড়ির মেয়ের মতোই, আচ্ছা না, আমার মাকে ও মা বলে আমার বাড়ির মেয়ের মতোই, এবং আমার গিন্নি ওকে ননদ বলে বলে। সুপ্রিয় পাঁজা লিখছে আমতা থেকে। বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি।
1: আর একটু আগে আমি অনির্বাণকে বলছিলাম, এই আমাদের ছোটবেলার বন্ধু বলতেই মেইনলি স্কুলের বন্ধু মনে হয় না। আমার ছোটবেলায় স্কুলের এক বন্ধু ছিল, আমি নামটাও বলে দিচ্ছি, সুস্মিতা, এবং ও মোটামুটি আমার ক্রাইম পার্টনার ছিল।
0: আচ্ছা,
1: মানে আমার একবার স্কুলে গার্জিয়ান কল হয়েছিল, আমি কি করেছিলাম সেটা আমি বলবো না, কিন্তু হয়েছিল।
0: না মানে তোমাকে দেখে আমি যতটুকু জানি, তোমাকে আমি যতটুকু চিনি, তুমি এমন কিছু বিশাল কিছুও করবে না, যাই হোক। হ্যাঁ, আমি ওটাকে লঘুভাবে গুরুদণ্ড
1: আমার যেদিনকে গার্জেন কল হয়েছে, ও এত ভয় পেয়ে গেছিল, ও 3 দিন বাড়িতে, ও আর স্কুলে আসছে না, কারণ ও ভাবছে নিশ্চয়ই ওর যখন গার্জেন কল হয়েছে এবার আমারও হবে। তারপরে ও যখন স্কুলে টুলে এলো, তখন আমি বললাম তুই কেন আসিস নি, বললো যে না, আমি ভাবলাম যে তুই তো ঠিক আছে, তোর তো গার্জেন কল হলো, আমার তো পুরো পাড়া কল হয়ে যাবে রে। তো জোকস অ্যাপার্ট, তো সেই বন্ধুর সাথে আমার 2025 সালের একটা আমার জীবনের একটা স্পেশাল ডেতে দেখা হয়েছিল, এবং মাঝে ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দুজন দুজনকে আমরা খুঁজে বের করি, এবং তারপরে আমার ওই স্পেশাল ডেতেই আমি ও যেই মুহূর্তে ও এন্ট্রি নিল, আমি জাস্ট ওকে মানে দৌড়ে গিয়ে ছুটে ধরে, মানে
0: ছুটে গিয়ে দৌড়ে ধরে, মানে
1: দৌড়ে গিয়ে ছুটেছি, না মানে
0: জড়িয়ে ধরেছি।
1: হ্যাঁ, জড়িয়ে ধরেছি, ঠিক ঠিক। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে মানে বন্ধুদের ব্যাপারটা কিরকম।
0: হ্যাঁ, মানে আজকে আমি ওর সঙ্গে কথা বলতে গিয়ে কি একটা প্রসঙ্গে বলছিলাম যে হ্যাঁ ওই বিল্ডিংটায় তো মানে কোনো সিঁড়ি নেই, তারপরে আমি বললাম যে ওই বিল্ডিংটাতে কোনো ফ্ল্যাট নেই, বললেন না আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি ওই বিল্ডিংটাতে কোনো লিফট
1: নেই। হ্যাঁ, এরকম হয়, আমাদের অনেক নেই এর মধ্যে অনেক আছে, সেই কারণেই আমাদের কথা খেয়েই হারিয়ে যায়।
0: অ্যাবসলিউটলি। শুভ বিকেল তোমাদের জনকে। অমিত সামন্ত মহিষাদুল পূর্ব মেদিনীপুর থেকে লিখছে যে এই মানে বৃষ্টিটা হঠাৎ করে, যে সামান্য বৃষ্টি হয়েছে তাতে একটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং ওয়েদারটা বেশ শীতল হয়ে গেছে ওদের ওখানে, এবং বললো যে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া মানে হাতে চাঁদ পাওয়া, বিশেষ করে যদি স্কুলের বন্ধু হয়। তো ওর সঙ্গে যেটা হয়েছিল যে একদিনও হাওড়া থেকে ফিরছিল, অ্যান্ড ট্রেনে হঠাৎ করে ডিসকভার করে যে পাশেই তার স্কুলের বন্ধু ইন্দ্র সেখানে বসে আছে। তো যতক্ষণ তারা ট্রেনে ছিল অনেক গল্প তারা করেছে এবং চা খেয়েছে ট্রেনের মধ্যে। এইটা কিন্তু খুব সুন্দর, মানে এই ফিলিংগুলো, এই দেখা হয়ে যাওয়াগুলো কিন্তু খুব সুন্দর।
1: আর এটা কিন্তু ওইভাবেই কানেক্টেড হয়ে গেল, যেটা আমি ওই একদম অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে তুমি একটা ট্রেনে জার্নি করছো এবং অনেক নতুন পরিচিত হয়তো তোমার রয়েছে, কিন্তু তার মধ্যে পুরনো চীনা বন্ধু তোমার সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে, আমার কথা মোটামুটি জড়িয়ে যাচ্ছে, আর অনির্বাণ ভাবছে এ কখন থামবে।
0: না মানে ও বন্ধুত্বের মধ্যে অনেক ভৌগোলিক বিষয়পত্র নিয়ে আসছে। যাই হোক, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন
1: তিনটে
0: গান পরপর তোমাকে শোনাবো, 3x3 FM এর গানের হ্যাট্রিক সেটা রয়েছে। অ্যান্ড তারপর অনির্বাণ এবং শশী ফিরছে নিয়ে ক্যাফে কলকাতা।
2: FM রেনবোতে 3x3।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: আজ কি পার্টি হাম দোনো কি তরফ সে উষা শিয়া রনির্বাণ রয়েছি 6:30 পর্যন্ত শুনছো ক্যাফে কলকাতা 9903655992 তে। আমরা জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে অনেকদিন পর যদি তোমার কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়ে থাকে তাহলে কেমন ছিল সেই ঘটনাটা, সেটাই এই মুহূর্তে মেসেজে।
4: প্রিয় উষশী ও সৌর দাদা ভাই পুরনো, এবার আমি বলছি উনি নিজেই লিখেছেন।
3: ও আচ্ছা আচ্ছা।
4: প্রিয় উষশী ও সৌর দাদা ভাই, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে অনেক সময় তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা মনে পড়ে। যেমন আমার এক বন্ধু সমীর নন্দী, দেখা হতেই সেই পুরনো প্যারোডি করে গান করত তুই আমার দুলাল কামার। পিছনে ফিরে দেখি ও সেই স্কুলের বন্ধু সমীর নন্দী। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে উত্তম দালাল খড়সড়াই বেগমপুর হুগলি থেকে লিখছেন, এবং তারপরে আরেকটা

0: মেসেজ পাঠিয়ে লিখছেন, দাদা ভাইয়ের নামটা একটু ভুল হয়ে গেছে, ওটা অনির্বাণ দাদা ভাই হবে, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। কিন্তু একেবারে দুঃখিত হওয়ার
1: নয়, কারণ সৌরভ আমাদের দুজনের খুবই ভালো
0: বন্ধু, ভালো বন্ধু, এবং এই ধরনের ভুলগুলোকে আমরা আসলে ব্যক্তিগতভাবে খুব এনজয় করি,
1: একদমই তাই।
0: মানে এরকম একজনের সঙ্গে আরেকজনের নাম গুলিয়ে ফেলে, এইগুলোই জীবনের মজা।
1: কয়েকদিন আগে আমি ধুলাগড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাড়ি ফেরার জন্য, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। বাইকে করে হঠাৎ একজন আমার

0: সে বলল, ভয় নেই, আমি তো তোকে চিনি। কিছুটা দূরে যাওয়ার পর সে যখন তার নিজের পরিচয় দিল, তখন দেখলাম সে আমার স্কুল জীবনের বন্ধু। অনেকদিন পরে দেখা হলে যা হয়। তারপর দুজনে কথা বলতে বলতে বাড়ি ফিরলাম, প্রশান্ত জগৎবল্লভপুর থেকে।
1: হ্যাঁ, মানে এই যে জিনিসটা যেটা আজকে উষসী যে টপিকটা দিয়েছে, এই টপিকটা যে মানে কত মানুষের জীবনে কতটা সত্যি, সেটা এই মেসেজগুলোর থেকেই জানা যায়। আমরা আছি অনির্বাণ এবং উষসী, ফিরছি একটা গানের পর, এবং গানের পর আজকে আমাদের সেকেন্ড যে টপিক থাকবে অর্থাৎ ছড়া কাটিং, সেটা নিয়ে আসছি। তোমরা শুনছো ক্যাফে কলকাতা, সঙ্গে রয়েছি অনির্বাণ অ্যান্ড উষসী।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ছড়া কাটিং
1: Yes, 9903659992 তে আমরা অলরেডি একটা টপিক দিয়ে রেখেছি যে তোমার যদি পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় তাহলে তুমি মানে সেই ঘটনার কথা আমাদেরকে জানাও, হঠাৎ করে দেখা হওয়া বন্ধুর সঙ্গে সেই ঘটনা। কিন্তু আজকে আবারও এর সঙ্গে আমরা আরেকটা ছড়া কাটিং তোমায় দিচ্ছি। একদম ভেবো না যে আগেরটাকে তাহলে লিখতে পারবো না, না পারবে, কিন্তু তার সাথে এই নতুন ছড়া কাটিংয়ের বিষয়েও তোমাদেরকে একটা মেসেজ করতে হবে। এবং আজকে যে ছড়া কাটিংটা দিয়েছি সেই ছড়া কাটিংটা শুনলেই বুঝবে যে আজকে কেন দিয়েছি। পড়ার বিষয়ে ধপাস করে পড়েই গেলাম, সেই স্যার বলেছেন বিরাট শূন্য, অঙ্কে মাথা নেই। কেন দিয়েছি আজকে এই টপিকটা?
2: কেন দিয়েছো?
1: কারণ আজকে প্রশান্তচন্দ্র মলনবিশের জন্মদিন এবং আজকে স্ট্যাটিস্টিক্স ডে। আমার এবং অনির্বাণের মতন যাদের সারা জীবন কোনো হিসেব বা অঙ্ক কিছুই মিলল না, তাদের জন্যই এই ছড়া কাটিংটা। পড়ার বিষয়ে ধপাস করে পড়েই গেলাম সেই, স্যার বলেছেন বিরাট শূন্য, অঙ্কে মাথা নেই। তারপর
2: তারপর লিখতে হবে তোমাদেরকে ছন্দ মিলিয়ে, অ্যান্ড পাঠিয়ে দিতে হবে 9903659992 এই নাম্বারে। ফিরছে অনির্বাণ এবং উশস্বী।

0: Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday.
1: তোমরা হয়তো ভাবছো যে কি হলো অনির্বাণ ঊর্ষিকে আবার ভুল করে এটা বাজিয়ে দিল না, একদম ভুল করে বাজায়নি। একটু আগে আমরা একজন অভিনেত্রীর কথা বলেছিলাম যে তার জন্মদিন, কিন্তু আজকে প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিন সেটা তো বললাম, তার জন্য আজকে স্ট্যাটিস্টিক্স ডে সেটাও বললাম, কিন্তু তাছাড়াও আজকে আরেকজনের জন্মদিন। কার জন্মদিন
2: আজকে? যার জন্মদিন তার কথা বলার আগে যেটা আমার মনে ভেসে উঠছে এই বর্ষার সময়, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে পশ্চিমাঞ্চল আর কি, মানে উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে, সেই অঞ্চলের যে জঙ্গলগুলো, মানে ঝাড়খণ্ড বা এই সমস্ত অঞ্চলের যে জঙ্গলগুলো, সেই জঙ্গলের পটভূমিকায় মোস্টলি যে ভদ্রলোক এত অসাধারণ অসাধারণ উপন্যাস লিখে গেছেন, এবং যে ভদ্রলোক সারা জীবন তিনি অন্য একটি পেশার সঙ্গে যুক্ত ছিলেন, এবং অনেকে বলেন যে সেই কারণেই তাকে যা কিছু হোক কিছু লিখে দিন গুজরান করতে হয়নি, এবং তিনি খালি গ্রেডেড এবং ক্লাসিক উপন্যাসই লিখে গেছেন।
1: একেবারেই তাই। এবং যার আজকে জন্মদিন তার কথা বলতে গেলে আমার যেটা প্রথমত প্রধানত মনে হয় যে ছোটবেলা থেকে আমার বাড়ি যেহেতু ভীষণ একটু সাহিত্যিক, মানে প্রচুর বইপত্র এরকম একটা পরিবেশেই আমি বড় হয়েছি, কিন্তু রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো ঠিক আছে, কিন্তু যাকে পড়ে মেনলি বাংলা ভাষা, আমরা যেটা একদম চলি একদম ঝকঝকে গদ্য ভাষা যেটা বলি, এবং একটা গল্প পড়তে বসে বা একটা উপন্যাস পড়তে বসে না এইটা থামা যাবে না, এইটা শেষ করতে হবে, এটা আজকে রাতের মধ্যে শেষ করতে হবে, সেই জেনারেশনের লেখক বুদ্ধদেব গুহ।
2: অ্যাবসলিউটলি, আজ তাঁর জন্মদিন, এবং আমরা, আমি অনির্বাণ, উষশ্রী এবং FM রেইনবো সবাই, এবং তোমরা নিশ্চয়ই, আমরা তাকে জানাই শুভ জন্মদিনের অনেক শ্রদ্ধা।
1: একেবারেই। তিনি যেখানেই থাকুন না কেন, তিনি আমাদের মধ্যে রয়েছেন, তার লেখার মধ্যে, তার সৃষ্টির মধ্যে। আর আপাতত আমরাও কিন্তু কোথাও যাচ্ছি না, একটা পুঁচকে সংবাদ বিরতিতে যাব, কিন্তু যে গানের হাত ধরে যাবো সেটা অবভিয়াসলি বুদ্ধদেব গুহর লেখা কালজয়ী উপন্যাস বাবলির সাউন্ড ট্র্যাক থেকে ডুবে আছি। আর আমরাও তোমাদের সঙ্গে আছি 6:30 পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর সিং পালকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে। শ্রীলঙ্কায় নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক দুই পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় আনুষ্ঠানিকভাবে কখনোই অংশগ্রহণ করেনি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, গোটা বিশ্ব জ্বালানি সংকট এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার মতো ঘটনার সম্মুখীন হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। একটি নিবন্ধে তিনি আজ একথা লিখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সেশেলস সফর অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছর ধরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে শক্তিশালী হয়েছে। জিআই স্বীকৃতি পেয়েছে পুরুলিয়ার লাক্ষা শিল্প, এতে দারুণ খুশি ব্যবসায়ীরা। লাক্ষা পুরুলিয়ার একটি ঐতিহ্যপূর্ণ শিল্প। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে মধ্য কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: कहते हैं हमको ए फेम वाले खूब विश्व
1: ठीक है भाषाओं के नहीं भावनाओं के देखते हैं,
0: भावनाओं को देखते हैं,
1: सुर को नहीं, उसके पीछे
0: भावना को देखते हैं।
1: तो ठीक है, हमको कहते हैं एफएम वाले और एफएम वालों को कहते हैं छोरा कटिंग वाले।
0: छोरा कटिंग वाले माने छोरा कटिंग बोलने के लिए छोरा कटिंग बजना पड़ता है।
1: बजाओ तले फिर আমাদের উৎসাহ দেখার মতো আর কি।
0: হ্যাঁ, দেখা যাচ্ছে না, কারণ রেডিওতে দেখা যায় না।
1: ঠিক আছে, শুনে শুনে দেখে
0: নিচ্ছি। শুনে না,
1: এবং আমাদের বন্ধুদের উৎসাহ কিন্তু দারুণ। আমরা ছড়া কাটিং বলার পরে আমি প্রথমে একটু ভাবছিলাম যে আজকে কতক্ষণে আসবে। সুভাষ চক্রবর্তী উত্তরবালি থেকে পাঠিয়ে দিয়েছেন, পড়ার বিষয়ে ধপাস করে পড়েই গেলাম সেই, স্যার বললেন অঙ্কে মাথা নেই। আসল কথা হলো অঙ্ক করার ইচ্ছে হয় তবে হিমশিম খাই অঙ্ক বুঝতেই। এটা পরেরটা গদ্য হয়ে গেছে, এটা কিছু করার নেই। পড়াশুনো ছেড়ে দে, স্কুলে যাওয়ার দরকারটাই নেই, কিনে দিচ্ছি একটা ভ্যান, ওটা কাজে লাগবেই।
0: এইটা ছোটবেলায় আমরা সবাই শুনেছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মাঝে মধ্যে তো আমার মানে অনেক জায়গায় ওই রকম দেখা যায় যে এরকম মানে
0: আমাদেরকে ভ্যানের উপরে ভ্যা ভ্যা করে বসে কাঁদতে হবে। তবে এই ছড়া কাটিং বাদেও আমাদের কাছে এমনি মেসেজ ও মানে টপিকে মেসেজ এসছে। চকোবয় অনির্বাণ, ও মাই গড,
1: থ্যাংক ইউ অ্যান্ডি, নিশ্চয়ই এটা।
0: হ্যাঁ
1: অ্যান্ডি নিশ্চয়ই,
0: আমি শেষে যাইনি।
1: আচ্ছা না, চকোবয় অনির্বাণ আমাকে অ্যান্ডি ডাকে, আমি নো, আমি
0: ওকে ঠিক আছে। সুইট গার্ল উষশ্রী, থ্যাংক ইউ, বাট আমার নামটা উষশ্রী নট উষশ্রী, আমার এত শ্রী নেই। টপিকে আসলাম, আমার সাথে কোনো বন্ধুর সাথে দেখা হলে প্রথমে আলিঙ্গন করে তারপর বলেছিল কেমন আছিস, বললাম ভালো আছি, তো বন্ধু বললো এখনও বিয়ে করলি না, কি করিস, জব করিস, তো এইসব নিয়ে কথাবার্তা এগোতে থাকলো। তারপরে আচ্ছা, তারপরে আরও অনেক কিছু লিখেছে যেটা আমি ঠিক উদ্ধার করতে পারছি না, ভাষা উদ্ধার করতে পারছি না, কিন্তু মোটা কথা শেষে লিখেছে যে কয়েকজন এরকম ভালো বন্ধু পাই তাই জন্যেই ভালো লাগে, ভালো থাকার ইচ্ছে থাকে এই কারণেই। অল দ্য বেস্ট, আড্ডা শেষ করে বাড়ি ভিজে চলে যাও। আচ্ছা, মানে ভিজে ভিজে বাড়ি চলে যাবো এরকম একটা কিছু বলতে চেয়েছে। আর ইওর গেস ইজ অ্যাবসলিউটলি রাইট, অ্যান্ডি মেসেজটা পাঠিয়েছে।
1: হ্যাঁ অ্যাবসলিউটলি, আমি জানি এটা অ্যান্ডি লিখেছে, ওই নামে অ্যান্ডি ডাকে। আর ও খুব সুন্দর দিনে আজকে বন্ধুদের আলিঙ্গনের কথাটা বলেছে। আজকে কিন্তু হাগ হলিডেও, অর্থাৎ আমরা জেনারেলি মানুষকে আলিঙ্গন করি স্নেহে, একটা কেয়ারের বার্তা দিয়ে, তো সেইটা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেই সচেতনতার কথা মাথায় রেখেই আজকের দিনটা 29শে জুন এই দিনটাকে হাগ হলিডে বলা হয়। তো খুব সুন্দর দিনে ও কথাটা বলেছে। সঙ্গে রয়েছি আমি অনির্বাণ, অ্যান্ড আমার সঙ্গে রয়েছে উষশ্রী। তোমরা শুনছো ক্যাফে কলকাতা, ফিরছি এই আইকনিক গানটার

0: জাদুকে ঝাপ্পি মামু, আজকে হ্যাগ হলিডে, জাদুকে ঝাপ্পি, যেখানে যাকে ভালো লাগছে, আই মিন সরি, মানে ভালো বন্ধু আছে যাদের সঙ্গে হাগ দেওয়ার মানে কমফোর্টেবিলিটি আছে।
1: হ্যাঁ, একেবারেই তাই। মানে জাদুকে ঝাপ্পির মধ্যে না একটা ম্যাজিক থাকে, তবে সেই ম্যাজিকের জন্য সেই ম্যাজিক মানুষও লাগে। মানে যে কেউ এসে আমায় জড়িয়ে ধরলে অবভিয়াসলি আমার মধ্যে মানে সেই রিল্যাক্স, সেই রিলিফটা হবে না,
0: অ্যাবসলিউটলি হবে না।
1: কিন্তু আমি এটা বহু থেরাপিস্টদেরও বলতে শুনেছি যে যখন কেউ কোনো মেন্টাল ট্রমার মধ্যে আছে, তার সাথে বেশি কথা বলতে যাবেন না, তার পাশে বসে তার কথা শুনুন, আদারওয়াইজ জাস্ট গিভ হিম অর হাগ, গিভ হিম অর গিভ হার আ হাগ,
0: অ্যাবসলিউটলি।
1: জাস্ট সিম্পল এটার মধ্যে দিয়েই না একটা, আমার মনে হয় একটা পজিটিভ ভাইবস ট্রান্সফার হয়। সো মানে ওই ভালোবাসা তোমায় দিলাম আজকে ছুটির মতন, ওই আজকে আলিঙ্গনের ছুটি, তাই জন্য হাগ হলিডে। কিন্তু সত্যি জড়িয়ে ধরা আমাদের মনের ভেতর থেকে অনেক কিছুকে ছুটি করিয়ে দিতে পারে।
0: ট্রু। আমরা কি আবার ছড়া কাটিং এ ফিরছি?
1: হ্যাঁ। পায়েল ব্যানার্জি লিখেছে, ও মোটামুটি সেকেন্ড লাইনটাকে স্কিপ করে দিয়ে নিজের মতন করে একটু লিখে
0: পাঠিয়েছে।
1: আমরা আজকে নিয়ে নিচ্ছি, পড়ার বিষয়ে ধপাস করে পড়েই গেলাম সেই, স্বপ্ন পড়ি ঘুরে বেড়ায় স্বপ্নের দেশেতেই, আমার সাথে খেলে তারা লুকোচুরি খেলা, মনে ছোট্টবেলার সেই রঙিন বেলা। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
0: বেশ, তারপর আর কোনো মেসেজ আছে?
1: হ্যাঁ, আরও বেশ কিছু মেসেজ আছে। আমাদের আগের যে টপিকটা ছিল যে ওই বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া, সে মেসেজে মেসেজ পাঠিয়েছেন, মানে সেই টপিকে মেসেজ পাঠিয়েছেন জীবন প্রধান, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। নমস্কার অনির্বাণ স্যার অ্যান্ড উষুশী ম্যাম, নমস্কার। সেদিন হঠাৎ রাস্তায় আমার ছোটোবেলার বন্ধু সৌরভের সঙ্গে দেখা হয়ে গেল, প্রায় 5 বছর পর দেখা। প্রথমেই দুজনেই চমকে গেলাম, তারপর একটা চায়ের দোকানে বসে অনেকক্ষণ গল্প করলাম, স্কুলের পুরনো দিন, স্যারদের কথা, একসাথে মাঠে খেলার সব মনে পড়ে গেল। সৌরভ এখন চেন্নাইয়ে চাকরি করে, আমরা ফোন নাম্বার নিলাম আর ঠিক করলাম খুব তাড়াতাড়ি আবার দেখা করব। বন্ধুকে এতদিন পর পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল।
0: বাহ, খুব মিষ্টি একটা মেসেজ। সঙ্গে রয়েছি
1: আর একটা ছড়া আছে, সঙ্গে ছড়াও আছে, বৃষ্টি বৃষ্টি স্নাত শুভ সন্ধ্যা। ছড়া কাটিং এ আসি, পড়ার বিষয়ে ধপাস করে পড়ে গেলাম সেই, উঠতে গিয়ে আবার কড়ি হারিয়ে ফেলি খেই, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। আমি কিছু বুঝতে পারিনি।
0: আচ্ছা না, ঠিক আছে, মাধাই দাস আমাদেরকে একটা অন্য খুব সুন্দর
1: মেসেজ
0: পাঠিয়েছিলেন, আমরা আজকে সেটাতেই মজে আছি। তো ঠিক আছে, পরেরটাও আমরা নিয়েই নিলাম, ফিরছি অনির্বাণ অ্যান্ড উষসী ঠিক এই গানটার।

0: একটা মেসেজের টপিক ছিল, তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা পাঠাতে পারো 9903653992 এই নম্বরে।
1: কিন্তু আমাদের হাতে খুব কম সময় আছে, সেটা চটপট করে পাঠাতে হবে।
0: হ্যাঁ ঠিক আছে, তারা নেই পাঠাক না।
1: আচ্ছা তারা নেই, ঘড়ির কাঁটা যে বলছে 6:22:23।
0: আচ্ছা ঠিক আছে, মানে ঠিক আছে ওটা ঠিক আছে, আমি মেনে নিলাম যে সময় বেশি নেই।
1: আচ্ছা ঠিক আছে, মেনে নিল। তাও আজকে এই যে বাইরে বৃষ্টি টিষ্টি হচ্ছে, লোকজন এইগুলোও বেশ মেসেজ করছে যে দিদি বৃষ্টিতে ভিজে গেছি। হ্যাঁ বৃষ্টিতে ভিজে গেছো, কিন্তু ওই ওই গানটাই আমার বারবার খালি মনে পড়ে ভূমির, যে তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে। কারণ এই ওয়েদারে আমি ভীষণভাবে ঠান্ডা, মানে আমি প্রত্যেকটা ওয়েদারেই ভুগি, এটা নতুন কথা কিছু নয়, কিন্তু এই বৃষ্টি ভেজা এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে আমার ভীষণ ভয় লাগে যে লোকজন যেন সেফলি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারে। কারণ সব ওটা জাস্ট শুরু হলো, এখন তুমি টুক করে ছুটি পাবে না, বিশ্বাস করো পাবে না,
0: কেউ কেউ ছুটি পায় না।
1: হ্যাঁ কেউ কেউ ছুটি পায় না, এটাও খুব দুঃখের বিষয়। এবং মাস যেহেতু শুরু হতে চলেছে, সেহেতু এই কটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও, তারপরে মাস শুরু হলেই তো। হ্যাঁ তারপরে যা কামাই, যত যত কামাই তত ইএমআই, সেটা পরের কথা, পরের গল্প। কিন্তু এই যে মাস শেষ এবং মাস শুরু, এইটা মোটামুটি বৃষ্টি নিয়েই আমার মনে হচ্ছে এই জুলাই মাসটা আমরা ওয়েলকাম জানাবো। আর এই মুহূর্তে উশসী আর অনির্বাণ তোমার সঙ্গে আছে, আর যেহেতু এত বৃষ্টির কথা বললাম, সেহেতু খুব স্বাভাবিকভাবেই আমরা একটা বৃষ্টির গান বাজাতে চাইছি। এটাও আমার মনে হয় ভীষণ, মানে ভীষণভাবে, মানে একটা কি বলবো, আবশ্যিক ব্যাপার। তোমার কি মনে হয়, তাই নয় কি?
0: অ্যাবসলিউটলি আবশ্যিক ব্যাপার। এবং বৃষ্টি শুনলেই যে সিগনেচার গানটা আমাদের মাথায় চলে আসে, সেই গানটা এখন উশসী বাজাবে তোমাদের জন্য। সঙ্গে রয়েছি আমি অনির্বাণ অ্যান্ড উশসী, অ্যান্ড এই সিগনেচার গানটা, এই সিগনেচার গানটা কিন্তু এক্স্যাক্টলি বৃষ্টি রিলেটেড নয়, বাট এইটা একটা খুব সুন্দর সিনেমার থেকে আমি গানটা বাজাবো, যেই গানটা, মানে যেই সিনেমাটা গত বছর রিলিজ করেছিল ঠিক একটা বৃষ্টির সিজনে, ঠিক এইরকম একটা সময়ে, এবং এই বৃষ্টির রোম্যান্টিকতাকে ছুঁয়ে গিয়েছিল সেই সিনেমাটা, মেট্রো ইন্দিনোর থেকে ধাগে নাতে নাকদিন তোমার জন্য।

ঘড়ির কাঁটা যা বলছে আমাদের মোটামুটি এখন টাটা বাই বাই করা ছাড়া আর কোনো গতি নেই, তার কারণ ঘড়ির কাঁটা অলরেডি 7:28 হয়ে গেছে আর আমাদের হাতে একেবারেই সময় নেই। কিন্তু আজকের এই যে একটা মেমোরেবল জার্নি আমি আর অনির্বাণ কাটালাম, তোমরাও আমাদের সঙ্গে ছিলে, আবারও আগামীকাল বা এর মধ্যেই অনির্বাণ আবার তোমাদের সাথে লাইভে আসছে কাফে কলকাতায়। আমি আসবো মাসের শুরুতেই। শুনতে থাকো 107 FM রেনবো, জীবনটাও তোমাদের রেনবোর মতন রঙিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। বিশেষ এই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দিচ্ছেন। এর মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং বান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ বিল নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্টস বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতি গোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রাও সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্নান যাত্রার পর রীতি মেনে 15 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়, যদিও এ সময় নিয়ম মেনেই চলে নিত্য পুজো। পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ লাক্ষা শিল্প জিআই স্বীকৃতি পেয়েছে। দীর্ঘদিন ধরে কুসুম, পলাশ এবং কুল গাছে লাক্ষা চাষ করে আসছেন পুরুলিয়ার লাক্ষা চাষিরা। লাক্ষা কুঠিতে কাঁচা লাক্ষাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়। পুরুলিয়া জেলায় এরকম কয়েকশো লাক্ষা কুঠি রয়েছে। এই জেলাতেই লাক্ষা নির্মিত বিভিন্ন গয়না ও হাতের কাজ করা হয়। এখানকার উৎপাদিত লাক্ষা রপ্তানি হয় বিদেশেও। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি হয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও। আগামীকালও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: सुरों की महफिल। पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला। आप सुन रहे हैं छायालोक, छायालोक 107 FM रेनबो पर।
1: आकाशवाणी कोलकाता FM रेनबो प्रचार तरंगे এই মুহূর্তে খবর পড়ছে নমামি বসুরুদ্র। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন এসসি এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে।

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যে ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দেন তিনি। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেয়ানিবিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ লাক্ষাশিল্প জিআই স্বীকৃতি পেয়েছে। দীর্ঘদিন ধরে কুসুম, পলাশ এবং কুলগাছে লাক্ষা চাষ করে আসেন পুরুলিয়ার লাক্ষা চাষিরা। লাক্ষাকুটিতে কাঁচা লাক্ষাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়। এই জেলাতেই লাক্ষা নির্মিত বিভিন্ন গয়না ও হাতের কাজ করা হয়েছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনটি পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হচ্ছে। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রা সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেলের ওপর সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। পয়লা জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিল NIIF এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। এই মাত্রা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের দায়বদ্ধতার প্রতিফলন। দেশে পরিকাঠামো বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে এবং প্রাতিষ্ঠানিক মূলধনের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে এই তহবিলে অতিরিক্ত 30,000 কোটি টাকা বরাদ্দ করে। ইউরোপে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ অব্যাহত। ইতালি, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র সহ বেশ কয়েকটি দেশে বিগত সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ইউরোপবাসীকে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে চরম অবস্থা

0: অবস্থার মুখোমুখি হতে হয়েছে। ইতালিতে প্রচণ্ড গরমের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করেছেন। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20-তে অপরূপার ওরজিতে তোমার সঙ্গে। আর সপ্তাহের শুরুটা যেখানে সোমবার আর যেখানে বৃষ্টি শহর কলকাতায়, যদি রাত্রিরে মোটামুটি ঠিকঠাক টাইমে বাড়ি ফিরে আসা যায় সোমবারের অফিসটা সামলে, তাহলে মোটামুটি ওয়েদারটা একদম মানে জাস্ট ওয়াও বলতে হয়। আর এই ওয়াও বলতে বলতে যেটা হয় সেটা হচ্ছে, এবার হ্যাঁ তুমি কী খাবে না খাবে সেটা তো তোমার বিষয়, কিন্তু ঘটনা হচ্ছে আমরা চলে এসেছি এই লাস্ট উইকে। তুমি যে গানগুলোকে শুনেছো বারবার করে শুনেছো, ভাই আজকে আসতে গিয়ে বৃষ্টির সময় বেশ বাসের ধারে জানলার যদি সিট পেয়ে যাও সেখানে আস্তে আস্তে যে গানগুলো বারবার শুনছো, সেই সমস্ত গান কোনটা বেশি শুনেছো কোনটা একটু কম শুনেছো সেই নিয়ে 20টা গান নিয়ে টপ 20।
2: একদমই তাই, আর এই সেরা 20টা গান নিয়ে থাকবো একদম রাত 12টা পর্যন্ত। আজ আছি অরিজিৎ আর অপরূপা তোমার সাথে, 9903653992 তো থাকছেই। আর এই বৃষ্টিতে কিন্তু এই সময়টায় জানা যাচ্ছে যে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল, তো কাজেই এই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে হবে, একটু শেল্টারের মধ্যে থাকা বাঞ্ছনীয়। আমি জানি যে বৃষ্টি বললেই একটু মনটা কেমন রিল রিল করে, মনে হয় একটু রিল করি, একটু একটু নাচানাচি করি, একটু সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলি, সেইগুলো কিন্তু একটু সচেতন হয়েই করতে হবে, তাই তো?
1: অ্যাবসলিউটলি, মানে এতটা ভালোবেসে ফেলো না রিলকে যে ভালোবাসায় আর ভালোবাসাটাই থাকলো না, ঠিক আছে? তোমার জন্য এখন একটা মিষ্টি করে ভালোবাসার গান থাকলো অনুপম রায়ের গাওয়া ভালোবেসে বাসনা। ঠিক ফিরছি ঠিক 4:25 পর টপ 20-তে তোমার সঙ্গে অপরূপার অরিজিৎ শুধুমাত্র 107 FM রেইনবো।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: হ্যাঁ, বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি ভাবছো যে এরা গেল কোথায়? হ্যাঁ, এটা পেছনে একটা মিউজিক দিয়ে, আমরা কোথাও যাইনি, আমরা যেখানে গেছিলাম শোনো, 20টা থেকে 1 নম্বর এই যে জার্নিটা, এই জার্নিতে তোমার জন্য একটু 20কে সামনে নিয়ে আসছিলাম। মানে বিষয়টা হচ্ছে যে অনেক সময়তেই হতো না, মানে এটার জন্য আমরা ভীষণ রকমভাবে, আমি ভীষণ রকমভাবে পরিচিত ছিলাম ক্লাসের ব্যাক বেঞ্চার, পিছন থেকে আস্তে আস্তে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসতো যেদিন রেজাল্ট বেরোতো, কারণ মুখ দেখানোরও জায়গা ছিল না, আর এমন নাম্বার পেতাম যাতে রোল নাম্বার সর্বদা পেছন দিকেই থাকতো, পেছন থেকে আসতে সময় লাগতো, সেরকমই 20 নম্বর যিনি তাকে একটুখানি টেনে টেনে সামনে নিয়ে আসছিলাম। আচ্ছা, এইবার অপূর্বা বলো যে আমরা 20 নম্বরে আজকে কাকে রেখেছি, মানে দাদা আমরা নয়, আমাদের লিসনাররা কাকে রেখেছে, বেশি করে শুনেছে।
1: একদম, বরুণ ধাওয়ানের একটা দারুণ সিনেমা এসছে যে সিনেমার নাম হ্যায় জওয়ানি তো ইশক হো না হ্যায়। মৃণাল ঠাকুর, পূজা হেগড়ে, মৌনী রয় প্রত্যেকে আছেন এই সিনেমায়, এবং জিমি শেরগিল লাজবাব পারফরমেন্স দিয়েছেন এই গোটা সিনেমা জুড়ে। তো আজকে সং নাম্বার 20 কিন্তু হ্যায় জওয়ানি তো ইশক হো না হ্যায়ের সাউন্ড ট্র্যাক থেকে থাকবে টাইটেল ট্র্যাকটা। তো শুরু হলো আজকের রেইনবো টপ 20 জার্নি সং নাম্বার 20 দিয়ে।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 20, নাম্বার 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 রেনবো টপ 20 তুমি শুনছো অপরূপা অরিজিতের সঙ্গে। আর স্টুডিও ক্লক রাত 9:19 হয়ে 32 সেকেন্ড, বাইরে হালকা হালকা বৃষ্টি, কোথাও একটু বেশি বৃষ্টি। আর এই 20 থেকে 1-এর যে জার্নি সেটা তো চলবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা আড্ডাও তো চলতে হবে। দেখো সামনে বসলে এটা নয় মুড়ি মাখা ফুড়ি মাখা হতো এটা, কিন্তু সে যখন আমরা নেই এ সমস্ত বলে নিজেদের খিদে বাড়িও লাভ নেই। যেটুকু লাভ আছে সেটা হচ্ছে আড্ডা মারতে পারি। তো সেই আড্ডা দিতে গিয়ে আমার একটা জিনিস মনে হলো যে ধরো অপরূপা, এই বৃষ্টির দিনে যেটা হয় সব বড় কথা যে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় অনেক ক্ষেত্রে অনেকে। তো আমি জাস্ট আমাদেরকে এই মুহূর্তে যারা শুনছে তাদেরকে এটাই বলছি যে 9903655992 তুমি আমাদেরকে এটা বলতেই পারো যে এইরকম একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার ছোটবেলার কোন ঘটনাটা সবচেয়ে বেশি মনে পড়তো বা মনে পড়ছে রাদার। কারণ অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এই মুহূর্তে এই সময় বড় হওয়ার পর আমরা যেখানে আছি হয়তো ছোটবেলায় আমরা সেখানে থাকতাম না, হয়তো ছোটবেলায় অনেকটা দূরে কোথাও থাকতাম, তারপর আস্তে আস্তে শহর কলকাতায় এসেছি। তো সেই সমস্ত জায়গায় এরকম বৃষ্টির সন্ধ্যেগুলো কী করে কাটতো, কী করতে, কী স্পেশালিটি ছিল, কার সঙ্গে গল্প শুনতে, কে ভূতের গল্প বলতো, কিংবা কোথায় বেশ মুড়ি মাখার আড্ডাটা হতো, বা এক্স্যাক্টলি কী কী করতে, পড়াশোনায় কতটা দলছুট হতে, সেইগুলো সমস্ত কিছু জানতে চাই আজ 9903655992। তুমি আমাকে টেক্সট করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সং নাম্বার 19-এ যেতে পারি, রাইট?
1: একদম সং নাম্বার 19-এ একদম গরমা গরম ব্যাপার আছে, একদম খাওয়া দাওয়া নিয়ে কথা হলো তো। তুমি যে এখন ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে একটু সিঙ্গারা সিঙ্গারা মন করে, একটু চপচপ মন করে, চপ সিঙ্গারা পাশাপাশি সিঙ্গারা মানে একটু চাটনি চাটনি মন করে। তো ধামাল 4-এর সাউন্ড ট্র্যাক থেকে চাটনি হচ্ছে আজকের সং নাম্বার 19। নীলকমল সিং এবং মমতা শর্মার গাওয়া এই গান রীতিমতো এখন ট্রেন্ডিং, একদম ট্রেন্ডিং, তুমি লুপে শুনছো, সেই জন্যেই আজকের রেইনবো টপ 20-তে সং নাম্বার 19-এ চলে এসছে ধামাল 4-এর সাউন্ড ট্র্যাক থেকে চাটনি।
0: Top 20. Top 20. Song number 19.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: অভিষিক্তা আমাদেরকে মেসেজ করেছে গড়িয়া থেকে। অভিষিক্তা লিখছে যে ট্রু, ভীষণ রকম একদম ঠিক কথা বলেছো তোমরা, তোমাদেরকে অনেকদিন পর শুনছি, সোমবার নর্মালি FM শোনা হয় না, আজকে হঠাৎ করে টিউন ইন করলাম। সত্যি আমাদের বাড়ি ছিল একটু গ্রামের দিকে, ইন্টেরিয়ারে, আমরা অনেকটা বড় হওয়ার পরে কলকাতায় শিফট করি, তো সেই সময়ে সেই গ্রামের বাড়িতে আমাদের যেটা হতো, সন্ধ্যাবেলা বৃষ্টি মানেই কারেন্ট তো অফ হতোই, আর তারপর একটুখানি ঠিক তোমাদের মানে কথাগুলো যেন আমরা, আমার কাছে কী লিখেছো, হ্যাঁ আমার কাছে ছবিটা ফুটে উঠলো যে ওই রকম একটা মুড়ি মাখা হতো, সামনের দোকানে তেলে ভাজা পাওয়া যেত, সেটা আনা হতো, আর তারপর শুধু আমরা ছুতো খুঁজতাম যে কতক্ষণ সন্ধ্যেবেলা পড়তে হবে না, মানে যতক্ষণ না কারেন্ট আসে ততক্ষণই ভালো। আর সত্যি এখন বড় হওয়ার পর এক মিনিট কারেন্ট চলে গেলে এই মনটা বলে যে কখন কারেন্ট আসবে, সত্যি আমরা কত বদলে যাচ্ছি। তোমরাও খুব ভালো থেকো।
2: থ্যাংক ইউ অভিষিক্তা, তুমি এত সুন্দর একটা মেসেজ পাঠালে যেখানে আমরাও খানিকটা আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছেলেবেলার বৃষ্টি, ছেলেবেলার লোডশেডিং সব নিয়ে আমরাও খানিকটা ওই স্মৃতিমেদুর মতো হওয়ার উপক্রম। এবার আবার যদি আমরা আমাদের প্রোগ্রামে ফিরি, তাহলে আমাদের আজকে কিন্তু চলছে টপ 20, রেইনবো টপ 20, যেখানে সং নাম্বার 20 এবং 19 দুটো গানই আমরা শুনিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সং নাম্বার 18 এ আসবো, তবে তার আগে তোমাকে আরও একবার নাম্বারটা বলে দিই, যদি তুমি এই মুহূর্তে আমাদেরকে টিউন করে থাকো তাহলে তোমার কাছেও জানতে চাইছি যে এই বৃষ্টির ওয়েদারে এই যে নিজের ছেলেবেলার সম্পর্কে তুমি কি বলতে চাও, কোনটা শেয়ার করতে চাও, 9903653992 তে আমাদের কিন্তু তুমি ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারো, তাই তো?
1: একদম, দুটোই করতে পারো, দুটোর জন্যই আমরা আছি, শুধুমাত্র কল ছাড়া সব কিছুর জন্য আছি।
2: একদম। আর এবার যে সিনেমার কথা বলবো, যদিও আমি জানি এটা উইকেন্ড ফিল্মি ফিভার নয়, তাই সিনেমার কথা বেশি নয়, অবশ্যই গানের কথা বেশি, তবে এই সিনেমাটার কথা না বললেই নয়, কারণ শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের বেশ কয়েকদিন পর আরও

0: সুপার ডুপার হিট সিনেমা ফুলপিশি ও এডওয়ার্ড। অনেকেই বলছেন যে সিনেমাটা বেশ ভালো লেগেছে এবং সিনেমাটা আসলেই বেশ উপভোগ করার মতো একটা সিনেমা, মিলিয়েমিশে অনেক কিছু রয়েছে,
1: মিলিয়েমিশে অনেক কিছু। এবং তার সঙ্গে সঙ্গে অপরূপে এই সিনেমার একটা প্লাস পয়েন্ট হয়েছে, দেখো সিনেমাটা কিন্তু রিলিজ হয়ে গেছে প্রায় 3-4 সপ্তাহ আগে,
0: হ্যাঁ,
1: কিন্তু তাও আজকেও আমরা আমাদের এই লিস্টে, আমি যতদূর খুব যদি ভুল না করি, আমরা দুটো বোধহয় মানে অ্যাটলিস্ট দুটো সাউন্ডট্র্যাক তো আছেই, মানে তোমরা এখনও ফুলপিশি ও এডওয়ার্ডের গান শুনছো, যেটা বাংলা গানের পক্ষে একটা ভীষণ রকম আশাবাদিক ব্যাপার যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমা বাংলা গান এরকম তোমরা লুপে শুনছো। আর তাই সং নাম্বার 18-এ তোমার জন্য থাকলো ফুলপিশি এবং এডওয়ার্ড থেকে এই সাউন্ডট্র্যাকটা।
2: টপ 20 সং নাম্বার 18 সং নাম্বার 18

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 শুনছো তুমি অপরূপা আর অরিজিৎ। আজকে আজই রেইনবো টপ 20 নিয়ে, যেখানে সেরা 20টা গান, যে গানগুলো তুমি লুপে শুনছো সেই গানগুলো থাকছে, এবং সেই সমস্ত গান, সেই সমস্ত সিনেমার গান আমরা আজকে শুনছি। মোটামুটি যে সিনেমাগুলোও কিন্তু বক্স অফিস কালেকশন খুব একটা মন্দ নয়। আজকে আমাদের রেইনবো টপ 20-র যে গান, যে 20টা গান, তার মধ্যে ঘুরে ফিরে বাংলা সিনেমা রয়েছে, অভিমান রয়েছে, ফুলপিশি ও এডওয়ার্ড রয়েছে, এছাড়াও হিন্দি যদি বলো ধামাল 4 রয়েছে, ককটেল 2 রয়েছে, মে বাপস আউঙ্গা রয়েছে, মোট কথা একের অধিক সুপার ডুপার হিট সিনেমা কিন্তু আজকে রেইনবো টপ 20-র লিস্টে রয়েছে, যে সিনেমাগুলোর গান আজকে আমরা বেছে বেছে।
2: ট্রু, আর তুমি যদি কিছু মাইন্ড না করো তাহলে আমি একটুখানি 9903659992 তে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে একটুখানি হোয়াটসঅ্যাপে আসি।
1: একদম,
2: সেই হোয়াটসঅ্যাপ

0: হোয়াটসঅ্যাপে লিখেছেন লালমোহন মাঝি বউবাজার হাওড়া থেকে। তিনি লিখছেন যে তখন ছেলেবেলা, এমনই বর্ষার সন্ধ্যা, আমরা একই পরিবারে অনেক ভাই বোন, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত। খোড়ো চালের মাটির দেওয়ালে সাদা আলপনা, হ্যারিকেনের আলো, পড়ার শেষে সকল ভাই বোন মিলে কাগজ কেটে চোর পুলিশ খেলতাম। কোনোদিন লুডো, কোনোদিন ঠাম্মার মুখের গল্প, বোন তুলসীর ঝোপে জোনাকির আলপনা, আর সাথে ঝিঝি পোকার ডাক। সত্যি তোমাদের অনুষ্ঠান শুনে আজ মনে পড়ে যাচ্ছে সেই ছেলেবেলার দিনগুলোর কথা। থ্যাংক ইউ সো মাচ।
1: থ্যাংক ইউ। তোমাদের এই মেসেজের মধ্যে দিয়ে আমরাও না আজকে ভীষণভাবে আমাদের ছেলেবেলায় ফিরে যাবো। এবং জানি না, মানে এখনও আমি ফরচুনেট যে আমি এমন একটা জায়গায় থাকি যেখানে এখনও আমি জোনাকি দেখতে পাই এবং এখনও ঝিঝি পোকার ডাক শুনি। তো জানি না এটা আর কতদিন সম্ভব হবে, তবে হ্যাঁ এখনও যে সেই ফিলটা পাই, এটা এখন তোমার সাথে কথা বলতে বলতে আরও ফিল করছি যে এটা একটা অন্য রকমের সত্যিই ভালো লাগা।
0: ট্রু। আর আমাদের কাছে একটা নামগোত্রহীন মেসেজ এসেছে যে আমরা বিকেলবেলায় ছেলেবেলায় বৃষ্টির দিনে ফুটবল খেলার কথাও খুব মনে পড়ছে। ঠিক আছে, তুমি নাম লেখনি, আমরা কিচ্ছু মনে করছি না। আর এই যদি মানে এইরকম একটা ব্যাপার চলছে, এখন ধরো নাম্বার আমরা কত যাচ্ছি, নাম্বার 17 যাচ্ছি, তো নাম্বার 17 একটা নতুন আপকামিং বাংলা সিনেমা যার নাম নেভার মাইন্ড, সেই নেভার মাইন্ডে আমরা অনেকদিন পর আবার ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখছি এবং যে গানটা ইতিমধ্যেই তোমরা শোনা শুরু করে ফেলেছো, আসলে যার গান তার গানটা না শুনলে তো হয় না, রূপম ইসলাম। তো রূপমদাকে আমরা পেয়েছি এখানে এবং সেখানে ভায়োলেট বাড়ি গানটার নাম, আর সেই বেগুনি বাড়ির খোঁজেই এখন আমরা যাচ্ছি একটু নেভার মাইন্ডে, সং নাম্বার 17।
2: Top 20. Song number 17.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: শুনছো রেইনবো টপ 20 অপরূপ অরুজিতের সঙ্গে স্টুডিও ক্লক রাত 9:39 হয়ে 24 সেকেন্ড আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্টলি সং নাম্বার
2: 16 আর সং নাম্বার 16 এবার আমি না একটু থমকে গেলাম জানো তো, এই থমকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে দিশা পাটানি। দিশা পাটানি কে, মানে আমি যখন দেখলাম সং নাম্বার 16 আজকে কোন গান, আমার সেই মুহূর্তে দিশার সেই লুকটা মনে পড়ে গেল। একটা অদ্ভুত সুন্দর ব্ল্যাক ড্রেসে, একটা ধুধু করা একটা মাঠ মরুভূমির মধ্যে দিশার সেই জেস্চার, সেই বডি ল্যাঙ্গুয়েজ উফ চমৎকার। তো আমি না দিশা পাটানিকে অনেকদিন পর আবার এইভাবে দেখছি। তো যে গানটা আজকে সং নাম্বার 16, সেখানে অক্ষয় কুমারকে নিয়ে আলাদা করে কি বলবো, এই মানুষটা তো নানানভাবে নিজেকে প্রমাণ করছেন যে মারাত্মক রকমের ভার্সেটাইল, বলতে কাকে বলবো আমরা,
1: আমাদের বলা কর ঊর্ধ্বে
2: ঊর্ধ্বে অ্যাকচুয়ালি তাই। তো আজকে সং নাম্বার 16 এ যে গানটা, সেটা কিন্তু একটা 2.0, মানে এর একটা অরিজিনাল ভার্সন আগে ছিল, সেটা ছিল হচ্ছে ওয়েলকামে, তোমার মনে আছে উচ্চা লম্বা কদ, সেইটার আজকে 2.0 চলে এসেছে কিন্তু ওয়েলকাম টু দ্য জঙ্গল এই সিনেমাতে। তো আজকের সং নাম্বার 16 ওয়েলকাম টু দ্য জঙ্গলের সাউন্ড ট্র্যাক থেকে এক উচ্চা লম্বা কদ, যেটা মোটামুটি যদি একটু মিলিয়নে হিসেব করা যায় কয়েকদিনের মধ্যেই 44 মিলিয়ন ভিউজ পেয়েছে,
1: এন্ড ইটস হিউজ। এবং আমরা এইটার মধ্যে বলতে শুনেছি, আমি জানি না আমাদের আজকের লিস্টের মধ্যে আছে কোন গানটা, এটাই না অন্য একটা কোনো গানে বলছে ভাই এটা যদি আবার গাই তো ট্রোল হয়ে যাব। ঠিক আছে, তখন বলছে না না ট্রোল হব না, আমার মনে হয় যতদূর সম্ভব এই গানটাতে, আমি জানি না ঠিক, নট শিওর, বাট স্টিল তোমার জন্য থাকলো সং নাম্বার 16, ইয়েস স্যার 16 নাম্বার।
0: Top 20 Song number 16

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 আর সেখানে অপরূপা অরিজিৎ তোমার সঙ্গে, তার সঙ্গে আমরা সং নম্বর 15 তো যাবই, কিন্তু তার আগে আমাদের যে বৃষ্টির আড্ডাটা হচ্ছিল সেই বৃষ্টির আড্ডায় দুটো মেসেজ ইতিমধ্যে তোমার জন্য পড়ব। সেটা হচ্ছে যে প্রীতিপাল কৃষ্ণপুর থেকে আমাদেরকে টেক্সট করেছে যে হাই অরিজিৎ অপরূপা, আমার শুভেচ্ছা নিও, তোমরা বলছো যে বৃষ্টি ভেজা বিকেল যখন স্কুল থেকে বাড়ি আসতাম, ইউনিফর্মে কাদামাটি লাগিয়ে আসতাম, তখন যে মায়ের কি বকাটাই না খেতাম, সেই সময়গুলো সিরিয়াসলি ভীষণ ভালো ছিল। ট্রু ট্রু, সেই সময়গুলো সত্যি ভীষণ ভালো ছিল। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে আমাদেরকে লিখছেন, অরিজিৎ অপরূপা অ্যাজ ইউজুয়াল আজও রেনবো টপ 20 কার্ডে রেখেছি। টপিকে বলি যে বর্ষণ মুখর সাজবেলায় মা ঠাকুরমার কাছে বসে অনেক মজার মজার গল্প শুনেছি, আর সেই স্মৃতি সততই সুখের।
2: সত্যি তাই, এই মা ঠাকুমার গল্প, যতদিন মা ঠাকুমা আছেন আমরা ততদিন এই স্বাদ তো পাবই। এবং এর পাশাপাশি আজকে একটা না মিক্সড ব্যাপার হচ্ছে, কখনো কখনো আমরা একটু স্মৃতি মেদুর হয়ে একটু আমাদের পুরনো ছোটবেলাটায় ফিরে যাচ্ছি, আবার একদম ট্রেন্ডিং একদম আজকের হাল ফিলেতেও চলে আসছি গানের মধ্যে দিয়ে। আজকে এর পর যে গানটা আমরা শুনবো আজকে সং নাম্বার 15-এ, সেটা হচ্ছে ভারত ভাগ্য বিধাতা, এই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে থাকবে একটা গান। মনোজ তাপাড়িয়া পরিচালিত এই সিনেমায় আমরা দেখছি কাঙ্গনা রানাওয়াত আছেন, আছেন গিরিজা ওক, আছেন স্মিতা টাম্বে। সিনেমাটা তো অবশ্যই একটু অন্যরকম, যে সিনেমা আমার মনে হয় যে প্রত্যেকেরই আমাদের কম বেশি একটু দেখে ফেলা উচিত। পাশাপাশি যে গানটা আজকে নবস নবস আছে সং নম্বর 15-এ, এটাও তোমরা লুপে শুন।

0: শুনছো, সেই জন্যই আজকে রেইনবো টপ 20 তে সং নাম্বার 15 এ থাকছে নবস নবস।
1: টপ 20, টপ 20, সং নাম্বার 15, সং নাম্বার 15।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: শুনছো রেনবো টপ 20 অপূর্ব অরিজিতের সঙ্গে শুধুমাত্র 107 FM rainbow তে আমরা আমাদের 16 নম্বর গানের জার্নি কমপ্লিট করে ফেলেছি
2: হ্যাঁ 15 অবধি হয়ে গেছে
1: মানে 15 অবধি আমরা ডান করে ফেলেছি এইবার যেটা বিষয় দেখতে দেখতে আমরা তো প্রায় 1 ঘন্টা ক্রসও করে যাচ্ছি আমরা একটুখানি ফ্ল্যাশব্যাকেও চলে গেলাম সেখানে গিয়ে একটুখানি সেই পুরনো দিনের ভিরজারাকেও খুঁজে পেলাম এবং আজকে চেষ্টা করেছিলাম যে ধরো যে গানগুলো মানে ভিরজারা বলতে তো মানে এইটা থেকে একটুখানি বেরিয়ে গিয়ে যে গানগুলো শোনা হয় না অথচ যে গানগুলো একটা বেশ বড় জায়গা জুড়ে সিনেমায় ছিল সেই গানটা তোমাকে শোনাতে আর তাই আমরা একটু লোরিটা বেছেছিলাম তো যাই হোক তারপর আমরা ফিরে আসার পর আমাদের 9903653992 তে আমাদের একটা আড্ডাও হচ্ছিল এবং সেখানে বৃষ্টি ভেজা দিনের কথা হচ্ছিল আর সেই বৃষ্টি ভেজা দিনের কথায় শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে আমাদেরকে টেক্সট করেছেন লিখেছেন যে আমার ছোটবেলার পারটায় পুকুর বাগান ধানক্ষেত বাঁশঝাড় সন্ধ্যার পর বৃষ্টি হলে হাওয়ায় বাঁশবনের ভৌতিক আওয়াজ আর পুকুর পার হতে ব্যাঙেদের মকমক ধ্বনি উচ্চিংড়ের ডাক আর মেঘের ডাকে কই মাছের ঝাঁক কানকো বেয়ে চলে যাওয়া মাছ ধরার ঘুম ধুম নয়তো লোডশেডিংয়ে ভূতের গল্প সেই সব রোমাঞ্চকর ছেলেবেলা আজ শুধুই স্মৃতি নেই সেই পাড়া আজ শুধুই ইট আর কাঠের জঙ্গল ছোটবেলার সেই বৃষ্টি ভেজা সন্ধেবেলাটাকে মনে করানোর জন্য তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাকেও আপনিও হয়তো অতটা না হলেও আমরাও একটু একটু আমাদেরও ছোটবেলাটা ফিরতে পারলাম এবং সেখানে ওই আপনি যদি পুরোটাই মাঠ দেখেন আমরা হয়তো সেখানে দেখেছি মাঠে চারটে বাড়ি হ্যাঁ কিন্তু আজকের মতো অবস্থা তো আর ছিল না তো সেই জায়গা থেকে আমরাও সেই ছোটবেলার সেই জায়গাটা মিস করি আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে রিলেট করলেন সেই সময়টাকে এইবার যদি আরও একবার টপ 20 আমরা ফিরে আসি তাহলে আমরা স্ট্রেট হইতে যাব সং নাম্বার 14 সং নাম্বার 14 অপরূপ কি রয়েছে
2: ফুলপিশি এডওয়ার্ডের সাউন্ডট্র্যাক থেকে আরও একটা সুন্দর গান যে গানে আমরা অনন্যা চ্যাটার্জিকে পেয়েছি চমৎকার লেগেছে ওনাকে দেখতে ওনার ওই নাচের মুদ্রা এবং ওনার ওই গায়কী যেখানে ওনার ওই লিপসিং যেখানে ওই দরদটা আছে সেই রকমই একটা গান দারুণ একটা গান চলে যেও না এই মুহূর্তে আজকে সং নাম্বার 14 এ
0: টপ 20 টপ 20 সং নাম্বার 14 সং নাম্বার 14

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow Top 20
1: রেইনবো টপ 20 শুনছো আর শুনছো অপরূপা অরিজিতের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে। আমরা একটু সেই মানুষের কাছে চলে গেছিলাম যখন নেভার মাইন্ড থেকে সেই ভ্যালেড বাড়ি শুনলাম রূপম ইসলামের, আর তারপর রূপম দার এই দেখো মানুষটা আজকের এই ওয়েদারের সঙ্গে ভীষণ রকম যেন যাচ্ছিল, আর তাই আমরা এই গানটাই আজকে প্লে করলাম শুধুমাত্র তোমার জন্য। 9993695992 তোমার মেসেজগুলো দেখলাম, আর সেই মেসেজ থেকে আমরা আরও একটা মেসেজ খুঁজে পেলাম যে মেসেজে অভিষেক আমাদেরকে টেক্সট করেছে, লিখছে যে ছোটোবেলায় সত্যি সত্যি আমাদের সেই দেশের বাড়ির কথা মনে পড়ে যায় যেখানে আমাদের বড় হওয়া, এবং সেই সময় তো অনেক লোকজন ছিল, আজকে ওই ফ্ল্যাটের মধ্যে তেমন আর লোকও পাই না। তখন সেই সময় বৃষ্টি পড়লে এবং কারেন্ট অফ হয়ে গেলে আশেপাশ থেকেও বাড়ি থেকে লোকজন এসে আমাদের বাড়ির সামনেই একটা রক মতো ছিল, সেখানে সবাই মিলে বসে বৃষ্টি থামলে গল্প হতো যতক্ষণ না কারেন্ট আসছে। সত্যি সত্যি সেই সমস্ত দিনগুলো একটা অন্য মাত্রা রেখেছে জীবনে, একদমই তাই অভিষেক, সে কথা আর নতুন করে কি বলার। আর সেই কারণেই তোমাদের থেকে আমরা একটুখানি জানতে চাইলাম যে তোমাদের ছোটোবেলার এক্সপিরিয়েন্সগুলো এই বৃষ্টির দিনে, আর এই মুহূর্তে আমাদের কোন গানটায় মানে কত নম্বরে যাচ্ছে অপরূপা?
2: এখন আমরা যাব সং নাম্বার 13-এ, যে সং নাম্বার 13-এ মোটামুটি রীতিমতো ট্রেন্ডিং এই সিনেমা ককটেল 2। ককটেল 1 যখন হয়েছিল তখনও মানুষের প্রচণ্ড ভালো লেগেছিল, আমরা রীতিমতো বেশ কয়েকবার দেখেছি, এবং ওই যে জুটি সাইফ আলী খান পাশাপাশি দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি, এত সুন্দর সেই পুরো কেমিস্ট্রি, পুরো সিনেমার প্লট, সেরকমই এবার চলে এসছে ককটেল 2। সেটা ওই আলফা জেনজি এই জেনারেশনকে মাথায় রেখে তৈরি করা ঠিকই, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে

0: আমাও নিজে সিনেমাটা দেখেছে, এটা খানিকটা ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। হয়তো হয়তো জেনারেশনটা আজকের জেনারেশন, হয়তো ভীষণ কোয়ার্কি ভার্সন দেখানো হচ্ছে রিলেশনশিপের নানা রকম চ্যালেঞ্জেস, যেগুলো হয়তো খুব একটা নাইনটিজ কিডরা বা মিলেনিয়ালরা করে খুব একটা অভ্যস্ত নয় ওই ধরনের চ্যালেঞ্জেস। কিন্তু একই সাথে সিনেমার শেষে যখন শাহিদ কাপুরের ওই মনোলগটা আছে, শাহিদ কাপুর তো মনোলগের জন্য বিখ্যাত, তখন মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি সিনেমাটায় ভালোবাসার সম্পর্কগুলোকে সবকটা জেনারেশনকে ধরে ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে গিয়ে একটা প্লট তৈরি করা হয়েছে। তো ককটেল টু এর সাউন্ড ট্র্যাক থেকে আজকে যে গানটা সং নাম্বার 13, সেটা ককটেল ওয়ানেও ছিল, অর্থাৎ এই গানটা হচ্ছে বন্ধু, বন্ধু 2.0 আজকের সং নাম্বার 13।
1: অ্যাবসলিউটলি, মানে 2.0 আমরা আবার সেকেন্ড ভার্সনে গেছি, আর সেই সং নাম্বার থেকেই সং নাম্বার 13 তোমার জন্য থাকলো।
2: Top 20 Song number 13

0: Yes! We killed it!
1: आगे ले गया ट्रोल हो जाएंगे.
2: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
3: রেনবো টপ 20-তে আরও একবার তোমার সঙ্গে অপরূপার উড়ে যেতে. আমরা সং নম্বর 13 অব্দি ক্রস করে গেছি, মানে আমরা হুহু করে এগোচ্ছি. সবে মাত্র স্টুডিও ক্লক বলছে না 10:15:50, আর সেখানে আমরা সং নম্বর 13 পর্যন্ত জার্নি করে ফেলেছি. এখন শুধুমাত্র বাকি ওই 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এটা তোমার জন্য বললাম না, এটা আমার জন্য বললাম, একটুখানি মাথার এক্সারসাইজ হয়ে গেল.
4: দারুণ বললে. স্টুডিও ক্লক বলছে 10:16, 16 মিনিট হয়ে গেছে. যখন এবার আমরা না যেটা ভাবছি, সং নাম্বার 12টা সেরে নিয়ে আমরা আবার দুটো ব্যাক টু ব্যাক সুন্দর গান তোমাদেরকে শোনাবো. এবং আজকে সং নাম্বার 12 যে সাউন্ড ট্র্যাকের গান রয়েছে সেটা আগেই আমরা শুনিয়ে দিয়েছি. আমরা শুরু থেকেই আজকে মোটামুটি ঘুরে ফিরে ফুলপিশি ও এডওয়ার্ডের গান শুনছি. তো ফুলপিশি ও এডওয়ার্ডের সাউন্ড ট্র্যাক থেকে লঞ্চ চলে এই গানটা, কিন্তু ভীষণ ট্রেনিং. অ্যাকচুয়ালি টেকনিক্যালি দেখতে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা বাংলা গানে যদি তুমি দেখো, ফুলপিশি ও এডওয়ার্ডের গানগুলো কিন্তু খুব খুব খুব ট্রেন্ডিং এবং ভীষণভাবে হিটও করেছে.
3: অ্যাবসলিউটলি. এবং এই লঞ্চ চলে গানটা

0: বেশ বেশ শুনতেও বেশ ভালো লাগে, গানটার মধ্যে একটা অন্যরকমের দুলুনি আছে। তো এই গানটা থাকলো তোমার জন্য, তারপর ফিরবো আমরা দুটো একটু ব্যাক টু ব্যাক গান দিয়ে, তারপর অবশ্যই অপরূপার যে তোমার কাছে আসছে। কিন্তু কিন্তু তার আগে যেটা তোমায় করতে হবে সেটা হচ্ছে যে যদি এই আমাদের এত মিষ্টিগুলো সাউন্ড ট্র্যাকগুলো শুনতে শুনতে হঠাৎ করে মনে পড়ে যায় এই বৃষ্টির দিনে একটু ছেলেবেলার কথা, সেই নস্টালজিয়ায় ভর করে যদি ইচ্ছে করে যে 9903653992 একটা মেসেজ করি, সেখানে করে আমার ছোটোবেলায় বৃষ্টির দিনে এক্স্যাক্টলি কী করতাম আমি আর যেটা আজকে মিস করছি সেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতেই পারো। আমরা অলওয়েজ আছি তোমার সাথে শুধুমাত্র 107 FM রেনবোতে।
1: টপ 20 সং নাম্বার 12

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow Rainbow Top

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 শুনছো অপরূপার অরিজিতের সঙ্গে। আর তার সঙ্গে আমাদের সেই বৃষ্টির দিনের ছোটবেলার গল্প হচ্ছিল, আর সেই গল্পতে পায়েল জয়েন করেছে ফ্রম বেলঘরিয়া। পায়েল লিখছে, ছোট্টবেলার বৃষ্টি ভেজা দিন আজও এই স্মৃতির পাতায় রঙিন, মাটির এই সিক্ত সুভাষ সুবাসে হৃদয় মাতাল হতো, আমার আমের মুকুলের গন্ধ হৃদয়ে পারিজাতে কত শত, পদ্ম পাতায় বৃষ্টির এই আলপনা হতো আঁকা, আজও তার হৃদয় খামে যত্নে আগলে রাখা। কে আবার পায়েল মিষ্টি করে লেখে, থ্যাংক ইউ সো মাচ পায়েল।

0: এটা অ্যাবসলিউটলি তাই, যে যখন আমাদের এই ছোটবেলার কথাগুলো আজকে আমরা আবার ওই একটুখানি স্মৃতিরোমন্থন করি, আর সেই স্মৃতিরোমন্থন করতে গিয়ে যখন মনে হয় সিরিয়াসলি সেই সময়টাই বোধ হয় বেটার ছিল, আবার অনেকে সেই সময়তেই আমরা ভাবতাম যে ইস কবে বলবো,
1: এবং সেই বড় হব কবে, এই ভাবনাতে মনে হয় কবে বড় হব, কবে বাবার মতো ব্যাগে ব্যাগ নিয়ে অফিস যাব, তাই না?
0: বা অফিস থেকে কি করে ছুটি নেব,
1: পাড়ার দাদা দিদিদের মতো দেখেছি কবে কলেজ যাব। কিন্তু হ্যাঁ, ছেলেবেলাটা ছেলেবেলাই থাকে, এখন দেখো কতটা আফসোস হচ্ছে মনে হচ্ছে কবে ছুটি নেওয়া, একদমই তাই। আরও একটা মেসেজ, খুব সুন্দর মেসেজ শতাব্দী আমাদেরকে লিখেছে যে ছোটবেলা মানেই আমার মফস্বলে বড় হওয়া। ছোটবেলায় আমার এই বৃষ্টিতে খুব খুব খুব মনে পড়ে চুমকি মাসির হাতের চপ এবং তার পাশাপাশি এই দুমদাম লোডশেডিং। তবে হ্যাঁ, লোডশেডিং হলে মশার কামড় মোটেই ভালো লাগতো না, তবে মশার কামড় টামড় ভুলে গিয়ে ওই লোডশেডিংয়ে যখন সবাই ছাদে উঠে বন্ধুবান্ধব গল্প করছে, অন্তাক্ষরি খেলছে, এটা আমার ভীষণ মনে পড়ে যা আমি আজ চাইলেও খুঁজে পাই না। ও থ্যাংক ইউ শতাব্দী, আমার মনে হয় যে এই যে তুমি বন্ধু বান্ধব এবং অন্তাক্ষরির কথাটা বললে না, একটু মনটা কেমন কেমন করে উঠল। যত বড় হচ্ছি অরিজিৎ, তুমি দেখো বন্ধুবান্ধবের সংখ্যাটা কিন্তু অনেকটা কমছে, এবং বন্ধুবান্ধবের সংখ্যা কমছে, যে কজন বন্ধুবান্ধব আছে তারা মোটামুটি কর্মসূত্রের বন্ধুবান্ধবী বেশি হয়ে যাওয়ার তরুণ, অন্তাক্ষরী খেলার চেয়ে অফিস পলিটিক্স কাজের ক্ষেত্র সব নিয়ে একটু বেশি কথা হয়ে যাচ্ছে। যাই হোক, ছেলেবেলা তো ছেলেবেলা, ছেলেবেলা নিয়েই তো সারা জীবন আমাদের এই স্মৃতিমেদুরতা বলে আছে বলেই ছেলেবেলাটা এতটা স্পেশাল।
0: অ্যাবসলিউটলি তাই, আর ছোটবেলার সেই মানে স্মৃতিতে বারবার ভর করি বলেই আজকে এত মেসেজের জন্ম হয়, আজকে এত হোয়াটসঅ্যাপের জন্ম হয়। যদি স্মৃতিটা না থাকতো তাহলে বোধ হয় তো এত কিছু নতুন করে তৈরি করা যেত না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আবারও একটুখানি আমাদের রিয়েল যে মানে প্রোগ্রামের মূল স্রোত সেখানে একটুখানি যাই, এবং সেখানে গিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি সং নাম্বার 12 অব্দি আমরা গেছি, সং নাম্বার 11 আমরা যাব। তো সং নাম্বার 11-এ তোমার জন্য যে গানটা থাকছে, মানে তুমি যে গানটা শুনেছো, মোটামুটি আমরা একটা অর্ডার তৈরি করার চেষ্টা করেছি, আর সেই অর্ডারে 11 নম্বর গানে দেখো তো তোমার জন্য কি ওয়েট করছে।
1: এই গানটার ব্যাপারে বলতে গেলে গানটা তো চমৎকার, গানটা তো সুপার ডুপার হিট, কিন্তু ইমতিয়াজ আলীর সিনেমা মানেই তুমি দেখবে তোমার একটা ফিল গুড সিনেমা, একটা একটা মন কেমনের সিনেমা, তোমার দেখে দু তিন দিন ধরে যদি তোমার সেই সিনেমার রেশ না থেকে যায় তাহলে সেটা ইমতিয়াজ আলীর সিনেমা নয়। ম্যা ওয়াপাস আউঙ্গার সাউন্ড ট্র্যাক থেকে আজকে দুটো তিনটে গান তো আছে বটেই, আমার মানে দুটো তো বটেই আছে। তো আজকের সং নাম্বার 11 ম্যা ওয়াপাস আউঙ্গার সাউন্ড ট্র্যাক থেকে একটা খুব সুন্দর গান, যে গানের কথা আমাদের খুব পরিচিত কিন্তু আবার নতুনভাবে এসছে এই গান, চলো শুনে নেওয়া যাক আজকের সং নাম্বার 11।
2: Top 20. Top 20. Song number 11. Song number 11.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আবার বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা।
2: আচ্ছা, মানে একটা সিরিয়াস বৃষ্টি?
1: হ্যাঁ, একদম সিরিয়াস বৃষ্টি।
2: মানে সেই জন্য তুমি বৃষ্টিপাত বললে?
1: হ্যাঁ, মানে
2: ছোট করে বৃষ্টি বলেনি, গভীর বিষয় তো।
1: আরেকটু গভীর করে দেব
2: বলো।
1: লাল সতর্কতা জারি হচ্ছে আগামী বেশ কয়েকদিন ধরে, এবং এইটা মানে আমি শুনতে পেলাম যেটা, যে রবিবার নাকি মারাত্মক বৃষ্টি হবে।
2: কোথা থেকে শুনতে পেলে? মানে এর মধ্যে পোস্তা গেছিলে?
1: না, পোস্তা তো যাইনি,
2: কাছাকাছি যাচ্ছে শুনলাম মার্কেটিং এ।
1: কাছাকাছি
2: ঠিক আছে, ছুটি ফুটি গুলো জমে যাবে। তবে এইবার এই প্রোগ্রামটা জমে যাবে একটা মেসেজে। এই মেসেজটা কে ভাই, কে করেছো? ও আবার নাম গোত্রহীন মেসেজ, ঠিক আছে। তুমি লিখছো যে বৃষ্টির দিনে এই রকম, আমি ছোটবেলার কথা না বলে একটু বড়বেলার কথা বলি, একটু কলেজ লাইফের কথা বলি, তারপর বলতে বলতে তুমি যেখানে গেছো সেগুলো না আমি আর মনে আর পড়তে পারবো না, বুঝেছো? হ্যাঁ, মানে বিষয়টা হয়েছে একটু ছোটবেলা থাকলেই ভালো হতো, তবু বলতে পারতাম। তুমি এমন কলেজ লাইফের কথা বলে ফেলেছো, হস্টেল লাইফের কথা বলে ফেলেছো, এইগুলো আবার আমি সবাইকে বলতে পারবো না। এবার যারা যারা এই মুহূর্তে অপরূপার অরিজিৎকে শুনছো, তারা নিশ্চয়ই বুঝতেই পারছো এই নামগোত্রহীন মেসেজে এক্স্যাক্টলি কি কি বলতে যাওয়া হয়েছে।
1: বৃষ্টির দিনে মোটামুটি মন কেমন, এর মধ্যে মাঝে যে খাবার দাবারগুলো আমাদের খেতে একটু ইচ্ছে হয়, মনে হয় যে একটু রঙিন হয়ে যেতে পারে বৃষ্টিটা, সেই ধরনের খাবার দাবারের উল্লেখ, যেটা আমরা মোটেই অন ইয়ার বলতে পারবো না।
2: তো আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে, আমরা এখন সং নাম্বার 10 এ যাবো, এবং এই যে 10 এই নাম্বারটা এই মুহূর্তে এখন মারাত্মক চলছে বিষয়টা, কারণ এই এখন ওয়ার্ল্ড কাপ ফুটবল যেহেতু, সেই ওয়ার্ল্ড কাপ ফুটবলে যেটা হচ্ছে যে কোনো দলেরই 10 প্লেয়ারটাকে নিয়ে তো আমাদের একটা প্রত্যেকের ভীষণ রকম একটা চোখ রয়েছে, ভাই এই দলের যে 10 সে কি করবে না করবে, প্রত্যেকের ফেভারিট যে প্লেয়ার থাকে তিনি 10 মোটামুটি পড়েন আর কি। তো যাই হোক, এবার সং নাম্বার 10 আমাদের কাছে কে আছে
1: আজকে? সং নাম্বার 10 আবারও ধামাল 4 ফিরছি আমরা। ধামাল 4 সাউন্ড ট্র্যাক থেকে একটা গান, যে গানটা আমরা মোটামুটি যা দেখছি, দেখো সং নাম্বার 10 হয়েছে মানে লুপে শুনছে সবাই, মারাত্মক ভালোবাসছে সবাই এই গান। তো দেরি না করে চলে যাবো সরাসরি সং নাম্বার 10 এ,
2: প্লিজ।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 10, সং নাম্বার 10।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: টপ 20 অপরূপের অরিজিতে তোমার সঙ্গে স্টুডিও ক্লক রাতে 10:44 হয়ে 44 সেকেন্ড। আর এরকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা মনে করি সং নাম্বার 10 অবধি চলে গেছি, ইচ্ছে আছে একটু 9 আর 8 পর্যন্ত গিয়ে আমরা একটু একটা হালকা করে ছোট্ট করে সেই 3-1-3 যাবো, কারণ 8 নম্বর পর্যন্ত হয়ে গিয়ে তাহলে কী হবে আমরা একদম টেনশন ফ্রি থাকবো, যাতে তোমাদের আস্তে আস্তে আস্তে আস্তে 7-6-5-4-3-2-1-এ পৌঁছাতে পারি।
2: একদমই তাই। আর সং নাম্বার 10 একটা চূড়ান্ত ট্রেন্ডিং গান, ইনস্টাগ্রামে রিলে ভর্তি ছিল, গুলাবি শাড়ি, সেটাই ইউজ করেছে ধামাল ফোরে। এই গানটাকে আবার নতুনভাবে ইউজ করা হয়েছে, রিক্রিয়েট করা। তো এবার চলে আসছি সং নাম্বার 9-এ, যে সিনেমার গান সং নাম্বার 9-এ আজকে রয়েছে, মানে যে সিনেমার গান আজকে সং নাম্বার 9 সেটা হচ্ছে অনেকদিন পর সিনেমার নাম, সৌরভ পালধি পরিচালিত সিনেমা। সিনেমার যে গানটা, যে গানটার কথা বলছি, মেঘেদের বাড়ি, খুব সুন্দর একটা গান। আমার মনে হয় এই গানের আগে খুব বেশি কথা না বলে সরাসরি আমাদের গানটা শোনা উচিত।
1: এবং এখানে মানে এই এই গানটাতেও বোধহয় আগে একটু কথাও আছে আমার যতদূর মনে হচ্ছে, একটু ক্যারেক্টারের কথা। তো যাই হোক, সেগুলো তো সব কিছুর মধ্যেই, তোমার জন্য থাকলো সং নাম্বার 9।
0: টপ 20 সং নাম্বার 9।

0: বলছিলাম, আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন, তাই তো?
0: আমার তো ওটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যায় কিছুদিন।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: টপ 20 তে এবার সং নাম্বার 8 এর পালা। সং নাম্বার 8 এ কি আছে অপরূপ?
2: আবারও ম্যা ওয়াপাস আউঙ্গার সাউন্ড ট্র্যাক থেকে দারুণ একটা গান। আজকে বললাম না, ম্যা ওয়াপাস আউঙ্গার সাউন্ড ট্র্যাকের মোটামুটি তিনটে গান তো আজকে আছেই আমাদের টপ 20 তে। কি করব, মানে আজকে যে কটা সিনেমার গান আছে সেই কটা প্রত্যেকটা সিনেমা এখন বক্স অফিস কাঁপাচ্ছে রীতিমতো। ম্যা ওয়াপাস আউঙ্গা যখন প্রথম রিলিজ করে তখন কমার্শিয়ালি কিন্তু সেই হিটটা দিতে পারছিল না, কিন্তু প্রচুর মানুষ ওই ওয়ার্ড অফ মাউথ হয়ে গেছিল, প্রচুর মানুষ ভালো বলছিলেন এবং তারপর কিন্তু সিনেমার মোড়টা ঘুরে গেল। এখন কিন্তু ম্যা ওয়াপাস আউঙ্গা প্রাইম টাইমে আছে, বেশ কিছু সিনেমা হলে রয়েছে এবং ইমতিয়াজ আলী মানেই তো একটু ভাবার সিনেমা তো, আর দিলজিৎ দোসান আছেন, দারুণ একজন মাল্টি ট্যালেন্টেড লোক যিনি গানও ভালো গাইছেন, নাচতেও ভালো পারেন, অভিনয়টাও চমৎকার, না জানি আর কত গুণ। যাই হোক, আমরা এখন আর বেশি বকবো না, আমরা যেটা করবো সং নাম্বার 8 তোমাকে শোনাবো, তারপর চলে যাবো আজকের তিন একে তিন গানের হ্যাট্রিকে, ফিরে আসবো বেশ কয়েকটা মিনিট পর, বেশ খানিকটা সময় পর অপরূপ আর অরিজিৎ তোমাকে সাথে নিয়ে। তবে হ্যাঁ, 9903653992 তে কি জানাবে তুমি আমাদের?
1: যেটা জানাবে সেটা হচ্ছে যে বৃষ্টির দিনে তোমার ছোটবেলার, সেই ছোটবেলার গল্প আমরা শুনছি অলরেডি, সেই আড্ডাও জমে উঠেছে, সেটাও আমাদেরকে জানাও, ওই গ্যাপটায় আমরাও সেই মেসেজগুলো পড়ে নেবো, তারপর অন এয়ারও যাবো, আর তারপর ফিরে এসে একদম 7 থেকে 1 জার্নিটাও থাকবে।
0: টপ 20 টপ 20 সং নাম্বার 8 সং নাম্বার 8

0: আছে না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডক

0: গভর্নমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে।
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
4: Rainbow Top 20 তে অপরূপর জিতে তোমার সঙ্গে আমরা কমার্শিয়াল ব্রেক, গানের হ্যাট্রিক, সমস্ত কিছু করার পর এইবার মনে হলো যে আরে ভাই, আমাদের তো 7-1 যেতে হবে, বেশিক্ষণ হাতে সময় নেই। স্টুডিও ক্লক রাতে 11:18 হয়ে 24 সেকেন্ড, আর 9903655992 তুমিও এর মধ্যে অনেক মেসেজ করেছো, প্রচুর দূর দূর থেকে মেসেজ আছে। যেমন ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত আমাদেরকে লিখছেন যে আমার ছোটোবেলার বৃষ্টির দিনে জলে কাগজে নৌকো বানিয়ে নৌকা ভাসাতাম, জল পড়ার সময় টিউশনে থাকতাম, পড়ার বই খাতা রেখে হুল পড়তো, সেই হুল কুড়াতাম, আর স্কুল ছুটি হলে সেই সব বন্ধুরা মিলে জল ঠেলে জামা প্যান্ট ভিজে কাদা করে সেই রকম আনন্দ কখনো হয় না। তাই বললাম, ছোটবেলা না আছে কোনো চিন্তা, না আছে কোনো চাপ, তখন শুধু আনন্দ আর মজা ছাড়া কিছুই নয়। সেই দিন আর ফিরে পাবো না, সেই দিন মনে করলে খুব খারাপ লাগে। ইটস অ্যাবসলিউটলি ট্রু। আর এখন আমাদের আরেকটা সত্যি সত্যি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের 7 নম্বর গানটা কি আছে এবং কতটা তোমরা শুনেছো, আর কি গান, কার গান, সেটা একটু বলতে হবে।
5: হ্যাঁ, 7 নম্বর যে গান সেটা অভিমানের সাউন্ড ট্র্যাক থেকে। যিশু সেনগুপ্ত এমন একজন এখন আমাদের প্রিয় ব্যক্তি, এত এত প্রিয় একজন অভিনেতা, যাকে আমরা মোটামুটি সমস্ত ইন্ডাস্ট্রিতে কম বেশি দেখতে পাচ্ছি। তামিল, তেলেগু থেকে শুরু করে হিন্দি এবং বাংলাতে তো উনি রাজ করছেন এই মুহূর্তে। অভিমানের সাউন্ড ট্র্যাক থেকে কে তুমি তোমাকে শোনাবো, যেখানে খুব সুন্দর একটা পিকচারাইজেশন, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রীকে খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। আমরা কম বেশি সবাই মনে মনে নিজেদেরকে শুভশ্রী এবং যিশু সেনগুপ্ত ভাবতে পারি, কারণ বৃষ্টি বললেই আমাদের একটু ভিজতে ইচ্ছে করছে। পুরো গানটা জুড়ে বৃষ্টি এবং বৃষ্টিতে ভেজা সবটা রয়েছে। তো কে তুমি, এই গানটা 2 সপ্তাহ আগে রিলিজ করেছে এই সিনেমার গান, যেটা মোটামুটি আমাদের বাংলা রিজিওনাল হিসেবে যদি দেখতে হয় তাহলে 176K ভিউজ কিন্তু মাত্র 2 সপ্তাহতেই পেয়েছে।
4: বেশ ভালো,
5: একদমই তাই। সেই জন্য আজকে সং নাম্বার 7 থাকছে তোমার জন্য অভিমানের সাউন্ড ট্র্যাক থেকে, কে তুমি।
3: টপ 20, টপ 20, সং নাম্বার 7, সং নাম্বার 7।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, এদিকে রেনবো টপ টোয়েন্টির যুদ্ধ চলছে, আর ওদিকে ব্রাজিল আর জাপানের যুদ্ধ চলছে। মোটামুটি দেখলাম যে জাপান তো এক গোলে এগিয়ে আছে, তারপরে কি লেটেস্ট কোনো খবর আছে, মানে ব্রাজিল কি শোধ করতে পেরেছে? যাই হোক, আমি ব্রাজিলের ফ্যান কি ফ্যান নই সেটা বলছি না, যেটা বলছি সেটা হচ্ছে আমরা যাচ্ছি সং নাম্বার
2: নিজেদের মধ্যে একটা ক্যালকুলেশন চলতে থাকে, তাহলে আজকে সং নাম্বার 3 কোন গানটা, 2 কোন গানটা, 1 কোন গানটা, তো সবটাই ক্রমশ প্রকাশ্য। আপাতত একদম বলে না সেই কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, কারণ সবে তো সং নাম্বার 6 5 4 3 2 1 জার্নি এখনো বাকি। অমরুবার অরিজিতের সাথে তুমি শুনছো রেইনবো টপ 20, এই মুহূর্তে তোমার কানে রইল সং নাম্বার 6
0: টপ 20 টপ 20 সং নাম্বার 6 সং নাম্বার 6

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 তে মানে ফুলপিশি একদম মানে কামাল করে দিচ্ছে, হ্যাঁ
2: একদম ফুলপিশি ও এডওয়ার্ড কামাল করে দিয়েছে আজকে। প্রচুর গান আমরা ফুলপিশি ও এডওয়ার্ডের সাউন্ড ট্র্যাক থেকে শুনলাম এবং সোহিনী সেনগুপ্তের অভিনয় নিয়েও প্রচুর চর্চা হচ্ছে, অনন্যা চ্যাটার্জির অভিনয় নিয়ে। এর পাশাপাশি এবার কিন্তু আমরা চলে এসেছি সং নাম্বার 4 এ ফাইনালি, মানে এবার
1: 3-2-1
2: একদম। তবে হ্যাঁ আমরা এত তো ভালো নই, আমরা এক্ষুনি তো তোমাকে 3-2-1 শুনিয়ে দেবো না, আমরা আর একটু হোল্ড করবো, আর একটু অন্য গানে যাবো, তারপর তোমাকে মোটামুটি 3-2-1 শোনাবো। তো আপাতত তোমাকে সং নাম্বার 4 এ যে গানটা শোনাবো, নন্দী সিস্টার্স, খুব ছোট বয়স থেকে রীতিমতো পরিচিত দুজন সঙ্গীত শিল্পী, দুজনে প্রথমে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে মারাত্মক রকমের ভাইরাল হলো ওই লকডাউনের পিরিয়ড থেকে দুজনে খুব সুন্দর করে, এবং তাদের যে যোগ্যতা সেটা কিন্তু যত দিন যাচ্ছে তারা তত প্রমাণ করছে। তো আজকে সং নাম্বার 4 এ যে গানটা আছে সেটা কিন্তু নন্দী সিস্টার্সের গাওয়া একেবারে নাচের গান, তারা তো বিখ্যাত হয়ে যাচ্ছে নাচের গানের জন্য। তো ধীরে ধীরে আজকে তোমার কানে রইল সং নাম্বার 4 এ
0: Top 20 Top 20 Song number 4

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: রেনবো টপ 20, হ্যাঁ, 4 শুনিয়ে দিয়েছি বা 3, 2, 1, এই তিনটে গান তোমাকে শোনাবো এবং তিনটে গান নিয়ে তোমার অ্যাজাম্পশন চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে যে কোন গানটা আজকে সং নম্বর 1, কোন গানটা 2 আর কোন গানটা 3। তো ব্যাপারটা হচ্ছে যে খানিকটা আন্দাজ তো করাই যাচ্ছে যে আজকে সং নম্বর 1, 2, 3 কোন সিনেমা বেশি ডমিনেট করছে। অবশ্যই না থাক বলবো না, আপাতত সং নাম্বার 3 কথা বলি। সং নাম্বার 3 যে গানটা রয়েছে সেটা আবারও
2: ককটেল 2।
1: একদমই তাই। তো ককটেল 2, ককটেল 2 কথা তো হলো, ভীষণ সুন্দর লেগেছে আমাদের, কি বলো, আমাদের মিমির অভিনেত্রী কৃতি স্যানন, কৃতি স্যাননকে চূড়ান্ত সুন্দর লেগেছে পুরো সিনেমা জুড়ে। এবং কোথাও একটা মনে হচ্ছিল যে রশ্মিকা মন্দানা একটু ডাউন যাচ্ছে ডাউন যাচ্ছে, কিন্তু পরে সিনেমা শেষে বোঝা গেছে যে কেন ডাউন যাচ্ছে, কেন তাকে ডাউন দেখানো হয়েছে।
2: মানে ককটেল 2 সিরিয়াসলি মানে দেখার পর বেশ ভালো না এটা,
1: হ্যাঁ হ্যাঁ, ফিল গুড একটা সিনেমা বলতে পারো। তো যাই হোক, আপাতত আমরা তাহলে সং নাম্বার 3 যাবো ফাইনালি। এবং সং নাম্বার 3 ঠিক ঠিক ঠিক ঠিক একদম ঠিক, ককটেল 2 যে গানটা তুমি ভাবছো আজকে সং নাম্বার 3, এক্স্যাক্টলি সেই গানটাই আজকের সং নাম্বার 3।
0: Top 20. Top 20. Song number 3. Song number 3.

নাম্বার 20 তে ছিল হাই জওয়ানি তো ইশক হোনা হ্যায় থেকে এই সাউন্ডট্র্যাকটা। সং নাম্বার 19 এ ছিল চাটনি ফ্রম ধামাল 4।

0: সং নাম্বার ফাইভে ছিল মনের চাবিরে ফ্রম ফুলপিশি ও এডওয়ার্ড।
1: মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবিরে দুকো চুরির এমন খেলা কোথায়।
0: সং নাম্বার ফোর ছিল নন্দী সিস্টার্স এর ধীরে ধীরে।

এই সাউন্ড ট্র্যাকটা। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow top 20 rainbow top 20।

0: Top 20. Top 20. Song number 1. Number 1.
1: টপ টোয়েন্টিতে সং নাম্বার ওয়ানের সময় এখন, মানে হ্যাঁ সবসময় একের জন্যে তো একটা উন্মাদনা থাকেই। তো সং নাম্বার ওয়ান আজকে ককটেল টু এর সাউন্ড ট্র্যাক থেকে। ইয়েস, যে গানটার রিল ভরে যাচ্ছে, যে গানটা মারাত্মক ট্রেন্ডিং, সেটা হলো
2: আর আজকে এই মশুকা দিয়ে অপরূপার অরিজিৎ টাটা বাই বাই বলছে। টেক কেয়ার।
3: সং নাম্বার নাইন ছিল অনেক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: রাত 12টা থেকে 1টা পর্যন্ত 107 FM রেইনবোতে আপনাদের সঙ্গে রয়েছি, সৌম্যকান্তির সঙ্গে নিয়ে শুনতে কি চাও এই অনুষ্ঠান। আর একটি নতুন দিন, নতুন অনুষ্ঠান, নতুন শুনতে কি চাও। 29 জুন 2026 পেরিয়ে আমরা আজকে পৌঁছে গেছি, নতুন দিন 30 জুন 2026 মঙ্গলবার। একেবারে শুরুতেই শ্রোতাবন্ধু মৌ ভট্টাচার্য, তার রিকোয়েস্টে এই গান।

শ্রোতা বন্ধু স্নেহাশিস চক্রবর্তী শুনতে চেয়েছেন এর পরের গানটি কাইট সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, ডেডিকেট করতে চেয়েছেন তার বন্ধু ঢাকুরিয়ার মৌলিকে। শিল্পী কেকের একক কণ্ঠে দিল কিউয়ে মেরা।

শ্রোতা বন্ধু অলিভিয়া অধিকারী বারুইপুর থেকে শুনতে চেয়েছেন দেবদাস সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গান। শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, সৌম্যকান্তি রয়েছি আপনাদের সঙ্গে। রাত একটা পর্যন্ত শুনতে কি চাও এই অনুষ্ঠানে? আপনার রিকোয়েস্টের গান 9903653992 এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ।

শ্রোতা বন্ধু, সোনালি কালীঘাট থেকে শুনতে চেয়েছেন শিল্পী এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে পেহলা পেহলা পেয়ার হম আপকে হ্যায় কোন সিনেমার সাউন্ড ট্র্যাক শুনছেন। 107 FM রেনবো শুনতে কি চাও অনুষ্ঠান, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি।

শ্রোতা বন্ধু শ্যামল গাঙ্গুলি ভবানীপুর থেকে শুনতে চেয়েছেন রূপঙ্কর বাগচির কণ্ঠে গান।

0: Barama sistemiz sistemat bip. İvdabat barama sistemiz sistemat bip.
1: শ্রোতা বন্ধু, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে শুনতে চেয়েছেন শিল্পী, তার পছন্দের শিল্পী লগ্নজিতে চক্রবর্তীর কণ্ঠে যে কোনো একটি গান, তার জন্য এই গান। 91 সিনেমা সাউন্ডট্র্যাক, বেহায়া।

খাদান সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটি শুনতে চেয়েছেন, কিন্তু নিজের নাম লেখেননি শ্রোতা বন্ধু। তার জন্য এই গান রথিজিৎ ভট্টাচার্য, অন্তরা মিত্র।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শ্রোতা বন্ধু রাজকুমার দত্ত মহেশতলা থেকে শুনতে চেয়েছেন শিল্পী আদনান সামির কণ্ঠে গান।

শেষ হলো শুনতে কি চাও অনুষ্ঠান। এখন রাত একটা, তার মানে সময়টা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর। সুররঞ্জনীর প্রথম নিবেদনে আজকে শিল্পী পল্লব বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় ভায়োলিন রাগ ঝিনঝটি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী পল্লব বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় ভায়োলিন রাগ ঝিনঝটি। এখন সময় আজকের সুররঞ্জনের দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে, বাঁশি পরিবেশনা শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তী, রাগ যোগ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন বাঁশি পরিবেশনা, শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তী, রাগ যোগ। এই বাঁশি পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। রাত দুটো থেকে তিনটে পর্যন্ত সঙ্গে থাকছি হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে সঙ্গে নিয়ে 107

এফএম রেনবো শুনছেন, নিউজ অন এআইআর অ্যাপসেও একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি আজকে রাত ১২টা থেকে ৩টে পর্যন্ত পরপর ৩টি অনুষ্ঠানে। একটু পরেই হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ের প্রথমার্ধের একেবারে শুরুতেই চাহাত সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে পরপর দুটি গান, শিল্পী বিনোদ রাঠোর আলকা ইয়াগনিক এবং শিল্পী বিনোদ রাঠোর একক কণ্ঠে।

এবারে মান সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একক কণ্ঠে উদিত নারায়ণ শুনছেন আপকে লিয়ে হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত তিনটে পর্যন্ত।

একসাথে এফএম রেনবো নিউজ অন এয়ার ইয়ার অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন সৌম্যকান্তির সঙ্গে রয়েছি হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমা থেকে গান। অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, রাত তিনটে পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পর রাত তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবেন মহুল মুখোপাধ্যায়। যদিও রাত তিনটে অবধি সঙ্গে রয়েছি, তবুও বিদায় চেয়ে নিচ্ছি একটু আগে থেকেই, অন্যান্য দিনের মতনই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন, 107 এফএম রেনবো শুনতে থাকবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো অগ্রিম বিদায় চেয়ে নিলাম, যদিও তিনটে অবধি সঙ্গে রয়েছি। মান সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গান শুনছিলেন, এবার এই পিঞ্জর সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গীতিকার সুরকার গুলজার উত্তম সিং, প্লেব্যাকে জগজিৎ সিং প্রীতি উত্তম সমবেত কণ্ঠে।

0: ইশক ও বালা।
1: এবারে শিল্পী জাভেদ বশিরের একক কণ্ঠে ইয়ে তুনে কিয়া কিয়া, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা সিনেমা সাউন্ডট্র্যাক।
0: দিল সে হোতা হ্যায় শুরু, দিল সে হোতা হ্যায় শুরু, পর কমবখত সর পে চড়া হ্যায়, কভি খুদ সে কভি খুদা সে কভি জমানে সে লড়া হ্যায়, ইতনা

এবারে ছাওয়া সিনেমা সাউন্ডট্র্যাক থেকে একক কণ্ঠে হিরাল ফেরাদিয়া জিন্দা রহে। আর একটি গানের পরিসর রয়েছে বাকি। হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব থেকে প্রায় বিদায় নেওয়ার সময় হয়ে এসছে। এই গানটি এবং তারপর ধুরন্ধর সিনেমা সাউন্ডট্র্যাক থেকে আরমান খান অরিজিৎ সিংয়ের দ্বৈত কণ্ঠে গেহরা হুয়া। এই দুটি গান শুনতে শুনতে বিদায় চেয়ে নিলাম। রাত 3টা থেকে পরের পর্বে সঙ্গে থাকছেন মহুল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গরুদের সময় রাত 3:02 হয়ে গেছে আর তুমি রয়েছ এখন মহুলের সঙ্গে। তোমার কানে আফকেলিয়ের এই দ্বিতীয় ঘন্টায় প্রথমেই যেই গানটা রাখছি, ইজাজতের সাউন্ডট্র্যাক থেকে আশা ভোঁসলের গলায়।

তিনটে বেজে ন মিনিট আর তোমার কানে এখন কিশোর কুমারের গলায় আপনি তো জ্যাসে তেসে ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ লাওয়ারিস।

এতক্ষণ তুমি শুনছিলে ইজাজতের সাউন্ডট্র্যাক থেকে আশা ভোসলের গলায় ছোটি সি কাহানি। আর এরপর পরপর দুটো গান তোমার জন্য অপেক্ষা করছে। প্রথমের গান লতা মঙ্গেশকর আর হরিহরনের গলায় লম্হে থেকে, আর ঠিক তারপর জিভা থেকে আশা ভোসলে আর অমিত কুমার। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের উপরে তোমার সঙ্গে নিয়ে আপকে লিয়েতে।

শুনছিলে তুমি জিভার সাউন্ডট্র্যাক থেকে আশা ভোসলে আর অমিত কুমারের গলায় রোজ রোজ আঁখো তালে, আর এরপর অর প্যার হো গয়া সাউন্ডট্র্যাক থেকে তোমার কানে আলকা ইয়াগনিক। তুমি শুনছো আপকে লি রাত জাগছো মহুলের সঙ্গে।

এতক্ষণ তুমি শুনছিলে রাত বাকি আশা ভোসলে, বাপ্পি লাহিড়ি আর শশী কাপুরের গলায় নামা খালালের সাউন্ড ট্র্যাক থেকে। আর এরপর যেতে যেতে আজকের মতো শেষ গান, আপকে লিয়ের শেষ গান আলকা ইয়াগনিক আর বিনোদ রাঠোরের গলায় বাজিগর থেকে থাকছে তোমার জন্য। তুমি এতক্ষণ ছিলে মহুলের সঙ্গে, আর তোমার সঙ্গে আবারও আমার কথা হবে ঠিক ভোর পাঁচটায় আনন্দধ্বনিতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় রাত 4:35। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আপনি প্রথমেই আজ শুনবেন খেয়াল পণ্ডিত মনোজিৎ মল্লিকের পরিবেশনায় বসন্ত মুখার্জির আগে। শুনবেন এখন বসন্ত মুখার্জির আগে খেয়াল পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল। বসন্ত মুখরির আগে পরিবেশনায় ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। ঘড়ির কাঁটায় ভোর 4:31। এখন আপনি শুনবেন সারেঙ্গি বাদন। ভাটিয়ার রাগে পরিবেশনায় আল্লা রাখা কালাবান্তের পরিবেশনায় ভাটিয়ার রাগে সারেঙ্গি বাদন।

0: আল্লা রাখা কালাবান্তের পরিবেশনায় ভাটিয়ার রাগে এতক্ষণ শুনলেন সারেঙ্গি বাদন। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কটায় ভোর 5:20। আপনি শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনিতে আজ প্রথমের শিল্পী শতরূপা মিশ্র।

এবার শুনে নেব পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই সোনক চট্টোপাধ্যায় এবং তারপর তঞ্জিনা তমা। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি মহুল।